আসলে এই যে গরমের রুক্ষ হাওয়ায় মনটা যখন কিরকম হয়ে যায়, তখন বৃষ্টির হালকা ছোঁয়া মনটা আবার যেন কেমন করে দেয়। কিন্তু তিনি যখন লিখেছিলেন বৈশাখ হয়ে মৌনী তাপস, কখনো গ্রীষ্মের দাবদাহ আবার কখনো বৃষ্টির ঝনঝনানি তার মনকে কখনো বিভিন্নভাবে ব্যাকুল করেছে, কিন্তু সেগুলোই যখন লেখার মধ্যে দিয়ে আমরা পড়ি তখন বুঝতে পারি যে এই যে বৃষ্টি, কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত, কখনো বসন্ত, বিভিন্ন সময়ে তিনি মনে যেমন দোলা লাগিয়েছেন, মনেতে রং লাগিয়েছেন, ঠিক তেমনভাবেই তার লেখার মধ্যেও তিনি কিন্তু বারবার তার রঙের ছটা দিয়ে আমাদেরকে ভরিয়ে দিয়ে গেছেন। আসলে তিনি বরাবরই আমাদের কাছে বড় মনোহর হয়ে উঠেছেন।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে মনটা সত্যি অন্যদিকে চলে যায়, অন্যরকমভাবে। আর ঠিক সেই রকমভাবে ঘড়ির কাঁটাও টিক টিক করতে করতে জানিয়ে দেয় যে এবার কিন্তু থামতেই হবে। তাই আজ আপাতত এ পর্যন্তই। যেতে যেতে আরও কিছু গান শুনব, কিন্তু সেই গান শুনতে শুনতে আপাতত বিদায় নিতেই হচ্ছে আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে। সবাই ভালো থেকো।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: সুপ্রভাত। 107 FM রেনবোর ভোরাইয়ে রত্নগর্ভায় আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। এ মাসের 2 মে জন্মদিন ছিল বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়, তার মা সুপ্রভা রায়, যিনি একলাই বড় করেছেন সত্যজিৎ রায়ের মতো একজন এরম বিশ্ব বরেণ্য মানুষকে। তিনি তো অবশ্যই রত্নগর্ভা, তাই আজ সুপ্রভা রায়কে নিয়েই রত্নগর্ভা। তার জীবনের নানান জানা অজানা কথা, সমস্ত কথাই বলবো আজ রত্নগর্ভায়। কিন্তু তার আগে অরিজিৎ সিং এর কণ্ঠে মা, 107 FM রেনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা,
1: আজকের রত্নগর্ভায় সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়। বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র সত্যজিৎ রায়ের জীবনে তার মা সুপ্রভা রায়ের অবদান ছিল ভীষণ গভীর, ভীষণ গুরুত্বপূর্ণ। উনি একজন স্নেহময়ী মা ছিলেন না, বরং ছিলেন সংগ্রামী, শিক্ষিতা, সংস্কৃতিমনা এক নারী, যিনি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের সন্তানকে সঠিক শিক্ষা ও আদর্শ গড়ে তুলেছিলেন। তার কারণ হচ্ছে, খুব ছোটবেলায় সত্যজিৎ রায় তার বাবাকে হারিয়েছিলেন। তার বেড়ে ওঠাটা পুরোটাই তার মায়ের শিক্ষায়, মায়ের ভালোবাসায় আর মায়ের কষ্টের সঙ্গী হয়ে। সমস্ত কথাই বলবো তাকে নিয়ে। একটা কথা জানাতে খুব ইচ্ছে করছে যে সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম, সেই লেখায় লিখেছেন যে, অন্যান্য লেখাতেও জানা যায় যে ছোটবেলায় মায়ের কাছ থেকেই প্রথম ব্লু জন গ্যাপ আর ব্রাজিলিয়ান ক্যাট নামে দুটো ইংরেজি গল্প শুনেছিলেন। পরে সত্যজিৎ এই দুটি গল্পই বাংলায় অনুবাদ করেছেন, ব্লু জন গহ্বরের বিভীষিকা আর ব্রাজিলের কালো বাঘ। জানা যায় এক মাস্তুতো ভাইয়ের কাছে চামড়ার কাজ শিখেছিলেন সুপ্রভা রায়, মাটির মূর্তি গড়ার কাজ শিখেছিলেন সে সময়ের খুবই নামি মৃৎশিল্পী নিতাই পালের কাছে। সুপ্রভা রায়ের তৈরি বুদ্ধ আর প্রজ্ঞাপারমিতার মূর্তি এখনও রয়েছে রায় পরিবারের সদস্যদের কাছে। এমন একজন মাই তো জন্ম দিতে পারেন সত্যজিৎ রায়।

মতো সন্তানকে, তাই তো তিনি রত্নগর্ভা। রত্নগর্ভা সুপ্রভা রায়কে নিয়ে আরও কথা বাকি আছে, কিন্তু এখন একটা গান, মা দলের গাওয়া, 107 FM রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: বেশি কিছু নয় শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয় ভিড় ট্রেনে চড়তে প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে পড়া হোক বা না হোক পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন বার্তা পাঠান এই ঠিকানায় ভোড়াই FM রেইনবো প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 701 হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992 এই নাম্বারে দ্যাট ইজ 9903659992 ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ airfmrainbowkolkata দ্যাট ইজ airfmrainbowkolkata airfmrainbowkolkata@gmail.com এ মনে রাখবেন শব্দ সংখ্যা সর্বাধিক 200

0: নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ছটায় শুধুমাত্র 107 FM রেইনবোতে। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 6:21 এখন, আর আজ রত্নগর্ভায় কথা বলছি যাকে নিয়ে। তিনি হলেন বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়। 1892 সালে এখনকার বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানের জমিদার কালীচরণ গুপ্তের ঘরে জন্ম সুপ্রভা রায়ের। না, ভুল বললাম, তখন ভারতবর্ষ একই ছিল, যাই হোক, সেই সময় জন্ম নেন সুপ্রভা রায়। আদরের নাতনিকে আদর যত্নে ভরিয়ে রেখেছিলেন কালীচরণবাবু। ব্রাহ্ম পরিবেশেই বেড়ে উঠেছিলেন সুপ্রভা। পড়তেন ঢাকার ইডেন গার্লস হাই স্কুলে, সেখান থেকে ম্যাট্রিক পাস, তারপর কলকাতায় চলে এসে থাকতে শুরু করলেন মাসির বাড়িতে। তার মেসোমশাই ছিলেন সে সময় নামী ডাক্তার প্রাণকৃষ্ণ আচার্য। কলাবিদ্যা নিয়ে পড়তে শুরু করলেন বেথুন কলেজে। সেই সময় সুকুমার রায়ের সঙ্গে বিয়ে পাকাপাকি এবং 1913 সালের 13ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। 1913 থেকে 1923, মাত্র 10 বছরের দাম্পত্য। 1923 সালে অকালে প্রয়াত হলেন সুকুমার রায়। জীবনে সেই প্রথমবার সম্পূর্ণ এক অচেনা অধ্যায়ের সূচনা হয় সুপ্রভা রায়ের জীবনে। তখন তিনি কারো সন্তান নন, কারো স্ত্রী নন, সাদা থান পরিহিতা, 31 বছর বয়সী, একা এক যুবতী, এক মা। সুকুমার রায় চলে যাওয়ার পর অকুল পাথারে পড়ে যান, আর এই সময় ইউ রায় অ্যান্ড সন্স প্রেসও কিন্তু ভীষণই বিপদের মধ্যে পড়ে। এই রকম সময় সুপ্রভা রায় চলে আসেন দক্ষিণ কলকাতায় তার ভাইয়ের বাড়িতে। না, ভাইয়ের কাছে তেমন কোনো অর্থ সাহায্য তিনি নেননি। সেই সময় একা হাতে তৈরি করলেন স্বনির্ভর হওয়ার পাঠ। প্রতিদিন দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় এসে বিদ্যাসাগর বাণী ভবনের, যেটা অবলা বসু প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে হস্তশিল্প বিভাগের সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করতেন। ভাবুন, ওই রকম একটা সময়। সেই সময় মেয়েরা খুব একটা বেশি ঘর থেকে বেরোতো না, আর বেরোলেও তারা একেবারেই মানে পর্দা ঢাকা গাড়িতে বা এইভাবে যাতায়াত করতো, অভিজাত পরিবারের মেয়েরা। সুপ্রভা রায় যেরকম পরিবার থেকে এসেছেন, কিন্তু তিনি রোজ বাসে করে যাতায়াত করতেন দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা, আর ওই একা হাতে তিনি মানুষ করেছেন সত্যজিৎ রায়কে। আরও কথা রয়েছে, কিন্তু তার আগে সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশ থেকে অনুপ ঘোষালের গাওয়া আহা কি আনন্দ। হীরক রাজার দেশে দেখেননি এমন কাউকে তো আমি এই মুহূর্তে মনে হয় না রেডিওর ওপারে পাবো। তো শুনুন সে গানটা, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা প্রতি বুধবার ভোর 6:10 ভোরাইয়ে রত্নগর্ভা, রত্নগর্ভা শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: রত্নগর্ভা আপনার সঙ্গে রয়েছি, আমি অরুণিমা। আর আজ রত্নগর্ভা সুপ্রভা রায়ের কথা বলছি, সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়। অমন একজন মা থাকলেই তো অমন একজন ছেলে জন্মায়, তাই না? 1923 সালে অকালে চলে গিয়েছিলেন সুকুমার রায়, মাত্র 10 বছরের বিবাহিত জীবন, তারপর একা লড়াই। অপরাজিত ছবি তো দেখেছেন সত্যজিৎ রায়ের, আনভ্যাঙ্কুইশড মানে অপরাজিত। সে অর্থে সত্যজিৎ রায়ের অপরাজিত তো বলা যায় সুপ্রভা রায়কেই। তখনকার দিনে 2 বছরের সন্তান কোলে স্বামীকে হারিয়ে, মানে শোকে দিশাহারা হয়ে যাওয়া একজন মানুষ, সেই মানুষ কি করে নিজের পায়ে দাঁড়ালেন, সন্তানকে বড় করলেন, শক্ত হাতে জীবনের হাল ধরলেন, কোনো ধরনের দুর্বলতার কে প্রশ্রয় দেননি আজীবন। আর তার দেওর সুবিনয় রায় নাকি তাকে বজ্র বৌঠান বলে ডাকতেন, তার এমনই ব্যক্তিত্ব ছিল। ছেলেকে শান্তিনিকেতনে পড়াশুনো করতে পাঠানো থেকে শুরু করে পথের পাঁচালি বানানো, ছেলে জীবনের প্রত্যেকটা ধাপে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার মা সুপ্রভা রায়। বাবাহারা ছেলেকে রায়চৌধুরী পরিবারের যোগ্য উত্তরসূরি করে তুলতে নিজের সবটা তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। কাজ, সূচিশিল্প, মৃৎশিল্প, মানিক আর মাঝে মধ্যে নিজের সুকণ্ঠকে ঝালিয়ে নেওয়া, এটাই ছিল তার জীবন। অসাধারণ গান গাইতেন তিনি, ব্রাহ্মসঙ্গীত গাইতেন, আর সেই সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীতেও তিনি খুবই দক্ষ ছিলেন, এমনকি রবীন্দ্রনাথের স্নেহধন্যা ছিলেন তিনি। এক অদ্ভুত গুণী মানুষ ছিলেন সুপ্রভা রায়, তার অনেক রকম গুণ ছিল। সত্যজিৎ রায়ের মধ্যে যেমন আমরা অনেক ধরনের গুণ দেখি, বিশেষ করে তার শিল্পী সত্তা, চিত্র পরিচালক হিসেবে তার সত্তা, সেই সঙ্গে সঙ্গে তার ছবি আঁকার হাত অনেকটাই তার মায়ের থেকেই পাওয়া। হয়তো তার মাও অসম্ভব ভালো ছবি আঁকতেন, মানে দুজন ভীষণ গুণ।

0: এই মানুষের সন্তান সত্যজিৎ রায়, সুকুমার রায় এবং সুপ্রভা রায়। সুকুমার রায়ের কথা তো আমরা সবাই জানি, কিন্তু সুপ্রভা রায়ের কথা কজন জানি? তার কথাই জানানোর চেষ্টা করছি আজ রত্নগর্ভায়। আর এবারে যে গানটা আসতে চলেছে সেই গানটাও সত্যজিৎ রায় পরিচালিত ছবির। সত্যজিৎ রায়ের ছবি আমরা তো প্রত্যেকেই দেখেছি, আর গুপি গাইন বাঘা বাইন দেখিনি এমন তো হয়ই না। অনুপ ঘোষাল ও রবি ঘোষের কণ্ঠে এক যে ছিল রাজা, 107 FM রেইনবোয়। আমি অরুণিমা, ফিরছি গানের পর।
1: এক যে ছিল রাজা,
2: বাহ এইভাবেই গাও, যাচ্ছেন।
1: এক যে ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ।
2: রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের

0: তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
2: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেইনবো, আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ রত্নগর্ভায় বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়কে নিয়ে কথা বলছি। 1923 সালে অকালে চলে যান সুকুমার রায়, তখন সুপ্রভা রায়ের বয়স মাত্র 31 বছর। শুধু চলে গেলেন তা নয়, বাংলা সাহিত্য শিল্পকে একা করে দিয়ে গেলেন। দিকভ্রান্ত হয়ে পড়ল ইউ রায় অ্যান্ড সানস। উপেন্দ্রকিশোর রায়ের হাত ধরে যে প্রেস এক বিপ্লব এনেছিল বাংলার বুকে। অদ্ভুতভাবে সুকুমার রায় চলে যাবার 3 বছরের মধ্যেই অকুল পাথারে পড়ে এই সংস্থাও। একরত্তি ছেলে সত্যজিৎকে নিয়ে তখন সুপ্রভা রায় চলে এসেছিলেন দক্ষিণ কলকাতায় তার ভাইয়ের বাড়িতে। সুপ্রভা রায়ের অসংখ্য গুণ ছিল, সেই সঙ্গে সঙ্গে ছিল মুক্ত চিন্তা। তিনি ভাবলেন যে ভাইয়ের ওপর কেন নির্ভর করে থাকবেন, তিনি নিজেই রোজগার করবেন এবং নিজেই নিজের ছেলেকে বড় করবেন। কেন সবসময় মেয়েরাই অসহায় হয়ে থাকে এই সমাজে? আর এখান থেকেই শুরু হয় সুপ্রভা রায়ের নিজস্ব গল্প। প্রতিদিন দক্ষিণ কলকাতা থেকে বাসে করে উত্তর কলকাতায় আসতেন তিনি, সেটাও কোনো বিপ্লবের কম কিছু ছিল না। ওরম অভিজাত পরিবারের মেয়ে বউ যিনি রোজ দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় বাসে চড়ে আসছেন, বিদ্যাসাগর বাণীভবনের হস্তশিল্প বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করতেন, এই পুরো ব্যাপারটার পরিচালনায় থাকতেন লেডি অবলা বসু, বাংলার নারী জাগরণের আরেক প্রতীক। নিজের অজ্ঞাতেই সুপ্রভা রায়ও কখন যে সেই পতাকাটা তুলে নিয়েছিলেন জানেন না তিনি। ঠিক করেছিলেন নিজের স্নেহের মানিককে ভালোভাবে গড়ে তুলবেন তিনি, শিক্ষা সংস্কৃতি সমস্ত দিক দিয়ে। আসলে বাংলা ও বিশ্ব সাহিত্যের বিরাট জগৎ যেটা, সেটা সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয়ই হয়েছিল তার মায়ের দৌলতে। ইতিহাস, ভূগোল, অঙ্ক, বাংলা, ইংরেজি বিষয়গুলি তাকে মা সুপ্রভা রায়ই দেখিয়ে দিতেন ছোটবেলায়, গতানুগতিকভাবে কিন্তু নয়। মানিককে ছেড়ে দিতেন তিনি নিজের মতো করে, হাতে তুলে দিতেন দেশ বিদেশের সাহিত্য, আর এসবের পাশাপাশি চলত সুপ্রভা রায়ের নিজের কাজ। কখনো সেলাই করছেন, চামড়ার ব্যাগ তৈরি করছেন, আবার শিল্পী নিতাই পালের কাছ থেকে মাটির জিনিসপত্র তৈরিও শিখছেন। নিজে খুব ভালো গান গাইতেন, হিন্দুস্থান রেকর্ডিংয়ে রেকর্ডও করেছিলেন তিনি। যখনই পারতেন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতেন, যেটুকু আয় হতো তাতেই চলত মা ছেলের সংসার। এমন একজন মাকে নিয়ে আরও তো অনেক কথা আছে, সেসব বলবো, কিন্তু তখন তার আগে আপনার জন্য রয়েছে অনুপ ঘোষালের কণ্ঠে একটি গান, আর অবশ্যই সত্যজিৎ রায় পরিচালিত ছবির গান হীরক রাজার দেশে থেকে। শুনুন গানটা, ফিরছি গানের পর।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক।

0: राजा धिक धिक धिक धिक धिक धिक धिक धिक धिक राजा धिक।
1: गाने बाजू ओने रेडियो सुनछो 107 एफएम रेनबो सात सुरे सारा दिन सात सुरे सारा दिन। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার ভোর 6:10 ভোরাইয়ে রত্নগর্ভা।
2: রত্নগর্ভা শুনছেন 107 এফএম রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:50। রত্নগর্ভায় আজ সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়ের কথা বলছি। অমন একজন মাই তো জন্ম দিতে পারে।

একজন বিশ্ব বরেণ্য মানুষের। সত্যজিৎ রায়ের মা তার গোটা জীবনটা জুড়ে মাত্র 2 বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন সত্যজিৎ রায়। একা ঢাল হয়ে নিজের ছেলেকে বড় করে তুলেছেন সুপ্রভা রায়। ছেলের মনের প্রত্যেকটা কথা তিনি যেন বুঝতে পারতেন। ছেলের দিকে তাকিয়ে এক মনে এক সময় বসেছিলেন তিনি, চুপচাপ বসে আছে, সে মনের অবস্থাটা তার মাও জানেন, খানিকটা টেরও পাচ্ছেন। খুব শখ করে একটা সিনেমা বানানোর পরিকল্পনা নিয়েছিল ছেলে, গ্রামের ছবি, ভাই বোনের সম্পর্ক সব মিলিয়ে বাংলার একটা রূপ দেখাতে চেয়েছিল সে। মা প্রথমে এরকম পরিকল্পনায় রাজি হননি, কিন্তু বিশ্বাস ছিল তার নিজের সন্তানের ওপর। কিন্তু হয় না, অনেক সময় সব কিছু ঠিক থাকলেও কোথায় যেন একটা বাধা এসে যায়। মাঝপথেই বন্ধ হয়ে গেল সিনেমা, টাকা নেই আর। ছেলের এমন ভেঙে পড়া চেহারা কি মা দেখতে পারেন? ছুটে গেলেন নিজের ছোটবেলার বন্ধু বেলা সেনের কাছে। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, তিনি ছিলেন বেলার আত্মীয়, বেলা সেনের আত্মীয়, সুপ্রভার কথা রাখলেন তিনি। আর তারপর তৈরি হলো পথের পাঁচালী নামক এক রূপকথার। তবে একটা সিনেমা তো মানে একজনের অবদানে তৈরি হয় তা নয়, মায়ের অবদান যেমন ছিল ঠিক সেইভাবে বিজয়া রায়ের অবদানও কিন্তু সাংঘাতিকভাবে ছিল। তিনি নিজের গয়না বিক্রি করেছিলেন ওই ছবির জন্য, আর ওই ছবি সত্যজিৎ রায়কে চিনিয়েছিল সারা পৃথিবীতে। রত্নগর্ভায় আজ সুপ্রভা রায়ের কথা বলছি, আর এখন যে গানটা আসতে চলেছে সেই গানটা আমাদের প্রত্যেকের চেনা, ভূতের রাজা দিল বর। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর,
0: যেখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর, দুই নম্বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও, জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজ বিশ্ব পরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়কে নিয়ে কথা বলছিলাম। এমন একজন মা যিনি একা হাতে বড় করে তুলেছেন, এমন একজন মানুষকে যাকে দেখে সারা পৃথিবী মাথা নোয়ায়। সত্যজিৎ রায়ের মা নিজেও ছিলেন অসম্ভব গুণী সুগায়িকা, সেই সঙ্গে সঙ্গে খুব ভালো মূর্তি বানাতেন, ছবি আঁকতেন, তার নানান বিষয়ে দক্ষতা ছিল। তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সেই কাজের যে সামান্য অর্থ তা দিয়েই কিন্তু নিজের ছেলেকে বড় করে তুলেছেন। খুব ভালো চামড়ার ব্যাগ তৈরি করতেন, অনেক অনেক গুণ ছিল তার। হিন্দুস্তান রেকর্ডিংয়ে রেকর্ডও হয়েছিল তার গান। নিজেকে সবসময় কাজের মধ্যে ডুবিয়ে রাখতেন, আর তার একটাই চিন্তা থাকতো সবসময়, কি করে তার ছেলে সত্যজিৎ রায় অর্থাৎ মানিক, তার মানিক কি করে বড় হয়ে উঠবে, ঠিকভাবে বড় হয়ে উঠবে। মায়ের কাছ থেকেই সত্যজিৎ রায় শৃঙ্খলা, মানবিকতা, সাংস্কৃতিক মূল্যবোধের শিক্ষা লাভ করেছিলেন। সুপ্রভা দেবীর যে আত্মত্যাগ আর যে সংগ্রাম, তার ফলেই কিন্তু সত্যজিৎ রায়ের মতো একজন মানুষ তৈরি হয়েছিল। তাই বলা যায় সত্যজিৎ রায়ের সাফল্যের পেছনে তার মায়ের অবদান ছিল অনস্বীকার্য। সুপ্রভা রায় ছিলেন একজন আদর্শ মা, যার ভালোবাসা, ত্যাগ, প্রেরণা বাংলা সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার জীবন আমাদের শেখায় যে একজন মায়ের সঠিক পথ যদি দেখানোর তিনি পারেন, সঠিক পথ যদি সন্তানকে দেখাতে পারেন, সেই সন্তান ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছতে পারে, একজন গুণী সন্তান সারা বিশ্বের কাছে কতখানি আদরের, কতখানি ভালোবাসার হয়ে উঠতে পারেন। আজ এ পর্যন্তই। ভোরাই থেকে, ভোরাইয়ের রত্নগর্ভা থেকে বিদায় নিচ্ছি আমি অরুণিমা, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই সঙ্গে নিয়ে নমস্কার কলকাতা। আর এখন যে গানটা আপনার জন্য রেখেছি সেটা মধুরা ভট্টাচার্যের কণ্ঠে, শুনুন 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয় তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মতবিনিময় করেছেন তারা। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এই বৈঠকে বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমো ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলের জেন্দ এবং শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনার অঙ্গ হিসেবে সেখানে পাঠানোর জন্য রোবোটিক ল্যান্ডার, লাফিয়ে চলতে সক্ষম ড্রোন এবং বিশেষ যানবাহনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য 2028 সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হবার আগেই আবারও মার্কিন মহাকাশচারীদের চাঁদে অবতরণ করানো। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
2: গুড মর্নিং 107 FM রেইনবো এ নমস্কার কলকাতা সঙ্গে রয়েছি আমি অরুণিমা 7:08 এখন আর কি করছেন চায়ের কাপে চুমুক দিচ্ছেন বাঙালির সকাল শুরুই হয় না গরম চায়ের কাপে চুমুক দিয়ে ছাড়া আমরা দেবই যতই গরম হোক না কেন গরম চায়ের কাপে চুমুক তারপর আপনার আর আমার তুমুল আড্ডা চুমুক ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি আর এখন যে গানটা আপনার জন্য রেখেছি মনে হয় সেই গানটা আপনার ভালোই লাগবে দেখুন তো ভালো লাগে কি না তিমির বিশ্বাসের কণ্ঠে

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর দিনের ডায়েরি খুলে শুরুতেই যেটা জানাতে চাই সেটা হচ্ছে আজ তাদের দিন। অতি সাধারণ কোনো প্রোডাক্টকে যারা নিজের চেষ্টায় অসাধারণ করে তুলতে পারেন, মার্কেটিংয়ের তো দরকার আর সব কিছুরই, আজ ওয়ার্ল্ড মার্কেটিং ডে। আর এই যে যা রোদ পড়েছে আর গরম পড়েছে, স্কিনের যত্ন নিচ্ছেন তো? স্কিনের যত্ন নেবার জন্য এই রোদ গরমে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সানস্ক্রিন। মাখছেন তো? আজ তারও দিন। তাহলে এবার বন্ধ করি দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি বন্ধ করার পর আপনার জন্য যে গানটা আসতে চলেছে সেটা অরিজিৎ সিং এর কণ্ঠে, শুনুন 107 FM রেইনবো।
4: দিনের ডায়েরি,

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি কি জানেন আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? যাদের জন্মদিন, প্রত্যেককে শুরুতেই 107 FM রেইনবোর তরফ থেকে জানাই হ্যাপি বার্থডে। আর আজকে আমরা খুব ছোট যখন, তখন দেখেছি কেউ কেউ, মানে আমাদের বড় দিদিরা আর কি, তাদের বইয়ের মধ্যে একজনের ছবি লুকিয়ে রাখতো। তখন পোস্ট কার্ডে ছবি পাওয়া যেত কিনতে, তো সেই ছবি ছিল ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রীর। মানে অসম্ভব ফ্যান ছিল মানুষ তার, বিশেষ করে মেয়েরা। তো রবি শাস্ত্রীর আজকে জন্মদিন, আর সেই সঙ্গে সঙ্গে আপনারও যদি জন্মদিন হয় তাহলে প্রত্যেকেই জানাই হ্যাপি বার্থডে। এই সঙ্গে সঙ্গে আরও যার যার জন্মদিন, তারা হলেন শান্তনু নারায়ণ, মুকেশ ছাবড়া, এই বেশ কয়েকজন।

মানুষ যারা আমাদের চেনা জানা সেলিব্রিটি, তাদেরও জন্মদিন আজ। তো সবাইকে জানালাম হ্যাপি বার্থডে, আর রেখেছি যে গানটা সেটা তিমির বিশ্বাসের কণ্ঠে 107 FM রেনবো। ফিরছি গানের

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল,
2: হালচাল।
3: হাওয়া অফিসের হালচাল 107 FM রেনবো, নমস্কার কলকাতা। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 7:26। হাওয়া অফিসের হালচালে প্রথমেই না একটু দূরের কথা বলবো, মানে ঝড় বৃষ্টি ভীষণভাবে আসছে যেখানে, সেটা আগে একটু অ্যালার্ট করে দিই। হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, আর ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে এলোমেলো ঝোড়ো বাতাস বইতে পারে। না, কলকাতায় নয়, জায়গাগুলো হচ্ছে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, এই সব জায়গাগুলোয় আগামী 2-3 ঘন্টার মধ্যে, মানে আগামী 2-3 ঘন্টার মধ্যে আরও কয়েকটা জায়গায় কিন্তু এই একই রকম পরিস্থিতি হতে পারে। হালকা থেকে ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আর প্রচণ্ড জোরে বাতাস বইতে পারে, ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে। সেই জায়গাগুলো হলো আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আর সেটাও কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে। কাজেই যারা বাইরে কাজে বেরিয়েছেন ওই সব জায়গায়, অবশ্যই তো FM 107 FM রেইনবো শুনছেন, তাদেরকে সবাইকে সতর্ক করে দিচ্ছি। যদি দেখেন যে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, তাহলে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে নিন। আর এইবার কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলে কি বলছে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় সকালে আংশিক মেঘলা আকাশ, মেঘলা আকাশ দেখেই এসেছি ভোরবেলা, আর সেই সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও, কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে, তবে পুরোটাই দুপুর অথবা বিকেলের দিকে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 35°C থেকে 29°C-এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6°C, স্বাভাবিকের থেকে 0.5° বেশি। উফ, আমার তো মনে হচ্ছিল বাবা কি ভয়ঙ্কর গরম, বোধহয় 20° বেশি ছিল না, 0.5° বেশি। আর সর্বনিম্ন 29.4°C, সেটা 2.2° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 86%, সর্বনিম্ন 65%। গত 24 ঘন্টায় কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি দেখা গেছে। আর এইবার আরেকটা সতর্কবার্তা, সেটা হচ্ছে ঝোড়ো বাতাস বইবে 40-50 কিলোমিটার বেগে, সেই বাতাস কিন্তু ঘন্টায় 60 কিলোমিটার বেগে অবধি পৌঁছে যেতে পারে। আর সেই জন্যেই আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, তাদের জন্য সতর্কবার্তা, আপনারা কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর উপকূলে 28-29 তারিখ, মানে পরপর 2 দিন সমুদ্রের গভীরে যাবেন না। মনে থাকবে তো 28-29 তারিখ, এই 2 দিন সমুদ্রের গভীরে যাবেন না। যাই হোক, আবহাওয়ার বিরাট, মানে হাওয়া অফিসের হালচাল আজকে বিরাট ছিল, তবে সতর্ক থাকবেন। আমরা তো অনেকদিন ধরে বৃষ্টি চাইছি, তাই আসুক বৃষ্টি, অসুবিধে কী, বিকেলের দিকেই আসুক। সকাল সকাল আপনার সাথে গপ্পগাছা করে আমি বাড়ি চলে যাই, তারপর দেখেছেন কি স্বার্থপর আমি।
0: হাওয়া অফিসের হালচাল,
2: হালচাল।
3: হাওয়া অফিসের হালচালের পর 107 FM রেনবোয় আসতে চলেছে একদম নতুন একটা গান, দুর্নিবাস সাহার গাওয়া আমার প্রেমের গানে। আমার প্রেমের গানে নানা হি থেকে শুনতে থাকুন 107 FM রেনবোয়।
0: FM Rainbow Day, Rainbow New Tune.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 7:34। আর ব্রেকফাস্টে কি রয়েছি? আম তো থাকবেই, তাই না? বাঙালিরা এই গরমকালে আম খাবে না এটা হতেই পারে না। মানে আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, বিশ্বাস করবেন না, বাজারে যত আমই পাওয়া যাক, একটা দুটো আম যদি কাউকে আমরা গাছ থেকে পেড়ে দিই, তারা যে কি গদগদ হয়ে যায়, কি যে মানে তাদের মুখ দেখেই বেশি মানে অনেক বেশি আনন্দ হয় যে এই সামান্য একটা জিনিসে মানুষ এত আনন্দ পেতে পারে। সত্যি তাই, কেমন একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমের সঙ্গে। তো আবেগের সঙ্গে সঙ্গে যেটা হতে পারে, মানে আম খেলে আমাদের যে উপকারগুলো হতে পারে সেটা একটু জানাই। সেটা হচ্ছে আমের সঙ্গে জুড়ে আছে যেগুলো যে উপকারগুলো, সেগুলো হচ্ছে আমের মধ্যে ক্যালোরি রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, ফাইবার রয়েছে, ভিটামিন সি, এ, ই, কপার, পটাশিয়াম, সমস্ত গুণ ভিড় করে রয়েছে এই একটা ফলে। ভাবুন তো, মনের আরাম তো বটেই, শরীরের উন্নতির জন্যও না আম দরকার। পাকা আমের ভূমিকা অপরিসীম। এটা রিসার্চ করে দেখা গেছে, 3 সপ্তাহ ধরে যদি রোজ পাকা আম খান, শরীরে পরিবর্তন একটা আসবেই, মানে স্কিনে তো একটা উজ্জ্বলতা আসবেই। তার কারণ প্রাকৃতিক কার্বোহাইড্রেট থাকে যার থেকে ভরপুর এনার্জি পাওয়া যায়, আর ফাইবার রয়েছে বলে হজম ক্ষমতাও বাড়ে, একই সঙ্গে কমে সুগার ক্রেভিং। আমাদের ভীষণই মিষ্টি খাবার ইচ্ছে হয়, আম খেয়ে নিলে দেখবেন সেই মিষ্টি খাওয়ার ইচ্ছেটা চলে যায়। যদি আমাদের জীবন থেকে এই চিনিতে ভরা কৃত্রিম পানীয় বা মিষ্টি এই সব খাবার পুরোপুরি বাদ পড়ে যায়, তাহলে শরীর তো তার স্বাভাবিক উজ্জ্বলতা ফেরত পাবেই। কাজেই এই গরমে মিষ্টি নয়, আম খান। আর এই আম খাওয়ার কথা বলতে বলতে সত্যি কত কি মনে পড়ে না, মনটা কিরম ভার ভার হয়ে যায়। যাই হোক, আমি আর ভার ভার করবো না, তার কারণ হচ্ছে 7:36, আমাকে 10টা অবধি আপনার সঙ্গে থাকতে হবে। এখন যতই ইচ্ছে হোক আমি আম কিনে খেতে পারবো না, যেটা পারবো সেটা হচ্ছে আরমান রশিদ খান আর অন্তরা মিত্রের গাওয়া সাইয়া বিনা এই সুন্দর গানটা শুনিয়ে দিতে। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে শহরের রীতি কথা, শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা

0: শহরের রীতিকথা 107 FM রেনবো, নমস্কার কলকাতায়। রোজ শহরের রীতিকথা জানাই আমরা, আর এই শহরের রীতিকথা মানে হলো কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে থাকা আরেকটা কলকাতা, অবশ্যই পুরনো কলকাতা। সেই কলকাতার সঙ্গে আমাদের ভালোবাসা জড়িয়ে আছে, আমাদের ইতিহাস জড়িয়ে আছে, অনেক কিছু জড়িয়ে আছে। তো শহরের রীতিকথায় আজকে যে জায়গার কথা বলবো, তো সেই জায়গাটা আপনাদের হয়তো খুবই চেনা, হয়তো খুবই জানা। আসলে শহরের ইতিকথায় না আমরা সবসময় চেষ্টা করি এমন একটা কিছু জানানোর, যেই জানাটা আমরা অনেক দিন ধরে সেই জায়গা দিয়ে হয়তো আমরা এসেছি, গিয়েছি, হয়তো সেই জায়গার সামনে থমকে দাঁড়িয়েছি, কিন্তু সেই জায়গার সঙ্গে জুড়ে থাকা ইতিহাস বা গল্পগুলো আমরা জানি না। কলকাতা শহরের প্রথম যে মেয়েদের স্কুলগুলো, তাদের কথা বলবো। কলকাতা শুধু ভারতের সাংস্কৃতিক রাজধানীই নয়, নারী শিক্ষার পথিকৃৎ হিসেবেও পরিচিত। 19 শতকে যখন সমাজে মেয়েদের শিক্ষাকে ভালো চোখে দেখা হতো না, তখন কলকাতাতেই প্রথম কয়েকটা মেয়েদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলগুলো নারী জাগরণ ও সমাজ সংস্কারের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা করেছিল। তো সেই স্কুলগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো বেথুন কলেজিয়েট স্কুল। 1849 সালে জন এলিয়ার ড্রিঙ্ক ওয়াটার বেথুন এই স্কুলের প্রতিষ্ঠা করেন। প্রথমে এটার নাম ছিল হিন্দু ফিমেল স্কুল, মাত্র কয়েকজন ছাত্রী নিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়েছিল। পরে এটা বেথুন স্কুল নামে পরিচিত হয়। এটা কলকাতার প্রথম এবং ভারতের অন্যতম প্রাচীন মেয়েদের স্কুল। এই সময় এই স্কুলগুলো প্রতিষ্ঠার পেছনে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনমোহন তর্কালঙ্কার, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, এই সমস্ত সমাজ সংস্কারদের সংস্কারকদের মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেকেই মনে করতেন মেয়েদের পড়াশুনো অপ্রয়োজনীয়, কিন্তু বেথুন স্কুল সেই ধারণাকে বদলে দেয়। বেথুন স্কুলে বহু কৃতি নারী শিক্ষা লাভ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাদম্বিনী গাঙ্গুলী, যিনি ভারতের প্রথম মহিলা ডাক্তারদের একজন। এছাড়াও স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়েদ্দেদার। কাদম্বিনী গাঙ্গুলী শুধু ভারতের প্রথম মহিলা ডাক্তার নন, এশিয়ার মধ্যে ভাবুন কোথায় পৌঁছেছিল আমাদের এই বাংলার আর কি মেয়েদের শিক্ষার জায়গাটা। এছাড়াও স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়েদ্দেদার থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি সৌদামিনী দেবীও এই স্কুলের ছাত্রী ছিলেন। এরপরে কলকাতায় আরও অনেক স্কুল গড়ে উঠেছে, যেগুলোর মধ্যে দিয়ে মেয়েদের মধ্যে শিক্ষা ছড়িয়ে পড়েছে অনেক বেশি করে। ব্রাহ্ম বালিকা শিক্ষালয়, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, মহাকালী পাঠশালা, এই স্কুলগুলো আস্তে আস্তে গড়ে ওঠে। এবং কলকাতা ও কলকাতার বাইরেও বিভিন্ন জেলাতেও কিন্তু অনেকগুলো মেয়েদের স্কুল হয় এবং আস্তে আস্তে নারী শিক্ষা প্রসার লাভ করে। তো এই স্কুলগুলোর আশপাশ দিয়ে আপনি তো অনেকবারই গেছেন, কিন্তু জানতেন কি এর সঙ্গে জুড়ে থাকা ইতিহাস?
1: শহরের ইতিকথা।
0: শহরের রীতিকথার পর এবার তিনেককে তিন গানের হ্যাট্রিকে পরপর তিনটে গান। প্রথমে তিমির বিশ্বাস আর সোমলতা আচার্যর কণ্ঠে ফিরিয়ে দিও না গো রাই, তারপরের গান আরমান এবং দিব্যার কণ্ঠে ধুরন্ধর ফিল্ম থেকে সাজন, আর তারপর যে গানটা আসতে চলেছে সেটা হলো কিশোরী, রথিজিৎ ভট্টাচার্য আর অন্তরা মিত্রের দ্বৈত কণ্ঠে। শুনুন তিনেককে তিন গানের হ্যাট্রিক, ফিরছি তারপর।
1: FM রেনবোতে তিনেক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আপনাকে জানিয়ে দিই, কিছুক্ষণের মধ্যেই নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়ব আমরা। আর দ্বিতীয় ঘন্টায় আপনার জন্য অনেক কিছু আছে। সবার প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ভীষণ প্রিয়, কি বলুন তো, মর্নিং মন্ত্রা। মন্ত্র দেব বা ফুস মন্ত্র, তারপর সেই মন্ত্রটা আপনি কাজে লাগাবেন। কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মন্ত্রটা আমি দিয়ে দেবই। আর এরপর আরও অনেক কিছু আছে, কিন্তু মানে আজকে কিন্তু আমি ফুড ফান্ডায় দারুণ একটা রান্না শেখাবো। আমি তো ভীষণই কুঁড়ে লোক, তো কুঁড়ে রাঁধুনিরা কীভাবে ভালো রাঁধতে পারে এটা একটা মানুষের মনে সংশয় থেকে যায়, কিন্তু পারে যদি তার মাথায় বুদ্ধি থাকে। তাহলে সে খুব কুঁড়ে লোকও না, খুব সহজ রাস্তায় সুন্দর করে ভালো ভালো রান্না করতে পারে, সেরকমই একটা রেসিপি আজকে বলবো আর কি। এবার তাহলে এগিয়ে যাই পরের ঘন্টার দিকে। আর পরের ঘন্টায় আপনার কাছে তো আমি আসবই, সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি আপনারা যারা আমায় মেসেজ করতে যান তাদের টপিকটাও কিন্তু আমি পরের ঘন্টাতেই দেব। এক্ষুনি আমি বলে দেবো না কি টপিকের ওপর আপনি মেসেজ করবেন। আর একদম শেষের ঘন্টায় অর্থাৎ তৃতীয় ঘন্টায় হ্যালো ডক্টরে চলে আসবেন সাইকোলজিস্ট মোহিত রণদীপ। তার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, অ্যাঙ্গার ইস্যু আছে আপনার, প্রচণ্ড রেগে যান, তাহলে সেই সব প্রশ্ন নিয়ে চলে আসতে পারেন তার কাছে। আমি আর বেশি বকবক করছি না, এবার এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর, খবরের পর আবার আপনার কাছে ফিরে আসছি আমি অরুণিমা, সঙ্গে নিয়ে নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে নাথুলা পাশে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বরিষ্ঠ সেনা আধিকারিকরা শ্রীমতী মুর্মুকে ওই এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা বলবেন। এরপর গ্যাংটকে সিকিম

0: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 29 মে নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারের মুজফ্ফরপুর জেলায় 5 জনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কোটিশ্বর সিং এর বেঞ্চ। তারা জানান, এই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবায় উৎসর্গীকৃত 12 বছর পূর্ণ হওয়ায় তাঁকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী শাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ, পরিকাঠামো রূপান্তর, ডিজিটাল ইন্ডিয়া অভিযান, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠা দেবে। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107

0: FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
1: সকাল সকাল কানে মন্ত্র দেব। 107 FM রেইনবোর নমস্কার কলকাতায় মর্নিং মন্ত্র নিয়ে চলে এসেছি আমি অরুণিমা। এবার মন্ত্রটা কি দেব? আচ্ছা, আপনার পার্টনার একাই কি শাশুড়ি, ননদ, পাড়ার কুচুটে কাকিমা, খিটখিটে শ্বশুর সব ভূমিকা পালন করে? এমন আছে অনেকে, মানে জীবন অতিষ্ঠ করে দেবে। সে হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে, যেই হোক না কেন, আপনি যত ভালো কাজ করুন, সারা দিন খেটে মরুন, সমস্ত কিছু মুখের সামনে এগিয়ে দিন, তবুও সে আপনার দোষ ধরবে। শুধু দোষ ধরাতেই সে শেষ নয়, পাড়ার কোনো একজন বিশেষ বৌদি বা দাদা যেই হোক না কেন, তার কত গুণ সেটা আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করবে এবং আপনি কতটা অকর্মণ্য সেটা বোঝানোর চেষ্টা করবে। আপনাকে একটা বুদ্ধি দিই, এরা না সহজে কিছুতেই থামবে না, সারাটা জীবন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দেবে। সেই জন্য বলছি কি করবেন, এবার যখন আপনার পার্টনার আপনার সঙ্গে থাকবে আর আপনি বাজারে দোকানে যেখানেই যান না কেন দুজন একসঙ্গে আছেন, হাসি হাসি মুখ করে দেখতে পেলেন পাড়ার ওই বৌদি কিংবা পাড়ার ওই দাদাকে, দেখে একদম সামনে গিয়ে বলবেন, আচ্ছা বলুন তো আপনি কি করেন, মানে আপনি অ্যাকচুয়ালি এত ভালো কি করে? আপনাকে দেখে আমার বউ বা আমার বর, সে তো সবসময় আমাকে বলে, দেখেছো ওনাকে, দেখো ওনার মতো হও, আমাকে একটু শেখাবেন, মানে আপনি অ্যাকচুয়ালি কি করেন যার জন্য আমাকে সবসময় এটা বলা হয়? আমি না আপনার কাছ থেকে শিখতে চাই, খারাপভাবে নেবেন না, একদিন আসুন আমার বাড়িতে এসে চা খান, তারপর আমার একটু বুদ্ধিগুলো দিন, মানে কীভাবে আমি আপনার মতো হয়ে উঠতে পারবো। পাশে থাকা আপনার পার্টনারের মুখ একদম ছোট হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে, বাড়ি গিয়ে কি হবে সেটা তো আপনি জানেনই, বুঝতেই পাচ্ছেন, টেরই পাচ্ছেন, কিন্তু আপনার এই দুঃসাহসটা দেখার পর তার যে এই যে সবসময় অসভ্যতা করার দুঃসাহসটা খানিকটা হলেও কমবে। এটা খুব খারাপ বুদ্ধি, কিন্তু আমি তবুও এই বুদ্ধিটা দিলাম আপনাকে বাঁচানোর জন্য। আরে বাবা, আপনাকে রক্ষা করা তো আমার দায়িত্ব নাকি? তো মন্ত্র তো দিয়ে ফেলেছি, এবার তো একটা গান শোনাতেই হয়, জুবিন গার্গের গাওয়া একটা ভীষণ রোম্যান্টিক গান আপনার আর আপনার পার্টনারের জন্য। এইসব ঝগড়াঝাটি হল্লাহাটি না থাকলে দাম্পত্যটা জমে নাকি?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 8:17 এইবার আপনাকে আমি টপিক বলবো, তো টপিকে মেসেজ করতে হবে, আর মেসেজ করে আমাকে জানাবেন। আর যেটা জানাবেন সেটা হচ্ছে যে আজকে তো বিশেষ বিশেষ দিন তো রয়েছেই, তো একটা বিশেষ দিন আজকে সানস্ক্রিন ডে, পৃথিবীর অনেক দেশেই আজকে সানস্ক্রিন ডে। সানস্ক্রিন আমরা প্রায় প্রত্যেকেই মাখি, তো এই যে সূর্যের তেজ, এরকম সূর্যের তেজ পরিবারেও কারুর কারুর থাকে, মানে সূর্যের মতো তেজ, সেই সূর্যের মতো তেজ যার আছে আপনার পরিবারে, তার কাছ থেকে আপনাকে সানস্ক্রিনের মতো কে রক্ষা করে? এই যে আল্ট্রাভায়োলেট রে আসে আর কি, চিৎকার চেঁচামেচি, ওরে বাবা দাপট, সেই সমস্ত দাপটের জায়গা থেকে আপনাকে কে রক্ষা করে? ইনফ্যাক্ট ছোটোবেলায় বা কে রক্ষা করতো, এখনই বা কে রক্ষা করে, সেটা আমাকে একটু জানান তো। মানে আমরা যারা ভীষণই অবলা জীব আর কি, আমরা ভীষণই কোনো ব্যাপারে প্রতিবাদ করতে পারি না, প্রতিবাদ করতে গেলে মুখটা কিরম একটা জড়িটড়ি যায়, প্রতিবাদ করে ফেললেও তারপর ভয় হয় এর পরে কি হবে। তো এদেরকে বাঁচানোর জন্য, তো সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য যেরকম সানস্ক্রিন দরকার, সেরকম একজন মানুষকে দরকার যে এই সব দুর্বল মানুষদের একটু মানে সাবধানে রাখবে, সামলে সামলে রাখবে। আরে বাবা, সবাই তো কটকট করে কথা বলতে পারে না, তাই না? একটা কথার পাঁচটা উত্তর সবার সবসময় মাথার মধ্যে চলে আসে না, যাদের আসে না তাদের বাঁচাবে কে, আপনাকে কে বাঁচায় এবং বাঁচিয়েছে, এবং সেই বিপদের কথাও একটু উল্লেখ করতে পারেন, কিন্তু পুরোটাই খুব ছোট্ট করে, বেশি বড় নয়, বেশি বড় হলে আমি পড়তেই পারবো না, সত্যি বলছি। আর আরেকটা কথা জানাই যে আপনারা যারা এই মুহূর্তে নানান কিছু খাওয়া দাওয়া করছেন, তারা একটু সাবধানে খাওয়া দাওয়া করুন, কারণ গরমটা তো ভয়ঙ্কর পড়েছে, আর গরমে জলবাহিত নানান রকম রোগ হয়, খাবার থেকেও নানান রকম রোগ হয়। সেই জন্য কাঁটা ফল খাবেন না, বাইরে যে কাঁটা ফল বিক্রি হয় সেগুলো একটু এড়িয়ে যান, আর সেই সঙ্গে সঙ্গে যেখানে সেখানে জল খাবেন না, জলটা ক্যারি করুন পারলে, যদি সম্ভব হয়, কারণ জলের থেকেই কিন্তু নানান রকম সমস্যা, পেটের সমস্যা এই সময় হয়। জ্ঞান দিয়ে ফেলেছি প্রচুর, এবার অনির্বাণ ভট্টাচার্যের মেলার গান শুনুন, ফিরছি তারপর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:27, প্রচুর মেসেজ এসে গেছে। প্রথম মেসেজ যে পাঠিয়েছে সৌভিক সরকার ফ্রম কসবাহালতু, সৌভিক লিখেছে, সুপ্রভাত দিদি, আজ রত্নগড় ভাই সত্যজিৎ রায়ের মায়ের কথা শুনলাম, খুব ভালো লাগলো, আর মর্নিং মন্ত্র ছিল খুব ভালো টপিক, তা আমাকে সানস্ক্রিনের মতো রক্ষা করতে পারেন আমার মা আপদে বিপদে, কিন্তু এখন মা আর নেই, এখন সানস্ক্রিন আমি নিজেই নিজেকে রক্ষা করি। সত্যি তাই, মা যে আমাদের কতভাবে রক্ষা করেন। আর তারপরের মেসেজ যে পাঠিয়েছে সে হলো শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ সকাল দিদি ভাই, আমার দিদাকে আমি মা বলি আর সেই আমাকে আমার সানস্ক্রিন। তারপরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে উৎপল মাইতি বেহালা থেকে। উৎপল লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ রত্নগর্ভাতে বিশ্ববরেণ্য চিত্র পরিচালক, অস্কারজয়ী ও ভারতরত্ন ফেলুদা প্রফেসর শঙ্কু স্রষ্টা, সত্যজিৎ রায়ের মা সুপ্রভা দেবীকে নিয়ে ভোরাই অনুষ্ঠান ভীষণ ভালো হয়েছে। আজকের মন্ত্রটা খুব স্মার্ট লাগলো, অ্যাপ্লাই করব বাস্তব জীবনে। সত্যি বলো তো, কি মন্ত্রগুলো এত সুন্দর দাও বাস্তবে অ্যাপ্লাই করার মতো, অ্যাডোরেবল স্মার্ট। আর যে অরুণিমাদির কালেকশন বলে কথা খারাপ হতেই পারে না। বিষয় বলি, মা রক্ষা করতো, বাবা ছিল নারকলের মতো, আমি কিছু অন্যায় করলেই হুঙ্কার, বাবা রেগে গেলেই আমার হাল খারাপ হয়ে যেত, কিন্তু দিন শেষে রাগি মানুষটাই যখন আদর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিত, মনে মনে ভাবতাম এত রাগি মানুষ দিন শেষে এত সফট হয়ে যায় কী করে, ওপরটা কঠিন কিন্তু মনটা নরম। আসলে অনেস্ট মানুষরা হয়তো কেউ কেউ রাগি হয়। রাধে রাধে, উৎপল মাইতি বেহালা থেকে এই মেসেজ পাঠিয়েছে। তারপরের মেসেজ, মাধাই দাস বহরু ঘোষপাড়া, শুভ সকাল, সূর্যের তেজ ঢাকতে যেমন সানস্ক্রিন ব্যবহার করতে হয় তেমনি ছোটবেলায় আমাদের ওপর আমার দাদাদের খবরদারি তেজ কমাতে মায়ের আঁচলের আশ্রয় নেওয়া ছাড়া কোনো গতি ছিল না। আর এখন পরিবারে আমার যখন সূর্যের মতো তেজে আমি অগ্নিশর্মা হই, তখন নিজেই সেই তেজ কমাতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতার বই এর সাহায্য নিই। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে এই মেসেজ। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, উনি লিখেছেন, ভেরি গুড মর্নিং আর যে অরুণিমাদি, ভেরি নাইস টপিক, আমার বাবার তেজ ছিল সূর্যের মতো, তবে সানস্ক্রিনের কাজ করতেন আমার মা। গান মিলান্তিতে উনি একটা গান শুনতে চেয়েছেন, সে গানটা আমি চেষ্টা করব শোনানোর, কিন্তু এখন গান মিলান্তিতে যে গানটা শোনাবো সেই গানটার জন্য 6:30 সময় রিকোয়েস্ট এসেছে, আর সেই রিকোয়েস্টটা করেছে আমাদেরই এক নতুন বন্ধু, সে মেনশনও করে দিয়েছে, দিদি আমি আপনার নতুন বন্ধু, আর এই নতুন বন্ধু আমাকে মেসেজটা করেছে মালদা হরিশ্চন্দ্রপুর থেকে, শেফালি দত্ত। তো তার রিকোয়েস্টটা তো শোনাবোই, কিন্তু তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, ব্রেকের ওপারে আসছে গান।
4: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
5: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
6: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা। প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে শরীরটাকে মানে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমি এমন একটা রেসিপি আজকে বলবো, সেটায় শরীর সুস্থ হবে, সেই সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো। নমস্কার কলকাতার ফুড ফান্ডায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন ঠিক 8:37। ভেবে দেখুন তো, ব্রেকফাস্টে এই রেসিপিটা চলবে নাকি? এটা হচ্ছে ফ্রুট আর স্প্রাউট স্যালাড। তো স্যালাড শুনেই আরও নাক ছিটকবেন না, এটা খুব ভালো খেতে। সেটা হচ্ছে, যেটা আপনাকে করতে হবে, মুগ ডালের স্প্রাউটস, মানে মুগ ডাল ভিজিয়ে রাখবেন, একদিনে হবে না, সেকেন্ড ডেতে গিয়ে দেখবেন ওই যে কল বেরোবে, ও সেই কল বেরোনো মুগ ডালকেই বলা হয় মুগ ডালের স্প্রাউটস। তো আর এর সঙ্গে নেবেন একটা আপেল কুচি কুচি করে কেটে, একটা শসা সেটাও স্লাইস করে নেবেন, একটা কলা সেটাও স্লাইস করে নেবেন, আর কমলা লেবুর টুকরো বা মালটা মানে একটু বড় সাইজের যে টাইট অরেঞ্জগুলো দেখতে পারেন, ওগুলো আসলে মালটা, তো ওগুলোও টুকরো করে দিতে পারেন, হাফ কাপ ডালিমের দানা, আর সেই সঙ্গে সঙ্গে 1-2 টেবিল চামচ পুদিনা, সেটা কিন্তু ড্রেসিংয়ের জন্য। আর লাগবে 1 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ বিট লবণ, 1/4 চামচের ভাজা জিরের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ মধু, আপনার ইচ্ছে হলে যদি ধনে পাতা খান ধনে পাতাও একটু কুচিয়ে দিতে পারেন, আর 1 টেবিল স্পুন ভাজা বাদাম বা চিনে বাদাম, এটাও ওছি দিলে দিতে পারেন। অনেক সময় বাদাম নেতিয়ে গেলে একদম খেতে ভাল লাগে না, মানে আপনি হয়তো দেরি করে খাচ্ছেন স্যালাডটা, তো সেটা আপনার উপর আর কি। এবার কি করে বানাবেন, খুব ইজি। স্প্রাউট 3-4 মিনিট হালকা ভাপে বা গরম জলে একটু সেদ্ধ করে নিলে, চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু সেদ্ধ করেই নিই, কাঁচাতে একটু কিরকম একটা স্মেল থাকে আর কি। আর একটা বড় বাটিতে সব ফল, শসা, স্প্রাউট সব একসাথে দিন, আলাদা করে ড্রেসিংয়ের উপকরণ মিশিয়ে দিন, সেই ড্রেসিং স্যালাডের ওপর ঢেলে হালকা করে মেশাতে হবে, কিন্তু ওপর থেকে পুদিনা পাতা আর ভাজা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন। অসাধারণ, মানে এটা খেতে যেমন ভালো সেরকম শরীরের জন্য ভীষণ ভালো, আর এই গরমে তো ভীষণই ভালো লাগবে। ট্রাই করে দেখুন কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আর ফুড ফান্ডার পর যে গানটা আসতে চলেছে সেটা অনুপম রায়ের কণ্ঠে, বন্ধু চল, ওপেনটি বায়োস্কোপ থেকে। এই গানটা শুনতে শুনতে আমি না আমার সেই টিনেজে ফিরে যাব, আপনিও ফিরে যান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:47, বাবা সময় দৌড়চ্ছে পুরো। প্রচুর মেসেজ এসছে। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে লিখেছেন, নমস্কার দিদি, সুপ্রভাত, মর্নিং মন্ত্র সুন্দর। এবার বিষয় বলি, পথে ঘাটে বিভিন্ন জায়গায় এই বসুন্ধরায় সানস্ক্রিন হিসেবে আমিই এগিয়ে যাই। এতে বিতর্ক হয়, কথা হয়, কথা কাটাকাটিও হয়, তবে চেষ্টা করি। খুব ভালো কাজ করেন, সবার সাহস থাকে না অন্য লোকের সানস্ক্রিন হবার। আর এইবার যে মেসেজ পাঠিয়েছে সে হচ্ছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। গুড মর্নিং দিদি, আমার জীবনের সানশাইন হলো সেই মানুষটা যে খারাপ দিনেও মুখে হাসি পোঠাতে পারে, কখনো বন্ধু কখনো পরিবারের কেউ। না সানশাইন না, সানশাইন থেকে বাঁচার জন্য সানস্ক্রিনের কথা জানতে চেয়েছি। আর এর পরের মেসেজ, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, সুপ্রভাত। প্রথমেই বলি, শিল্পী জুবিন গার্গের মন তোকে দিলাম এই গানটি যতবারই শুনি আমার ততবারই ভালো লাগা উত্তরোত্তর বাড়তেই থাকে। এবার টপিকে বলি, আমাদের পরিবারে বাবার আছে সূর্যের তেজ, আছে খুব বেশি না হলেও, আর আমার মার চাঁদের স্নিগ্ধ আলো, আর আমার মাকে সেই সূর্যের তেজ থেকে আমি প্রোটেকশন করে এসেছি ও শেষ পর্যন্ত করে যাব, কাজেই আমি সানস্ক্রিন। বা খুব ভালো। এর পরের মেসেজ, অরুণিমা গুড মর্নিং, যারা অল্পবিদ্যা ভয়ঙ্কর হয়ে গর্জন করতে চায় তাদেরকে প্রকৃত শিক্ষার কথা বলে জ্ঞানচক্ষু খুলে দিই। কে দেন? সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। আর সুভাষ চক্রবর্তী যে গানটা শুনতে চেয়েছেন, উড়ছে জেগে সকালগুলো, ওই গানটা একটু পরেই গান মিলান্তিতে শোনাবো। কিন্তু তার আগে আরেকটা মেসেজ পড়ে দিই। এই মেসেজটা আমায় পাঠিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত আর যে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আমার বাবার প্রচণ্ড দাপট ছিল, আমার মা আমাকে সবসময় রক্ষা করতেন। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, আপনার মর্নিং মন্ত্রগুলি খুবই বাস্তব, জীবনে চলার পথে খুবই কাজে লাগে। আজ ভোরেই জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা চিত্র পরিচালক সত্যজিৎ রায়, ওনার মা সুপ্রভা রায়, ওনার পরিবারের অনেক কথা ও আলোচনা শুনলাম, ওনার ছবির সঙ্গীতগুলো শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম, ভালো লাগলো, অসাধারণ অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো, সুস্থ থাকবেন। আমার প্রিয় আরজে দিদি ভাই যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এবার তাহলে গান মিলান্তিতে শুনিয়ে দিই।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। একটুখানি হালকা ভয় দেখাচ্ছি, সেটা কি বলুন তো? এই যে আমরা সারা দিন টাইপ করতে থাকি, ধরুন কাজের জন্য টাইপ করা এক কথা, কাজ ছাড়াও অকারণে বন্ধুদের সাথে কথা বলার বদলেও টাইপ করতে থাকি। আপনি যদি ঘন্টায় 1000 বারের বেশি আঙুল নাড়ান, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে হাতে ব্যথা হবে। আমাদের অনেকেরই এখন হাতে ব্যথা, বিশেষ করে বুড়ো আঙুলের নিচেটায় ব্যথা, কবজিতে ব্যথা, এটা হয়ে থাকে। আমরা পাত্তা দিই না, কিন্তু এটা পাত্তা দেওয়া দরকার। এটা ডক্টররা বলছেন যে এটা থেকেই কিন্তু শুরু হতে পারে রিপিটেটিভ স্ট্রেন ইনজুরি। যেসব লক্ষণ মানে হালকাভাবে নেবেন না, সেগুলো হচ্ছে হাতের গ্রিপ দুর্বল হয়ে যাওয়া, জিনিসপত্র ধরতে অসুবিধে হওয়া, অনেকের রাতে ঘুম ভেঙে যায় হাত অবশ হয়ে যাওয়ার কারণে, আর টাইপ করার সময় আঙুলে জ্বালাভাব হয়। এগুলো হলে ডক্টরের কাছে যান, ডক্টর নিশ্চয়ই আপনাকে একটা রাস্তা দেখাতে পারবেন। আজকের যুগটা এমন হয়েছে যে আমাদের টাইপ করা ছাড়া কোনো রাস্তা নেই। এই দেখুন না, আপনার সাথে কথা বলতে বলতেও আমি টাইপ করে যাচ্ছি কোন গানটা এরপরে বাজাবো। যাই হোক, এরপরে যে গানটা বাজাবো সেই গানটা পুরনো হয়েও হয়নি পুরনো, তাই চলে এসছে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে। আর গানটা নচিকেতা চক্রবর্তীর গাওয়া বৃদ্ধাশ্রম। শুনুন গানটা, ফিরছি গানের পর, খবর তারপর। নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় শুনতে থাকুন
1: FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
2: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে নাথুলাবাসে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বরিষ্ঠ সেনা আধিকারিকরা শ্রীমতী মুর্মুকে ওই এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা বলবেন। এরপর গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের ওপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভারতীয় রেল দেশে প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলের জিন্দ শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন RDSO রেল সুরক্ষা কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এই বৈঠকে বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে পাঠানোর জন্য রোবোটিক ল্যান্ডার, লাফিয়ে চলতে সক্ষম ড্রোন এবং বিশেষভাবে যানবাহনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য 2028 সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও মার্কিন মহাকাশচারীদের চাঁদে অবতরণ করালো। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ আদেহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজের আদেশেই এই হামলা চালানো হয়। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: নমস্কার কলকাতা, তৃতীয় ঘন্টায় ঢুকে পড়লাম। আমি অরুণিমা, আর এখন একদম নতুন একটা গান
5: FM রেইনবোতে। রেইনবো নিউ টিউন,
4: রেনবো নিউ টিউনে শুনবেন হাঁটি হাঁটি পা পা থেকে অন্তরা মিত্রর গাওয়া প্রিয় মুখ। ফিরছি গানের পর 107 FM রেনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 9:08। আর কিন্তু বেশি সময় নেই, যারা মেসেজ করেছেন করে ফেলেছেন তাদেরগুলো তো পড়ে দেব, যারা করতে পারেননি ঝটপট করে ফেলুন, কারণ 9:30 ডক্টর চলে আসবেন, সাইকোলজিস্ট, আজকে সাইকোলজিস্ট মোহিত রণদীপ আসবেন। তো তার কাছে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো পরে পাঠানো শুরু করবেন। আপাতত সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে খুব সুন্দর মিষ্টি একটা মেসেজ পাঠিয়েছেন। সুপ্রভাত অরুণিমা, নতুন করে বলার নেই, মা সকল মাই হন, সবাই যখন ঘুমে কাদা রাত্রে তখনই তিনি শোন। পাড়ার অবস্থা খুবই খারাপ, কুটকচালের লোক নাই, তবুও কেউ চেষ্টা করলে ভালোবেসে অন্তরে দি ঠাঁই। সানস্ক্রিন কিনতে গেলেই লাগবে তোমার টাকা, খরচ বাঁচাতে পারি হাঁটতে কলকাতা থেকে ঢাকা। বিনা ছিল কাজে দিদি, আমি করলে ভুল, নিজের কাঁধে চাপিয়ে দোষ, বকা খেত বিলকুল। যেদিন দিদি ছেড়ে গেল রাখেনি কাউকেই আর, কাজের দিদি এমনটাও হয় ভাবি শুধু একবার। সত্যি আমাদের সঙ্গে যারা থাকেন তারা আমাদের সঙ্গে হয়তো তাদের কোনো আত্মীয়তা নেই, কিন্তু তারাই পরমাত্মীয় হয়ে ওঠেন অনেক সময়। খুব সুন্দর মেসেজটা। তারপর যিনি মেসেজ পাঠিয়েছেন সোমেন যাদবপুর থেকে, লিখেছেন, হাই অরুণিমা, প্রথমে তোমাকে ও সকল শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত। আজ রত্নগর্ভাতে বিশ্ববরেণ্য বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মা সুপ্রভা দেবীর জীবন সংগ্রামের কাহিনী শ্রবণ করলাম ও নানা অজানা কথা জানতে পারলাম। মর্নিং মন্ত্র খুব ভালো লাগলো। ছোটবেলায় দুষ্টুমি করলে মা বাবার বকাঝকা থেকে আমাকে পরিত্রাণ পাওয়ানোর জন্য পরিত্রাতা হিসেবে দাদু দিদার পেছনে আমি লুকিয়ে থাকতাম। তখন দাদু দিদাই ছিল আমার জীবনের সানস্ক্রিন, আজ আর দাদু দিদা কেউই নেই। সৌমেন যাদবপুর থেকে। আপনার এই মেসেজ পড়ে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার ঠাকুমাও এখন আর আমার কাছে নেই আর কি, তিনি চলে গেছেন অনেকদিন আগেই। কিন্তু ছোটবেলায় আমি যখন কোনো রকম ভীষণ রকমের দুষ্টুমি করতাম তখন হয়তো আমার মা আমাকে মারার চেষ্টা করছেন, আমি ঠাকুমার পেছনে লুকিয়ে যেতাম, আর তখন মা ঠাকুমার এদিক ওদিক করে আমার গায়ে হাতটা দেওয়ার চেষ্টা করছে, আমার ঠাকুমা প্রচণ্ড রেগে জোরে বলতেন যে বৌমা তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি এটার মানে বুঝিনি, কিন্তু আমার না প্রচণ্ড আনন্দ হয়েছিল, বাবা মানে আমার সামনে আমার নাতনিকে মারছো, এটা একটা বিশাল অপমানের ব্যাপার। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন দীপক কুমার তুম, গ্রাম বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে, শুভ সকাল দিদিভাই, মা একটা শব্দ হলেও কিন্তু তার ভূমিকা হাজার হাজার শত শত কোটি কোটি, তাই তো বলি এই প্রখর রোদ্দুর থেকে নয় কঠিন বিপদ কঠিন রোগ থেকে সব থেকে মা কিন্তু আঁচল দিয়ে আমাকে নয় আমার মতো সমস্ত সন্তানদেরই রক্ষা করে। একদম ঠিক কথা বলেছেন দীপক কুমার তুম, এই মেসেজ পাঠিয়েছেন। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন তিনি হলেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, উনি লিখেছেন, পিতৃদেব জ্বলত যখন দ্বাদশ রবির তেজে, তার তেজে ছেঁকা তেলে উঠতাম আমি ভেজে, এইরকম ঘটনার ঘটা চলত প্রায় দিন, সেই জ্বলনে মাতৃদেবী ছিল সানস্ক্রিন, নেই তারা কেউ ধরণীতে, এখন তারা স্বর্গগত, শরীর এখন করেছি বহন পিতৃদেবের রাগের ক্ষত। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, খুব সুন্দর লিখেছেন। আর না, এই মুহূর্তে তো আর মেসেজ পাচ্ছি না, যদিও অনেকেই মেসেজ করেছেন মেসেজ বক্সে, যাই আমি পরে নিশ্চয়ই তাদের নামগুলো উল্লেখ করে দেবো। আপাতত একটা সুন্দর গান, কারণ এই সুন্দর গানটা শোনানো আমার দায়িত্বের মধ্যে পড়ে, অরিজিৎ সিং এর কণ্ঠে, শুনুন ফিরছি গানের পর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: শুনছেন নমস্কার কলকাতা আর হ্যালো ডক্টরে। আজ পেয়ে গেছি আমাদের মধ্যে মনোসমাজ কর্মী মোহিত রণদীপকে। গুড মর্নিং। তো আপনার কাছে আমার তো অনেক প্রশ্ন থাকে, আজকে যেটা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে যে রাগটা কি কোনো একটা, মানে অতিরিক্ত রাগ, এটা কি কোনো মানসিক সমস্যা? মানে এক একটা বাড়িতে এক একজন মানুষ থাকেন যার রাগের পারদ চড়বে না কমবে এটার ওপর গোটা বাড়ির লোকের মানে সারা দিনটা চলে আর কি। তারা এত টেনশনে থাকেন কোনো একজন মানুষের, বিশেষ কারোর রাগ নিয়ে, তো এটা তো সত্যি খারাপ। তো সেক্ষেত্রে কি বলবেন, রাগটা কি একটা অতিরিক্ত রাগ, কি মানসিক সমস্যা একটা?
4: প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে রাগ একটা স্বাভাবিক আবেগ, মৌলিক আবেগের মধ্যেই পড়ে। কিন্তু যদি দেখা যায় যে আমি খুব ঘন ঘন রেগে যাচ্ছি কিংবা অল্পেতেই রেগে যাচ্ছি, কিংবা আমার রাগের প্রকাশ এমন হচ্ছে যে আমার কাছের মানুষেরা আমাকে রীতিমতো ভয় পাচ্ছে,
3: ঠিক
4: আমাকে সমীহ করতে বাধ্য হচ্ছে, তখন বুঝতে হবে যে রাগটা স্বাভাবিক নেই। এই রাগের পেছনে হয়তো বা কোনো অন্য কারণ লুকিয়ে রয়েছে, হতে পারে সেটা আমার উদ্বেগ উৎকণ্ঠার

0: মাত্রা বেড়েছে, সেই জন্য আমি রেগে যাচ্ছি, কিংবা আমার বিষণ্ণতাও হতে পারে।
1: আচ্ছা,
0: কিংবা আমার কোন স্ট্রেস বাড়ছে, যে স্ট্রেসটাকে আমি সামাল দিতে পারছি না, সেটাও একটা কারণ হতে পারে। আর কিছু মানুষের টেম্পারমেন্ট একটু মানে উপর তারে বাধা থাকে আর কি, তারা অল্পেতেই নিজেদের রাগ দেখান এবং সামাল দিতে চেষ্টা করেন, এইভাবে সেটাও তার সমস্যা, তার ব্যক্তিত্বের সমস্যা।
1: তো এই যে প্রচন্ড রাগি যে মানুষটা সারা বাড়ির লোককে অতিষ্ঠ করে রাখছে, তাকে তো কখনোই বলে বোঝানো যাবে না যে তোমার একটা কাউন্সেলিং দরকার, তুমি একটু তোমার মনের কথাগুলো পরিষ্কার করে বলো, যেগুলো আমাদের বলতে পারো না, রেগে গিয়ে চেঁচামেচি করো। তো সেক্ষেত্রে বাড়ির লোকেরা কী করবে এই রাগি মানুষটাকে? মানুষকে ছেড়ে তো ঝট করে চলে যাওয়া যায় না, কিন্তু মানুষটাকে খানিকটা তার রাগ মানে এই ধরনের ইমোশনগুলোকে যাতে সে কন্ট্রোল করতে পারে, সেক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে তাদেরকে বলা যেতে পারে বা কিভাবে তাদেরকে বোঝানো যেতে পারে?
0: এটা কঠিন বিষয়, কারণ হচ্ছে যে তারা তো নিজেরা অনেক সময় বুঝতে পারেন না, আবার কেউ কেউ বোঝেনও, মানে বোঝেন না তা না, কেউ কেউ বুঝতে পারেন। মানে প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে মানে এই রাগটাকে, রাগটা সম্পর্কে তার এই রাগের ফলে যে সমস্যা তৈরি হচ্ছে, কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এটা এটা কারোকে একটা বলতে হবে, বলা দরকার যে, এবং জিজ্ঞেস করা যে এইভাবে রাগটা প্রকাশ করে সত্যি সত্যি কি লাভ হচ্ছে, কতটা ক্ষতি হচ্ছে, সেই হিসেব করা। এক কথায় বলতে গেলে যে আমরা তো রেগে যাই, কিন্তু রাগ সম্পর্কে নিজেরা খুব সচেতন থাকি তা নয়, এবং সচেতন থাকি না বলেই বোধ হয় আমাদের রাগের প্রকাশ ওরকম একটা জায়গায় যেতে পারে। কিন্তু যদি রাগকে সত্যি সামাল দিতে হয়, তাহলে আমাদের একটা আত্মসচেতনতা দরকার। আত্মসচেতনতা এই অর্থে যে কি কারণে আমার রাগ হলো, সেই কারণটা সত্যি সত্যি কতটা যুক্তিসঙ্গত, যতটা রাগ আমি প্রকাশ করছি এতটা রাগ হওয়ার মতো ঘটনা ঘটেছে কি আদৌ, সেই প্রশ্ন নিজেকে করা। যার উপর আমি রাগটা প্রকাশ করছি তিনি সত্যিই কতটা দায়ী, এই প্রশ্নটাও করা। কারণ অনেক সময় যেটা হয় যে অন্য কোথাও অন্য কোনো কারণে অসন্তোষ, সেই রাগটাকে আমি প্রকাশ করছি এমন কারোর উপর যার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্কই নেই,
1: ঠিক অকারণে তার উপর চেঁচামেচি থাকে
0: অকারণ। এবং সাধারণত ঘরে ওই সফট টার্গেট যারা আর কি, মানে খুব কাছের মানুষ যিনি, তার উপরে এইভাবে রাগটা প্রকাশ করতে দেখা যায়। এবং এটা আমি জেনেই নি যে ইনি টেকেন ফর গ্রান্টেড, অর্থাৎ তিনি একটু চলে যাবেন না আমাকে ছেড়ে, আমি যাই করি না কেন তিনি মেনে নেবেন, এরকম একটা জায়গা থেকে আমরা একটা সফট টার্গেট বেছে নিয়ে তার উপর রাগ প্রকাশ করি, যেটা খুবই অনৈতিক, খুবই খারাপ।
1: ঠিক,
0: এটা দ্বিতীয়ত যেটা নিজেকে প্রশ্ন করে যে আচ্ছা রাগের সময় আমাকে কেমন লাগে, মানে আমার মুখ চোখ রাগ ভাব কতটা কেমন দেখায়, আমার কণ্ঠস্বর, আমার কথাবার্তা কেমন থাকে, কেমন কেমন আচরণ থাকে আমার, আর এইগুলো সম্পর্কে আমি নিজে সত্যি সত্যি কতটা সচেতন থাকি। আর শেষে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে এইভাবে মানে রাগটা প্রকাশ করে আমার সেই সবজি কি লাভ হবে, ক্ষতি কি হবে,
1: মানুষটাকে
0: সবাই সরিয়ে রাখো। আমরা ওই পুরাণের একটা গল্প আছে না, একজন পুরাণের খুব বিখ্যাত ক্যারেক্টার, বিখ্যাত নয় খুব খ্যাত ক্যারেক্টার, দুর্বাসা। হ্যাঁ, দুর্বাসা আসল নামটাই আমরা জানি না, মানে দুর্বাসা তো দুর্মুখ, সেই অর্থে তিনি ঘন ঘন রেগে যেতেন, তার রাগ প্রকাশ এমন একটা মাত্রায় পৌঁছত যে কারণে। তো এরকম আমাদের আশেপাশে অনেকেই এই দুর্বাসা বা ওই রকম কিছু একটা নামে ডাকা হয়,
1: আড়ালে ডাকা হয়,
0: হয়তো তিনি নিজেও জানেন না। তো এই আত্মসচেতনতা দরকার রাগ সম্পর্কে। আর এতে যেটা হয় যে মানুষ ক্রমশ একা হতে থাকে,
1: ঠিক
0: তার এই রাগের কারণে।
1: ঠিক, একজন মেসেজ করেছেন দেবদীপ চক্রবর্তী ব্যারাকপুর থেকে, উনি লিখেছেন, আমি নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, কিভাবে কন্ট্রোল করব?
0: এক্ষেত্রে কারোর পরামর্শ নেওয়া দরকার যে নিশ্চয়ই রাগের পেছনে কোনো কারণ রয়েছে, বুঝতে হবে সেটা।
1: উনি আবার লিখেছেন আমি সহজেই রেগে যাই।
0: রেগে গেলে পরে সেটাকে মেনে নেওয়া যে হ্যাঁ আমার রাগ হচ্ছে, আমি রেগে যাচ্ছি, এটা যদি সম্ভব হয়, মানে আপনি যদি মানতে পারেন, তাহলে আপনি এই রাগ থেকে বেরিয়েও আসতে পারবেন।
1: ঠিক,
0: নিজেকে এই প্রশ্নগুলোর মুখোমুখি একটু দাঁড় করেন, যে প্রশ্নগুলোর কথা আমি বললাম একটু আগে, সেটা এক। আর এরপরেও যদি মনে হয় যে না নিজেকে সামাল দেওয়া যাচ্ছে না, মানে একটু শ্বাসের ব্যায়াম করুন যাতে মনকে শান্ত করা যায়, নিজের মনের কথাগুলোকে জমিয়ে না রেখে একটু লিখতে চেষ্টা করুন। কি হয় আমাদের মনের মধ্যে ওই সকাল থেকে রাত অব্দি যে অনুভূতি গুলোর মধ্যে দিয়ে যাই, সবটা তো আমরা প্রকাশ করতে পারি না, জমতে থাকে, তারপর এক সময় প্রেশার কুকারের মতোই ব্লাস্টটা উঠা। তো যদি সেইটাও যদি আমরা করতে পারি একটু, তাহলে খানিকটা রাগ সামাল দেওয়া যায়। আর যদি এগুলোর পরেও যদি না হয়, তাহলে আমি বলবো যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেওয়া, কোনো কাউন্সিলর, সাইকোলজিস্ট, এদের পরামর্শ নেওয়া।
1: একদমই, অনেক অনেক ধন্যবাদ। আপনার শারীরিক অসুবিধার মধ্যেও যে আজ আমাদের এতটা সময় দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা বলাই বুঝিয়ে দিচ্ছে যে কতটা ক্লান্ত, কতটা শরীরটা ক্লান্তিতে ভরে আছে। খুব ভালো থাকবেন, সুস্থ হয়ে উঠুন শিগগিরই, আবার আমাদের কথা হবে। অনেক ধন্যবাদ, নমস্কার।
2: হ্যালো ডক্টর,
1: সময় এখন ঠিক 9:40, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, নমস্কার কলকাতায়। আর এবার আপনার জন্য আসতে চলেছে 3-1-3 গানের হ্যাট্রিক, পরপর তিনটে গান। আর পরপর তিনটে গানে প্রথমে যে গানটা রয়েছে ভালোবেসে বাসনা, অনুপম রায়ের কণ্ঠে, তারপর সাইয়ারার টাইটেল ট্র্যাক ফাহিম আবদুল্লার গাওয়া, আর একেবারে শেষে মনের মতো পাগল পেলাম না ইমন চক্রবর্তীর কণ্ঠে। তাহলে শুনতে থাকুন, আমি অরুণিমা ফিরছি গানের পর।
2: FM Rainbow Tea

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। ভারতীয় বায়ুসেনা তাদের কারিগরি বিভাগে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আধিকারিক নিয়োগ সংক্রান্ত নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এয়ারফোর্স সিলেকশন বোর্ড পরীক্ষার জন্য সরাসরি বাছাই করা হবে। যোগ্য প্রার্থীদের এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় বসতে হবে না। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই স্পষ্ট জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়নে তাদের অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় কোনো নিরাপত্তা লঙ্ঘন ঘটেনি। বোর্ড জানিয়েছে, সমাজ মাধ্যমে cbsc.onmarks.co.in নামে যে ইউআরএলটি শেয়ার করা হচ্ছে সেটি আলাদা, এর সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত পোর্টালের সম্পর্ক নেই। সিবিএসসির অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় অতিরিক্ত স্বচ্ছতা বজায় রাখতে সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিল সমূহ, সার্বভৌম ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পরিষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। পীযূষ গোয়েল কানাডার হাম্বার বে পার্কের কনিষ্ক স্মৃতিসৌধে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 বোমা বিস্ফোরণে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাসকো এই টিকার কথা ঘোষণা করেছে। বিজ্ঞানীরা জানিয়েছে, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগীয় ভাইরাসকে মোকাবিলা করতে পারে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ ও রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ারাডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ 16 তাঁর প্রতিপক্ষ জাপানের রিঙ্কো গুজি। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু লাইনে 260 পরিবর্তে 246 ট্রেন চালাবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে আজ ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 30 মে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন। সে কথা জানিয়ে রাজ্যের পক্ষ থেকে শীর্ষ আদালতে এই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারের প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নবান্ন থেকে আজ তিনি এবং নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর হিংসায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গড়িয়াহাট থানায় দায়ের এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জির গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে আগামী শুক্রবার তার আবেদনের শুনানি হতে পারে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজের প্রশ্ন ফাঁসের ঘটনায় সিবিআই আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত মনোজ সিরুরের লাতুরের চিকিৎসক এবং তেজস হর্ষেদ কুমার শাহ পদার্থবিজ্ঞানের শিক্ষক বলে জানা গেছে। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুরগাঁও, নাসিক, পুনে, লাতুর এবং অহল্যানগর থেকে মোট 13 জনকে গ্রেপ্তার করা হল। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর উত্তরপত্র মূল্যায়নে অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনোভাবেই বিঘ্নিত হয়নি বলে বোর্ড জানিয়েছে। সমাজ মাধ্যমে cbse.onmarks.co.in নামে যে ইউআরএলটি শেয়ার করা হচ্ছে সেটি আলাদা, এর সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত পোর্টালের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। ইবোলা ভাইরাসের বর্তমান স্ট্রেনের মোকাবিলায় একটি নতুন টিকা তৈরি করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো একথা জানিয়েছেন। গণপ্রজাতান্ত্রিক কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবগীয় ভাইরাস সংক্রমণে এই টিকা কাজ করতে পারে বলে রাশিয়ার তরফে দাবি করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: ঘড়ির কাঁটা বলছে ঠিক 11:03 হয়ে 42 সেকেন্ড, আর প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গান দরিয়া। কে রয়েছি আমরা?
5: আমি মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
4: আমি জয়শ্রী। আমরা রয়েছি আপনাদের সঙ্গে গান দরিয়ায়। গানের দরিয়া মানে গান তো আছেই, আর তার সঙ্গে আমরা যখন দুই বন্ধু রয়েছি তখন কথা থাকবে না, এটা হতেই পারে না। তো আমরা আজকে কথা বলছি, কথা বলছি এবং কী নিয়ে কথা বলছি সেইটা কথা বলতে বলতে ভাবলাম যদি এইটাই আজকে 2 ঘন্টা ধরে কথা বলি কেমন হয়।
5: বাবা, কীরকম একটা যেন ধোঁয়াশা রেখে কথা বললো। আপনারা শুনলেন আমরা কথা বলছি, কী নিয়ে কথা বলবো এইটাই যদি 2 ঘন্টা কথা বলি কেমন হয়, মানে আমার কাছে ঠিক পরিষ্কার হলো না। একটা গান শুনি, শুনতে শুনতে আমি চেষ্টা করি এই কথাটার পরিষ্কার মানে বার করতে, আপনারাও চেষ্টা করুন, তারপর তো জয়শ্রী রয়েছে সেটা খুলশা করে বলবার জন্য।
4: একদমই তাই, আমরা ধরতে চেষ্টা করি, কী ধরতে চেষ্টা করবো এক্স্যাক্টলি। আজকে আমরা যাকে ধরবো, যা ধরবো সেইটা ধরেই 2 ঘন্টা থাকি। গানে গানে কথায় কথায় মৌসুমী জয়শ্রীর সঙ্গে আপনি রয়েছেন গান দরিয়ায়, থাকবেন একটা পর্যন্ত।

0: এটা ওকে বলতে চাইছি আমি একটু বুঝতে পেরেছি, কিন্তু আমার একটু রাগও ধরছে।
1: কেন
0: আয় কে যাবি এই রোদের মধ্যে? তুমি ডেকে ডেকে হেঁকে হেঁকে বেড়াচ্ছ, কে যাবি আমার সঙ্গে? কেউ আসবে না তোমাকে।
1: না না একদমই নয়, আসবে কেন? আমি বলছি শোনো, আমি যা দেখতে পাচ্ছি লাস্ট এক সপ্তাহই ধরো, এক সপ্তাহ ধরে যা আমি অবস্থা দেখতে পাচ্ছি, এই মানে কোনো উপায় নেই, সোজা পৃথিবী থেকে একটা মই লাগাবো, সেখান থেকে সোজা মই বেয়ে উঠে যাবো, গিয়ে একটু জল টল ঢেলে দিয়ে চলে আসবো। এখন তো ধরতে উপায় নেই, পাগল করে দিচ্ছে মানে।
0: তারপরে তুমি মই নিয়ে যাবে তো, নিচ থেকে কেউ মইটা কেড়ে নেবে?
1: না না চেন্নাই তুমি আছো না, আমি নিশ্চিন্তে যাবো, তুমি যতক্ষণ এখানে আছো আমাকে ধরে টেনে রেখে নিয়ে আসবে।
0: আমি তো ভাবলাম আয় আয় কে যাবি বলবে, আর তারপরে কেউ যাবে না, তখন
1: তো অসুবিধা আছে
0: না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা গ্রীষ্মকালে গরম পড়বে এটা খুব স্বাভাবিক, এবং বলতে একটু ভয় করছে জয়শ্রীর পাশে বসে, আপনারাও হয়তো রেগে যাবেন, মানে আমার বেশ গ্রীষ্মকালটা বেশ প্রিয় কালের মধ্যে।
1: মার মার কপালে, তুমি বেরিয়ে দেখো তোমার অবস্থা, তোমার জন্যই আজকেই হয়েছে।
0: এবছরও যেটা হচ্ছে সেটা হচ্ছে এবছরে আমিও একটু যেন বাবা আর পারছি না, ইস একবার দুবার বলে ফেলেছি। আর যারা জানে যে গ্রীষ্মকালটা বেশ আমার প্রিয় কালের মধ্যে পড়ে,
1: তুমি ব্যাপার বলতে পারো
0: কি অসুস্থ?
1: আমি
0: উফ বাবা কি গরম, দু একবার বলে ফেলেছি, তারা বছরের পর বছর শুনে এসেছে যে গ্রীষ্মকাল প্রিয় কাল, তখন বলছে কি ব্যাপার তুমি অসুস্থ কেন? বলছে তুমি এত বছরের পর বছর জেনে এলাম গ্রীষ্মকাল তোমার প্রিয় কাল, কিন্তু এখন এবারে বলছো যে উফ বাবা পাচ্ছি না, মানে খুব আস্তে বলেছি, জোরে বলিনি আর কি, মারটার খাওয়ার ভয়।
1: এই তোমার মতন মানুষের জন্য না এত মাথায় চড়ে বসে আছে, মানে ওই সবসময় রাত্রিবেলাও দেখছি মাথায় চড়ে, সকালবেলাও মাথায় চড়ে, মাথা থেকে ছাতার মাথা নাবে না,
0: না নাবাতে হবে, নাবাতে হবে, তাকে মই দিয়ে উঠে তাকেই নিয়ে একদম মাটিতে নাবাতে হবে। ওই যে একবার
1: ধরতেই হবে, না ধরে উপায় নেই,
0: ডাউন টু আর্থ করতে হবে, মাটিতে পা রেখে ঠান্ডা ধীরস্থির তাকে করাতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে এটা দিচ্ছে, দেখো সব কিছুর একটা ভালো মন্দ, না বাবা একটা গান শোনাও তুমি যেভাবে,
1: তুমি না এই রোদ্দুর নিয়ে তুমি আর এত নয়, গান শোনো সকাল থেকেই শুরু করেছো।

দেখা, খেলার সময় তার বড় কম, বড়া শুনুই মস্ত, ছোট্ট মাথা পড়ার চাপে ভীষণ বিপর্যস্ত। স্কুলের পড়ার সঙ্গে আছে, স্কুলের পড়ার সঙ্গে আছে পাড়ার গানের স্কুল, নিয়ম করে শিখতে হবে রবীন্দ্র নজরুল। মায়ের ভীষণ ইচ্ছে মেয়ে আঁকার স্কুলেও যাক, মায়ের ভীষণ ইচ্ছে মেয়ে আঁকার স্কুলেও যাক।

মায়ের প্রশ্ন, মায়ের প্রশ্ন, সাঁতার টাই বা বাতিল হবে কেন? ছেলেবেলা থেকেই মেয়ে ছুকোষ হয় যেন।

0: দেখো, সব কিছুর তো একটা তারতম্য আছে, এটা তো বলতেই হবে, মানতেই হবে। যেমন সব বয়সের একটা সৌন্দর্য আছে, সব কিছুর একটা তারতম্য আছে, তার মধ্যে সৌন্দর্য আছে। এই যে গানটা শুনলাম সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সকালবেলার রোদ্দুর, সকালের রোদ একটা মিঠে রোদ, শীতের সকালের রোদ একরকম, গ্রীষ্মের সকালের রোদও খুব যে একটা খারাপ তা কিন্তু নয়। তারপরে আস্তে আস্তে বেলা বাড়ে, সূর্যের তেজ বাড়ে, এটা তো খুব স্বাভাবিক। তারপরে আবার পড়ন্ত বিকেলের রোদ, অনেক কিছুই রয়েছে, যখন অস্ত যাচ্ছে সূর্য তখন একটা রোদ, বিভিন্ন রকম রয়েছে। কিন্তু তুমি রোদ বাদ দিয়েও তো থাকতে পারবে না, পরপর যদি, এরপর তো বর্ষাকাল আসবে, আমি দেখবো একবার মানুষজনের, বাবা কি বৃষ্টি, ইস ভালো লাগছে না, এখানে জল জমেছে, কাদা জামা কাপড় শুকোচ্ছে না, ঝড় উঠেছে, ঠান্ডা লেগে।
1: আমি বুঝতে পেরেছি তুমি রোদ স্পেশালিস্ট, আমি একদম বুঝতে পেরেছি, তুমি সবকটা সিজনের সবকটা রোদের
0: সেটা কোনো কথা না, রোদ ভালো লাগে। কেউ যদি এখন মাংস খেতে পছন্দ করেন, ডেলি খেতে খেতে সেটা কি আর ভালো লাগবে?
1: না না, তোমাকে আমি ওইটাই করবো, দাঁড়াও, তোমাকে আমি ভালোবাসাটা আমি তোমার দেখাচ্ছি মজায়। গ্রীষ্ম ভালোবাসো, এই ধর্মতলার মোড়ে তোমাকে আমি দাঁড় করিয়ে ছাতা ছাড়া, ছাতা তো প্রশ্নই ওঠে না। তারপরে দেখি তোমার দশাটা কি হয়, দেখি খরচদা কি বলে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

শুনছেন গান্দরিয়া, আর আজকে আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা আধুনিক গান। আপনাদের সঙ্গে রয়েছি মৌসুমী জয়শ্রী, আর কথা বলছি স্টুডিওতে বসে রয়েছি, এসি স্টুডিও, কিন্তু বলতে এখন ভালো লাগছে বা বলছি, কিন্তু এটাই যদি বাইরে বেরিয়ে বলতে হয় তাহলে কিন্তু বলতে পারবো না, মানে জয়শ্রী তো অ্যাটলিস্ট আমাকে বলতে দেবে না। এই যে রোদের কথা বলছি আমরা,

0: সত্যি কদিন ধরে ভীষণ অসহ্য একটা ব্যাপার, প্রচণ্ড গরম। আজ সকালে একজন আমাকে ফোন করলো হুগলি জেলার, তো সে বলে আমাদের এখানে না সকালে প্রচণ্ড ঝড় হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি, তার ফলে একটা ঠান্ডা ঝড়ের সেই হাওয়াটা ঠান্ডা বাতাস নিয়ে এসছে, একটু বৃষ্টি হলে ভালো হতো। প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না, এরকম একটা কদিন ধরে যাচ্ছে। তো দুপুরের কড়া রোদ আমাদের জীবনে তো স্বাভাবিক ক্লান্তি, নির্জনতা, আবার কখনো সোনালী স্মৃতির মতো অনেক রকম অনুভূতিও জাগিয়ে তোলে। এটা কবিতা তপ্ত দুপুর, ছোট্ট করে একটা কবিতা। আকাশ জুড়ে ছড়ায় আলো, খাঁ খাঁ করে রোদ, মাঠের মাঝে পথ গিয়েছে নেই তো কোনো বোধ, সবুজ পাতার ক্লান্ত ছায়া ঘুঘু ডাকে দূরে, দুপুরের এই কড়া রোদ ক্লান্ত দুপুর নুপুরে, থমকে গেছে সময় যেন বইছে না আর হাওয়া, এই তো শুধু রোদের খরতাপ, এই তো রোদ পাওয়া।
1: সত্যি কি সুন্দর না, মানে কিছু কিছু সময় এটা বলতেই হয় যে আমাদের কবিতা যে কথা আমাদের পক্ষে বলা হয়তো শক্ত হয়, কথায় বলতে শক্ত হলেও কেউ আমাদের জন্য কলম ধরে বসে থাকেন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: হ্যাঁ, এই তাড়াতাড়ি হুড়োহুড়ি তো জীবনে দরকার, একদম স্থির স্লথ গতিতে তো জীবনে এগোয় না। কিন্তু এই গরমকালে না তাড়াতাড়ি হুড়োহুড়ি করে কোনো কাজ করা যায় না, অ্যাটলিস্ট বেশিরভাগ মানুষ পারেন বলে তো মনে হয় না। ধরো তুমি ঘুম থেকে উঠলে, উঠে ধীর স্থির পায়ে হাঁটছো, কাজ করছো, অন্যান্য যা প্রয়োজনীয় দরকারি কাজ করছো, কিন্তু খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে গরমকালে সেই কাজ করতে পারবে? বা ধরো শীতকালে তুমি একটা বাস ধরবে, ট্রেন ধরবে, তুমি দৌড়ে গিয়েও একটা সিঁড়ি লাফ দিয়ে দিয়ে গিয়েও তুমি বাসে উঠলে বা ট্রেনে উঠলে, সেটাই কিন্তু তুমি আবার গরমকালে ওই রোদের মধ্যে দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে ট্রেনে উঠে প্রচণ্ড হাঁপিয়ে ওনাবে এই প্রাণটা বেরিয়েই গেল। এই তাড়াহুড়ো করে কাজটা করা যায় না, খুব সত্যি কথা।
1: আসলে এই যে তুমি কথাটা বললে না, মানে তাড়াহুড়ো করে গরমকালে কাজ করা, হ্যাঁ এটা দেখো কথাটাকে অস্বীকার করার হয়তো জায়গা নেই। এই সূর্যের আলো ছাড়া পৃথিবীতে প্রাণের প্রাণই সম্ভব নয়। সূর্যের আলো যদি না থাকে পৃথিবীতে সমস্ত নেগেটিভিটি মাথা চাড়া দিয়ে উঠবে, এবং সেটা তোমার সাইন্টিফিক্যালিও হবে এবং আমাদের চারপাশ শুধু আমাদের মন মস্তিষ্কও কিন্তু সেটা সম্ভব নয়। কারণ এটাই সত্যি কথা, মানে কিছুক্ষণ আগে আমরা যে কথা বলছিলাম যে বর্ষাকালে যদি পরপর তিন চার দিন সূর্য না ওঠে
0: একদম,
1: তখন আমাদের যে কি অবস্থা হয়, বাবা একটু সূর্যের মুখ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা না সূর্যের আলো ছাড়া, সূর্যকে ঘিরেই সৌরমণ্ডল, সৌরজগৎ, আমাদের পৃথিবী কেন, নটা গ্রহ ঘুরে বেড়াচ্ছে তাকে নিয়ে সৌর পরিবার, সূর্য ছাড়া কিছুই নেই। কিন্তু হ্যাঁ, তার সঙ্গে এটাও ঠিক, বোধহয় প্রকৃতিতে এবং পরিবেশে সব কিছুই একটা পরিমিত, একটা যাকে বলা সীমার মধ্যে থাকা ভীষণ প্রয়োজন হয়। সেটা যখন বাদ ভেঙে যায় তখনই বোধ হয় সব দিক থেকেই একটা অবক্ষয় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। সেটা কিন্তু সূর্যের আলোর ক্ষেত্রেও হয়, হচ্ছে। আমরা যেভাবে সূর্যের আলো পাচ্ছি, গ্রীষ্মকাল আমাদের জীবনে এটা নতুন নয়, আমরা মানে ছোটবেলা থেকে জ্ঞান হওয়া থেকেই পড়ে আসছি বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। হ্যাঁ, এই সময় আম জাম লিচু এবং কিছু কিছু আমাদের পার্বণ, আমাদের অনুষ্ঠান, আমাদের চারপাশ ঘিরে প্রকৃতির একটা অদ্ভুত পরিবর্তন, একটা মাটির গন্ধ, মানে শীত মানে গ্রীষ্মকালের এই যে মাটিতে যখন রোদ্দুর পড়ে এবং সেই মাটির যে একটা গন্ধ, সবটা মিলিয়ে মিশিয়ে গ্রীষ্মকালের একটা সৌন্দর্য আছে,
0: অবশ্যই
1: একটা ভালো লাগা আছে,
0: সৌন্দর্য আছে, ভালো লাগা আছে, একটা আবেদনও আছে। এবং এই যে তুমি পজিটিভ এনার্জির কথা বললে, খুব সত্যি কথা, আমি এমন অনেক মানুষকে দেখেছি বা শুনেছি কথা প্রসঙ্গে, তারা ফ্ল্যাট কিনতে গিয়ে বা বাড়ি করতে গিয়ে যে পূর্ব দিকটা খোলা রাখতে হবে, পূর্বের সকালের রোদটা লাগবে,
1: দক্ষিণের হাওয়া,
0: দক্ষিণের হাওয়াটা লাগবে, আবার পশ্চিমের রোদও কিন্তু দরকার, ঘরের মধ্যে যেন আলো বাতাস খেলে। দেখবে এই কথাটা খুব বড়রাও বলেন আর কি, যে দরজা জানলা তো বন্ধ করে রেখেছো কেন, কি একটা গুমোট ভাব লাগছে, আলো বাতাস, ঘরে যত আলো থাকবে পজিটিভ এনার্জি তত বেশি থাকবে, তাই নয় কি? আবার এমন অনেক মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে দিনের বেলা না একদম আলো জ্বালাতে ইচ্ছে করে না, তাতে খুব বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, আকাশ অন্ধকার চতুর্দিক, তখন ঠিক আছে একটু আলো জ্বালাই, কিন্তু দিনের বেলা ঘরে আলো জ্বালাতে ইচ্ছে করে না, সূর্যের আলোই তো আলো, আবার আলো জ্বালাবো কেন, তাই না? এই আলোটা জীবনে খুব দরকার। এবং ওই রোদেলা দুপুরে ক্লান্ত হয়ে যখন গাছের ছায়ায় বসি, তখন জীবনের জটিলতাগুলো অনেকটা সহজ মনে হতে থাকে। একজন লিখেছেন, তাই কি, সত্যি কি তাই মনে হয়? এটাও ঠিক, একদম অন্ধকারে একলা নিশ্চুপ বসে থাকার থেকে একটু চারিদিকে রোদ ঝলমল একটা দিন, মনে হয় না যে কষ্টটা একটু যেন লাঘব হচ্ছে?
1: একদম সত্যি কথা, ঠিক মৌসুমীদি যেমন করে বলল, আলোর ভীষণ দরকার জীবনে, জগতে, চারপাশে, মানুষের সমাজে, মনে, সব জায়গায় আলোর ভীষণ দরকার। আর এখন এই সময়টা, যে সময়টাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সময় এই তাপটা বোধ হয় ঘরে বাইরেই, আমি বলবো সেই রবীন্দ্রনাথের কথাতেই বলতে হয়, ঘরে বাইরে ভীষণই উত্তপ্ত পরিবেশ প্রকৃতি সবটাই, কিন্তু তারপরেও এই গ্রীষ্ম, এই সূর্যের ভালো লাগা, আম কুড়ানো, আম জাম কাঁঠালের গন্ধ, সবটা মিলিয়ে মিশিয়ে কেমন যেন সকালবেলার ঘুম থেকে উঠে ঘামাতে ঘামাতে পড়তে বসা, স্কুল থেকে আসা, সূর্য পাটে ডুবছে, গা ধুতে যাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে

কেমন যেন একটা সুরে সুরে একটা মানে ছন্দে ছান্দিক একটা গ্রীষ্মকাল আমরা যেটাকে হারিয়েছি, কিন্তু আমরা হারাইনি, কারণ ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে আর আপনার সঙ্গে রয়েছে 107 FM রেইনবো গান ধরিয়া মৌসুমী জয়শ্রীর সাথে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত

0: অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: যে আমরা
1: রোদের কথা বলছি, বিশেষ করে গ্রীষ্মের রোদের কথা বলছি, এবং এই রোদের দাবদাহ এত গ্রীষ্ম আমি বলছি বলে একটুখানি রেগে রেগেও যাচ্ছে আমাদের জয়শ্রী, কিন্তু কিন্তু অবশ্যই এই দুপুরের কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে, তাই নয় কি জয়শ্রী? ধরো এই কলকাতা ছাড়িয়ে একটু প্রত্যন্ত গ্রামে যদি চলে যাওয়া যায়, এখন যদিও গ্রাম বললে যাকে আমরা এতদিন যে যে অঞ্চল গ্রাম বলে ভাবতাম সেইখানে সেই গ্রাম আর তুমি গিয়ে পাবে না, আরও একটু প্রত্যন্ত অঞ্চলে যদি চলে যাওয়া যায় সেই দুপুরবেলা, মানে ধরো 12টা থেকে 2টো,
2: এই যে তুমি বললে না যে কোনো মানে নাম শুনে ভাবতাম গ্রাম, কিন্তু গ্রাম নয়, কিন্তু এটা না আমি মানে একদম স্পষ্ট ভাবতাম, আমি না আমার অনেকেই ভাবতো মধ্যম গ্রাম, মানে ব্যাপারটা পুরোই গ্রামের মাঝখানে ব্যাপারটা, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা মানে নয় আর কি, হ্যাঁ হাতিবাগানে হাতি পাওয়া যায় না,
1: কিন্তু এমন অনেক জায়গা আছে যেগুলো আমরা নাম শুনে হয়তো ভাবি ও বাবা তাহলে হয়তো মনে হয় গ্রাম, আমি কথাই বলছি ধরো অনেকের মুখে শুনেছি বসিরহাট, তার ভেতর দিয়ে অনেক ভেতরে প্রত্যন্ত গ্রাম আছে, কিন্তু এখন সেই সব জায়গায় যারা থাকেন তারা বলেন হ্যাঁ আমার বাবা বলেন যে তারা ছোটবেলায় যেটা দেখেছেন এখন আর সেই রাস্তা নেই, অন্যরকম হয়ে গেছে, কিন্তু এখনো সেই রকম জায়গা আছে,
2: গ্রাম তো আছে, গ্রাম প্রত্যন্ত আছে, কিন্তু হ্যাঁ আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তন এসেছে।
1: তো আমি সেই গ্রামের কথা বলছি, মাটির পথ, পুকুর রয়েছে, খেজুর গাছ, নারকোল গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ এরকম রয়েছে, ঠাকুর দালান রয়েছে, খালি পায়ে বাচ্চারা দৌড়োদৌড়ি করছে, খেলছে,
2: মানে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেমন গ্রাম দেখিয়েছে,
1: গ্রাম, এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলতে আরণ্যকের কথা মনে পড়ে যায়, এবং আরণ্যকে সেই যে গ্রামের বর্ণনা, আর গ্রীষ্ম, আমি বইটা যখন পড়েছিলাম গ্রীষ্মের ছুটিতে, বুঝতে পেরেছ, মানে গ্রীষ্মের ছুটিতে সেই দুপুরে পড়ছি আর ওই বর্ণনা যেন এক হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে যে কবিতাটার কথা মনে পড়লো, যারা পড়েছেন যারা জানেন তারা অবশ্যই একমত হবেন, অক্ষয় কুমার বড়ালের মধ্যাহ্নে কবিতাটা, মানে কবিতাটার শিরোনামেই একটু বোঝা যাচ্ছে যে কী ধরনের কবিতা। একেলা জগৎ ভুলে পড়ে আছি নদীকূলে, পড়েছে নধর বট হেলে ভাঙা তীরে, ঝুরু ঝুরু পাতাগুলি কাঁপিছে সমীরে, চাতক কাতরে ডাকে চরে বক নদীমাকে, ডাকে কুবো কুবো কুবো কুলায় লুকায় কোথায়, গাভী শুয়ে তরুতলে হংসী ডুবে ওঠে জলে, ডিঙাখানি বেঁধে কুলে জেলে ঘরে যায়।
2: দূরেতে পথিক দুটি চলে যায় গুটি গুটি মিঠু পথ দিয়া, পাশ দিয়ে নিয়ে জল আঁখি দুটি ঢল ঢল, কুলবধু দ্রুত গেল লাজে চমকিয়া, নিঝুম মধ্যাহ্ন কাল অলস স্বপন জাল, রচিতেছে অন্য মনে হৃদয় ভরিয়া, দূর মাঠ পানে চি চি চি শুধু চি রয়েছি পড়িয়া,
1: হৃদয় এলায়।

পরে যেন কি স্বপনও ভরে, মুদে আসে আঁখি পাতা যেন কি আরামে, অন্য মনে চাহি চাহি কত ভাবি কত গাহি, পড়িছে গভীর শ্বাস গানের বিরামে, খসে খসে পড়ে পাতা মনে পড়ে কত গাথা, ছায়া ছায়া কত ব্যথা ঘুরে ধরা ধামে।

কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণ আইনসম্মত এবং

0: কোনো সেই দিন।
1: খুব দামি একটা কথা, ছাতা। ছাতা সত্যি শুধু সিজন নয়, মানুষের জীবনকেও সুরক্ষিত করে। এই ছাতা যদি মাথার ওপর থেকে সরে যায় তাহলে সত্যি এই যে কঠিন খরতাপ জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। উপেক্ষিত হয় এই ছাতাগুলো, কিন্তু এই ছাতাগুলো কিন্তু উপেক্ষার পাত্র বা পাত্রী নয়।

0: গ্রীষ্মকালে কিন্তু সঙ্গে জল অবশ্যই রাখবেন, যারা জল ক্যারি করেন। বেশিরভাগ মানুষই জল টিফিন তো ক্যারি করেন, কিন্তু অনেকে আবার অত ভারী জিনিস নেবার দরকার নেই, ছোট্ট একটা বোতল নিলেন, জল শেষ হয়ে গেল, রাস্তা দিয়ে আসছেন মানে ঘর্মাক্ত শরীরে, সঙ্গে সঙ্গে একটা দোকানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলেন এবং খেলেন। হ্যাঁ, খেতেই পারেন, কিন্তু প্রচণ্ড ঘেমে প্রচণ্ড রোদ্দুরে কিন্তু সেই মুহূর্তে ওই ঠান্ডা জলটা, সেটা বাড়িতে ঢুকে ফ্রিজের জল হোক বা কোল্ড ড্রিঙ্কস যেটা দোকান থেকে কিনে আপনারা মানে মানুষ খায়, তো সেটা কিন্তু সেই মুহূর্তে খাওয়াটা একদম উচিত নয়। তার থেকে ভালো হয় না কি একটু যদি বাড়ি থেকে নুন চিনির জল সঙ্গে করে নিয়ে যান? কিন্তু এত কথা কে শুনবে, তখন প্রচণ্ড মানে তেষ্টা পেয়েছে, প্রচণ্ড গরম, তার থেকে দইয়ের ঘোলও খাওয়া যেতে পারে, লস্যি, তাই না?
1: আমার মনে হচ্ছে তুমি এই যে এখন আমাদের স্টুডিওর মধ্যে বসে আছি, তো এখন স্টুডিওর মধ্যে বসে থেকে আমাদের এখন মনেই হচ্ছে না যে পৃথিবীতে কোথাও গ্রীষ্ম আছে, গরম আছে, কষ্ট আছে, এই ধরনের কিছু আছে। এখন মনে হচ্ছে পুরোটা একটা সাহিত্য এবং কাব্য আমরা যেটা বলছি, আমরা বুঝতে পারবো মোটামুটি আমরা যখন স্টুডিও থেকে বেরোবো, একদম দরজাটার সামনে যাব, বাইরের কাঠের গেটটার সামনে আমরা যাব আকাশবাণীর স্টুডিও থেকে বেরিয়ে, ঠিক সেই সময়টা আমরা বুঝতে পারবো যে কী অবস্থা। কিন্তু তুমি এই যে এত মিষ্টি করে বললে,

0: এই যে এটা খাবেন, এটা খাবেন না, এটা নেবেন, এটা নেবেন না, এটা উচিত, এটা অনুচিত, কিন্তু তুমি ভাবো তুমি আকাশবাণী আসছো, হ্যাঁ, কোনোভাবে তুমি রাজভবনের সামনে থেকে হোক বা ইডেন গার্ডেন্সের দিক থেকে হোক, নেতাজি ইনডোরের দিক থেকেই হোক, তুমি যেখান থেকেই হোক ধরো আকাশবাণী, কিন্তু সেদিনটা তোমাকে আর বাইক কার নয় হেঁটে আসতে হচ্ছে। এইবার তোমার মাথা টাথা তো এমনি খারাপ, ছাতাটা উপেক্ষিত হোক বা না হোক, এবার তখন যদি তোমাকে আমি বলি না না না মৌসুমী দি এইটা তুমি খেও না, ভীষণ কষ্ট হবে,
1: সেই সময় হ্যাঁ মুহূর্তে সবসময় মানা সম্ভব না, কিন্তু চেষ্টা করবেন এগুলো একটু এড়িয়ে যেতে, যে রাস্তা তার কাটা ফল খাওয়া খুব স্বাভাবিক, সেটা তার থেকে আপনি বাড়ি থেকে নিয়ে আসুন। কারণ এতে কি হবে, একে তো গরম, তার সঙ্গে এইগুলো যদি শরীরে পড়ে তাহলে তো শরীরটা খারাপ হতে বাধ্য।
0: আমরা যেটা করতে পারি, সেটা যেমনভাবে মৌসুমীদি বলে একটু মানবেন, হ্যাঁ একটু অবশ্যই মানবেন, নাহলে মৌসুমীদি রাগ করবে।
1: আমি বলছি সবাই মানছে, নিশ্চয়ই যারা একটু সচেতন মানুষ তারা এটা মেনে চলে,
0: মানবেন মানবেন, আর কখনো কখনো মানবেনও না, না মেনে যা যা মোটামুটি এই সামনে সামনে বোতলগুলো থাকে আর কি, আমি আর নাম বলছি না, কোল্ড ড্রিঙ্কসগুলো সফট ড্রিঙ্কসগুলো একদম টুকটুক করে মেরে দেবেন, কোনো অসুবিধা নেই, গরমকালে একটু খাওয়া যেতেই পারে। আইসক্রিম তো তুলো না,
1: ওরে বাবা আর বলো না।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: গানে গানে কথায় কথায় মৌসুমী জয়শ্রীর সঙ্গে আপনি রয়েছেন গান দরিয়ায়। আর গান দরিয়া মানে আজকে বিশেষ করে এই যে গরম এবং দহন, সূর্য, গ্রীষ্ম সবটা মিলেমিশে একাকার হয়ে গেছে, কারণ আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে গ্রীষ্ম, গরম। একটা বছরের বেশিরভাগ সময়টা জুড়েই কিন্তু গ্রীষ্মের একটা ভালো রকম দাদাগিরি আমরা দেখতে পাই, এবং সেটা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তো পুরোদমে গ্রীষ্ম। এখন মাঝে মধ্যে আবার নভেম্বর মাসেও গিয়ে মনে হয় কি একটু পাখাটা চলুক, খারাপ লাগছে না।
1: এবং এই যে গ্রীষ্মের কথা বললে বেশিরভাগ সময় কলকাতাবাসীরা শীতকালের জন্য যে সেইরকম জ্যাকেট, এক যদি না বেড়াতে যান মানে পাহাড়েই, তো সেরকম কিন্তু ওই জ্যাকেট কিনে কিন্তু কোনো লাভ হয় না, তাই না? আলমারিতে খানিকটা জায়গা জুড়ে থাকে।
0: একদমই তাই, একদমই তাই। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে শীতকাল জুড়ে আমাদের, মানে এটা কিন্তু শীতকাল বলবো না, গ্রীষ্মকালও বলবো না, মানে কোনো ঋতুই আমি বলবো না, আমাদের জীবনের একটা অঙ্গ যেটা আমরা কারণে অকারণে, মন ভালো থাকলে, মন খারাপ হলে, কাজ নেই সেক্ষেত্রে, ভীষণ ব্যস্ত সেক্ষেত্রে, অকেশন আছে সেক্ষেত্রে, যে কাজটা আমরা করে থাকি, করতে ভীষণ ভালোবাসি, সেটা হচ্ছে শপিং।
1: এবং গ্রীষ্মকালে শপিং মানে কিন্তু সেটা সন্ধ্যের পর, অবশ্যই দিনের বেলা কেউ গিয়ে জামা কাপড় কিনবেন না। আর একটা তো থাকে তোমার চৈত্রের সেল, সেই তো একটা সেলের বাজার থাকে।
0: বলো সেটা বলো,
1: চৈত্রের সেলের বাজার বিভিন্ন অঞ্চলে কলকাতার সব নাম করা জায়গা। এছাড়াও মানে আমি একজনকে চিনতাম মানে তিনি এখন নেই, তো সেই ভদ্রমহিলা প্রায় যখন তার নিয়ার অ্যাবাউট 80 ইয়ার্স, এবং কেন বলছি এই কথাটা তার সম্পর্কে, তার ব্রেন টিউমার ছিল, ধরো 3 বার অপারেশনও হয়েছে, কিন্তু শপিংয়ের নাম শুনলেই তিনি কিন্তু যেতেন। এবং এই যে সেলটা এক মাস ধরে যে চৈত্র মাসের চলে, তিনি কিন্তু প্রতিদিন বেরোতেন, এবং বেরিয়ে প্রত্যেক দিন কিনতেন তা না, হয়তো 30 দিনের মধ্যে তিনি 4 দিন কিনেছেন, কিন্তু অন্যান্য দিন কে কী কিনছে বা কীরকম হাল হাকিকত, রাস্তাঘাট কতটা ভিড়, কতটা জ্যাম, কতটা কী, সেইটা দেখার জন্যও বেরোতেন। মানে এত উৎসাহী ছিলেন এই দোকানে যেতে, জিনিসপত্র উইন্ডো শপিং যে ব্যাপারটা আর কি, কে কী কিনলো জানতে, আজকে কী হলো ওই দোকানে, আজকে মনে হয় বেশি বিক্রি হয়েছে ওই দোকানটা, একটু কম কম মনে হয় না, মানে রাস্তা দিয়ে যেতে যেতেই তার কিন্তু সেই অবজারভেশন হয়ে গেল।
0: তুমি না একটু নস্টালজিয়া করে ফেলছো একদম, আমাকে নিয়ে কোথায় চলে যাচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু আমি আকাশবাণী থেকে বেরিয়ে আজকে ডান দিকে যাবো না বাঁদিকে যাবো আমি

0: আমার
1: বাবা বলতেন 10 টাকার জিনিসটা 14 টাকা করে তারপর 2 টাকা কমানো 12 টাকা। তার মানে তোমরা হয়তো ভাবো যে বাবা আমি 2 টাকা কমিয়েছি, কিন্তু আদৌ না, সেটা সারা বছর বিক্রি হয়নি এবং সেটাকে তোমায় বিক্রি করতে হবে, নতুন জামা কাপড় আসবে, সেটা একটা কারণ। আর ওই জন্যে অনেকে বলতে শুনি, ও তুমি সেলে কিনেছো, তাহলে একটু ছেঁড়া ফাটা বেরোতে পারে, তাহলে হয়তো জামাটার একটা হাতা থাকতেও পারে নাও থাকতে পারে।
0: এখন কিন্তু ব্যাপারটা একদমই সেরকম নয়,
1: এখন না সেলের মজা করে
0: নতুন করে এখন তৈরি হয়, মানে যেমন দুর্গাপুজো, পুজোর সময় যেমন আমাদের নতুন জামা কাপড়ের লট আসে বলা যায়, ঠিক মানে রথের আগে, পুজোর আগে, তেমনি সেলের আগেও কিন্তু সেই একই রকম ভাবে মার্কেট তৈরি হয়।
1: এবং সেল কথাটা আমরা বলছি, কিন্তু এখন ওটা হয়ে গেছে অফার, বিভিন্ন উৎসবে একটা অফার চলছে।
0: কি ভালো লাগে না ব্যাপারটা,
1: শব্দটা শুনতে নাকি
0: কি ভালো লাগে না,
1: না অন্য কই যে তুমি দেখছো
0: না, না এরকম বলো না, এরকম বলো না,
1: কোনটা ভালো লাগে
0: সবটাই
1: আমার। কিন্তু নিজে কেনার সাথে সাথে কেউ যদি বলে যে এটা 2000 টাকা দাম, আমি 1600 টাকায় পেয়েছি, একটা অফার চলছিল, বা 1300 টাকায়, আমার কিন্তু সেইটা শুনতেও ভালো লাগে।
0: এখন তো তুমি বলো আমাকে কেউ ওটা দিলে আমি আরো বেশি খুশি হই,
1: এটা সত্যি মানে অন্তর থেকে বলছি আমার সেটা ভালো লাগে। ও তাহলে ও একটুখানি মানে ওকে আর কি মাথাটা কাটা গেল ওর আর কি, এইটা বুঝি।
0: তুমি যাই বলো আর নাই বলো, ওই যে গন্ধটা, তারপর বিশেষ করে মানে ওই যে পয়লা বৈশাখের ঠিক আগে মানে চৈত্রের শেষ সেল চলছে, মানে ঘিমিয়ে গলদ ঘর্ম একটা দশা,
1: জ্যাম, এবং লাস্ট দিন মানে চিৎকার করে কোনো একটা জিনিস হয়তো 100 টাকায় পাওয়া যাচ্ছে, সেটা হয়তো 300 টাকা কি 150 টাকায় পাওয়া যাচ্ছে,
0: কেমন কাড়াকাড়ি একটা পরিস্থিতি তৈরি হয় কিছু কিছু জায়গা।
1: উপর থেকে খালি নিচে তাকিয়ে দেখি কে কি কিনছে,
0: কিন্তু এটা একটা অদ্ভুত ভালো লাগে। আর মানে আমি এই সেল বলতেই একটা গানের কথা আমার এক্ষুনি মাথায় আসছে, ঠিক পরের দিন আমার মনে হয় চৈত্র মাসটা শেষের অপেক্ষা করি আমরা এই গানটার জন্য। গানটা যদিও আজকের জন্য এই অনুষ্ঠানের জন্য একদমই হয়তো না শোনালেও চলে, কারণ আমরা এই দিনটা পার করে এসেছি, কিন্তু তুমি যে সেলে নিয়ে গেলে না, আমার মনে হচ্ছে কি এই গানটা এখন শুনি, কারণ মনে হচ্ছে চৈত্র সেল শেষ, আমাদের কেনাকাটা শেষ, আর আমরা এই কাজটাই করি।

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: হর ঘর সূর্য ঘর। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আসলে দেখো, এই যে আসবে তুমি, তাই তো কথা ছিল। এটা আমরা না যদি এখন গ্রীষ্মকে বলি সেটা আমরা বলতেই পারি, কারণ আমরা জানি কথা থাক বা না থাক বছরের ম্যাক্সিমাম টাইম সে থাকবে, সে আসবে, সে আমাদের সঙ্গে থাকবে, থাকে, এটা হয়। কিন্তু তারপর একটা জিনিস দেখো, এত দাবদাহ আমরা বলছি তো, এত তাপে মানে জীবন জগৎ সব মানে একদম যাচ্ছে না, তাই অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও দেখো প্রকৃতি কিন্তু তার রং হারায় না, তার বৈচিত্র্য নষ্ট করে না। আমি যদি গ্রীষ্মকালে ফলে যাই, তুমি দেখো কত ফল, আম প্রথম কথায় আসে মাথায়, আম, জাম, লিচু, আনারস, তরমুজ, মানে মানে কি বলবো, কি নেই, আর সবকটা ফলই দেখো মনে হয় কি লিচুটা এই সময় ছাড়া পাওয়া যায় না, এবং এই লিচুর মতন টেস্ট আর কি আর বলবো, আর কি বলার দরকার নেই।
1: এবং যারা থাকেই সারা বছর, কলা, পেয়ারা,
0: তারা তো থাকেই, মানে সর্বঘটে কলা মশাই।
1: এবং এই যে রোদের কথা তুমি বললে, এতটা সময় ধরে থাকে গরমকালটা একটা বছরের মধ্যে, আমরা মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি, সব ঠিক আছে। কিন্তু যারা একটু খাদ্যরসিক বা যারা শুধু ফল ভালোবাসেন, অনেক মানুষ আছেন তো যে ফল খেতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু তারা বসে থাকেন এই সময়টা এমন মানে আমটা খাবার জন্য, আম, জাম, লিচু এগুলো খাবার জন্য,
0: সেটা শুধুমাত্র সিজনারি ফল,
1: সিজনারি ফল। এবং এমন একজন আমার চেনা আছেন, তার হাই মানে সুগার, তার সত্ত্বেও তিনি বলেন আমি ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিতে হয় তাও নেব, কিন্তু আম আমি ছাড়তে পারবো না, অন্তত দুদিন তিন দিনে আমাকে একটা তো আম তোমাদের খেতে দিতেই হবে, ওইটা এতটাই ভালোবাসেন।
0: হ্যাঁ, ব্যাপারটা আম তুমি দেখো সবকিছুর সঙ্গে তুমি খেতে পারবে, ভাতে মেখে, রুটির সঙ্গে, সবকিছুর সঙ্গে,
1: মুড়ির সঙ্গে,
0: একদমই তাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আম এমনই একটা ফল যে ফলটা সব পরিস্থিতিতে মুখে, আমরা আম খাইনি এমন মানুষ আমার মনে হয় না পৃথিবীতেই কেউ আছে না,
1: না আছেন এমন মানুষও আছে আমার চোখে দেখা, মানে তিনি আম গাছটি পুঁতেছেন, বিশাল বড় আম গাছ হয়েছে বাড়িতে, তারপর আমফানে সেই আম গাছের 80% ভেঙে গেছে, গাছটা কেটে দেওয়া হয়েছে, চোখ দিয়ে জল পড়েছে, কিন্তু তিনি কিন্তু সেই গাছের আম কেন কোনো আমি খাননি, এরকম মানুষ আমি,
0: মানে আমি স্বাদই পাননি
1: না, মানে হয়তো একদিন খেয়েছিলেন এবং সেটাতে একটু ওই
0: কিছু একটা সমস্যা,
1: না সমস্যা ঠিক না, আমের গন্ধ হয়তো তার
0: ভালো লাগেনি,
1: সেই জন্য হতে পারে, সেটা একটা কারণ। যেমন তিনি ও কাঁঠালের কথা তো তুমি বললে না,
0: মানে ওটা তো মানে ব্যাপারটাই তাই, মানে ভীষণ হেভি,
1: এবং সেই এত ফলের কথা বলছো যে উৎসবের কথাটা গ্রীষ্মকালে না বললেই নয়,
0: জামাই ষষ্ঠী
1: মানে কবে কি বৃত্তান্ত আমি বলতে পারবো না, জুন মাসে না,
0: একদমই তাই, জুন মাসে মৌসুমিদি এখন থেকে হিসেব করা শুরু করলো,
1: না হিসেব করছি না, মানে যারা কিনবেন আর কি তাদের আর কি এখন থেকে হিসেব করে একটুখানি এগোতে হবে, চলতে হবে, সেই দিন যা জিনিসপত্রের দাম থাকবে, আর তারপরে তো ফলের কথা তো রয়েছে। আর আরেকটা কথা না বললেই নয়, ফলের কথা বললে ফুলের কথা, বিভিন্ন রকম ফুল তো রয়েছে, সমস্ত সাদা ফুল, আর বিয়ে বাড়িতে বলো কি কবিপক্ষ, অবশ্যই গ্রীষ্মকালে রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে, সারা বছর সারা জন্মই রয়েছেন সেটা না, কিন্তু ওই যে কবিপক্ষ বা কোনো অনুষ্ঠানে তুমি যাচ্ছ, মাথায় একটা ওই জুঁই ফুলের একটা মালা দিলে একটা সাজটাই অন্যরকম হয়ে যায়, তাই না কি, একটা স্নিগ্ধ সাজ, সেটা বিয়ে বাড়িতেও তুমি খুব জমকালো সেজেছ, কিন্তু তার সঙ্গে একটা খোঁপায় বা মাথায় একটা সুন্দর

0: মালা, তাতেই যেন সাজটা একটা অন্য মানে একটা পরিপূর্ণতা আসে।
1: একটা বেল ফুল হোক, জুঁই ফুল হোক, সত্যি তাদের গন্ধ, তাদের বর্ণ হয়তো সাদা ঠিকই, কিন্তু এদের গন্ধ মানুষকে বোধহয় মানে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে হিসেব করে বলা বোধহয় সম্ভব নয়। ঠিক সেই কারণে এই যে প্রকৃতি, সে যতই রুক্ষ হোক না কেন, সে নিজে জানে কেমন করে প্রতিপালিত হতে হয়, প্রতিপালন করতে হয়। আর সেটাই আমাদেরকেও শেখায়, আমাদেরকেও সেইটাই বোঝায় যে কেমন করে প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে একাকার করে নেওয়া যায়।

0: না ভোর নয়, এখন ভর দুপুর, একদমই তাই, একদম 12টা বেজে 44 মিনিট হয়ে 52 সেকেন্ড। এই সময়টা একেবারে ভর দুপুর যাকে বলে, সেই ভর দুপুরে আমরা বসে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি, অনুষ্ঠান নিয়ে বসে আছি, গান দরিয়ায় জয়শ্রী মৌসুমীর সঙ্গে আপনি রয়েছেন, প্রচণ্ড গরমে রয়েছেন, কিন্তু এই প্রচণ্ড গরম শুধু বলবো না, রাত দিন 24 ঘন্টা আমরা থাকি আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে, আপনার পছন্দের শিল্পী, পছন্দের গান, পছন্দের কথা, সব কিছু নিয়ে একাকার করে আমরাই তো থাকি।
1: গ্রীষ্মকালের কথা বলছি, রোদের দাবদাহের কথা বলছি, তাপপ্রবাহের কথা বলছি, আর খাওয়া দাওয়া, ফল ফুল সব হলো, কিন্তু আসল জিনিসটাই তো বলা হলো না জয়শ্রী, সেটা হচ্ছে গ্রীষ্মের পোশাক। সব ঋতুরই তো একটা পোশাক নির্দিষ্ট থাকে, এবং সব ঋতু সব উৎসবের পোশাক থাকে, আবার দিনের বেলা রাতের বেলারও থাকে। তুমি যদি এখন গ্রীষ্মের দুপুরে, ধরো এই সময় তুমি কোনো নিমন্ত্রণ বাড়িতে গেছো বা কোনো অনুষ্ঠানে বা কোথাও গেছো, সেখানে যদি একদম একটা ডিপ কমলা, ডিপ নীল, ডিপ বেগুনি একটা কিছু পড়ে যাও, যতই তুমি এসি ঘরের মধ্যে থাকো না কেন, তোমাকে দেখে তোমার কতটা গরম লাগবে তার থেকেও বড় কথা, তোমাকে আর পাশে যে
0: পাশের মানুষের বেশি গরম,
1: বেশি গরম লাগবে। সুতরাং গ্রীষ্মকালে একটু সকালের দিকে বা দুপুরের দিকে কোনো অনুষ্ঠানে গেলে আমরা যেরকম একটু হালকা পোশাক পরে থাকি,
0: হালকা হোয়াইট,
1: হ্যাঁ হালকা পোশাক মানে হালকা রঙের বলছি, সাদা, অফ হোয়াইট, একটু ফুল স্লিভ পরলে যতটা গায়ে যতটা রোদ্দুর কম লাগানো যায়, মাথায় তো টুপি বা ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন এগুলো তো রয়েছে। আবার আজকাল দেখবেন, আজকাল না বেশ কয়েক বছর ধরে দেখছি, বেরোলে একদম চোখ মুখ ঢেকে খুব সুন্দর করে ওড়না নিয়ে অনেকে বেরোন, খুব ভালো লাগে, জাস্ট চোখ দুটো বেরিয়ে রয়েছে। এই যে রোদের সরাসরি শরীরে লাগা, সেটাও কিন্তু একটা শরীর খারাপের বড় কারণ। সুতরাং যতটা ঢিলে ঢালা পোশাক এবং হালকা রঙের শরীর ঢাকা ফুল স্লিভ এরকম পরা যায়, রোদ কম লাগলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকবে। তার ফলে কী হবে, রাতের দিকে আপনি কোনো অনুষ্ঠানে গেলে তখন একটু পরতেই পারেন জমকালো পোশাক, কিন্তু দিনের বেলা নইব নইব চা।
0: কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি যেটা বলে সেটা একদম ঠিক, সায়েন্টিফিক, এবং এটা করা উচিত, এবং একটা সোসাইটি যদি এইভাবে চলে আমার মনে হয় তারা অনেকটা ফিজিক্যালি ফিট থাকবে, সুস্থ থাকবেন স্বাভাবিকভাবে, মানে এত প্রচণ্ড তাপে যতটা নিজেকে ভালো রাখা যায়, যতটা ভালো রাখার চেষ্টা করা যায় সেটা তো আমাদেরকে করতেই হয়, বড়দের এবং ছোটদের, তাদের প্রত্যেকেরই নিজস্বভাবে চলাই উচিত সুস্থ থাকার জন্য। কিন্তু তুমি একটা কথা বলো, মাঝে মধ্যে আমি দেখি বাসে বলো, মেট্রোতে বলো, বা রাস্তায় চলতে বলো, আমি না তাদেরকে খুব মানে মন থেকে বলছি কিন্তু আমি, হ্যাঁ মানে যদি সম্ভব হতো রাস্তায় বাসে ট্রামে ট্রেনে একটা লম্বা করে প্রণাম করার আমি চেষ্টা করতাম, কিন্তু করতে পারি না, মানে প্রচণ্ড গরমে যখন গলদ ঘর্ম, মানে মানে মাথা মাথা খারাপ আর কি, তখন মানে নিজের নাম নিজে উচ্চারণ করলেও মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন যখন এই এক মাথা চুল পিঠের ওপরে ছেড়ে ঘুরে বেড়ায়, তখন তোমার কি মনে হয়, মনে হয় না যে কি একটা লম্বা করে প্রণাম করি
1: না, প্রণাম
0: ভাই তুই,
1: না না ওটা ইচ্ছা কর না, মনে একদম চুলটা ধরে একটা খোপা করে দিবে,
0: আমি দেখেছি কি অসম্ভব ভালোভাবে তারা সেটাকে ক্যারি করেন, এবং সেটা নিয়ে তারা খুব গর্বিত। আমি তাদের, আমি অনেকবার এরকম হয়েছে, আমি তাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকেছি আর ভেবেছি উফ কি মানসিক শক্তি, বাবারে বাবা আমি যদি 1 ইঞ্চিও পেতাম
1: না। তারা আবার এরামও আমি বলতে শুনেছি, কেউ যদি বলে থাকে উফ গায়ে চুল লাগছে বা এরামভাবে গরমে বেরোও কী করে, তখন বলে যে স্টাইল করতে গেলে অত গরম দিনের বেলা রাতের বেলা দেখা চলবে না, আমার অসুবিধে হচ্ছে না, আপনি তাহলে চোখ বন্ধ করে থাকুন, আমি এরকমও বলতে শুনেছি।
0: একদমই তাই। আর এই মুহূর্তে
1: নাই, তুমি আর একটা কথা বললে না, তোমার আমরা বললাম না, সেটা হচ্ছে এই গরমকালে যাদের বিয়ে হয়, যারা বিয়ে করেন, সেই বিয়ের কোণের সাজটা যদি খুব মানে হালকা হলো আলাদা কথা,
0: সম্ভবই নয়,
1: না না অনেকে থাকেন একটু হালকা রঙের শাড়ি পরেন, বা
0: যতই হালকা রঙের শাড়ি পরো আর যাই করো, ব্যাপারটা বিয়ে
1: তো, শীত আর সামনে ধরো একটা বড় লাইট রয়েছে, অত লোকজন রয়েছে, ইদানিং তো সব বাড়ি ভাড়া হয়, এসি থাকে ইত্যাদি, কিন্তু অতটা গয়না জবরজং হয়ে তার মধ্যে বিয়ে করতে,
0: বাঙালি বিয়েতে ধরো যোগ্য হচ্ছে, হোম হচ্ছে, কি সুন্দর ভালো লাগা ব্যাপারটা রয়েছে,
1: বুঝে বিয়ের বর এবং কোণে ওখানে বসে থাকেন, উঠে পালিয়ে চলে যান না, সেটাও একটা বড় কথা কিন্তু।
0: না আমার এক এক সময় সত্যি কথাই বলেছো তুমি, কিন্তু আমার এক এক সময় মনে হয় কি যদি আমি সম্ভব হতো তাহলে এই রূপমের এই হলুদ জামাটা যদি একটু পরি,

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা যা বলছে এরপর কিন্তু এই অনুষ্ঠান থেকে জয়শ্রী আর মৌসুমীকে টাটা বাই বাই করতে হবে। আমরা আসব দুপুর 2:02 নাটকের দুপুর নাটক নিয়ে আপনাদের জন্য। কিন্তু এই যে আজকের গান্ধরিয়ায় এই 2 ঘন্টা ধরে আমরা এত রোদের কথা বললাম, বৃষ্টির কথাও বলেছি, কিন্তু গ্রীষ্মকে তো অবহেলা করে অস্বীকার করে আমরা থাকতে পারবো না। আমাদের একদম চিরকালীন সত্য এবং আমাদের এখন ভীষণ বন্ধু হয়ে গেছে, কারণ বছরের 8 থেকে 9 মাস আমরা তাকে নিয়ে, তাকে সঙ্গে নিয়ে, তাকে জড়িয়েই থাকি। সুতরাং গ্রীষ্মকালকে ভালোবাসুন, এক্ষুনি জয়শ্রী ডেকে যাবে, তাকে নিয়েই যখন থাকতে হবে একটু সাবধানতা অবলম্বন করলে শরীর খারাপ থেকেও বাঁচতে পারবেন। আর যে ঋতুর যে সৌন্দর্য বা যে বৈশিষ্ট্য তাকে তো উপভোগ করতেই হবে।
1: মানে মৌসুমীদি ঠিক যেমনভাবে বললো ঠিক আমি সেটাকেই আপনাকে প্রতিধ্বনি করে বলি, ভালোবাসার অ্যাটলিস্ট চেষ্টা করুন যদি পারেন, আর যদি না পারেন মৌসুমীদিকে জানিয়ে দেবেন। আপাতত আমরা আপনাদেরকে এটাই জানাচ্ছি ঘড়ির কাঁটা অনুযায়ী আমাদেরকে টাটা বাই বাই বলতে হবে, কিন্তু আমরা যে সিজনই থাক, যে সময় থাকি, যেভাবেই থাকি, ভালো এবং মন্দ দুটোকে নিয়েই ঠিক ভালো থাকার চেষ্টাই করি। আপনি ভীষণ ভালো থাকুন, খুব ভালো থাকুন, আমরা একসঙ্গে ভালো থাকি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্য বাগচি ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাস পরিদর্শন করবেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন তিনি। বাবা হরভজন সিং এর মন্দিরও ঘুরে দেখবেন তিনি। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল সেদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টায়ার শহরের বুর্জ এল সেমালি এলাকায় বোমা বর্ষণে 14 জন নিহত এবং 16 জন আহত হন। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যা 7:30। এই ম্যাচে জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচে পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নেবের সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নেবের সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁসের ঘটনায় সিবিআই আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত মনোজ শিরুরে লাতুরের চিকিৎসক এবং তেজস হর্ষদ কুমার শাহ পদার্থবিজ্ঞান শিক্ষক বলে জানা গেছে। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুড়গাঁও, নাসিক, পুনে, লাতুর এবং অহল্যানগর থেকে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হল। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডা সফরের দ্বিতীয় দিনে টরেন্টোতে শীর্ষস্থানীয় কানাডিয়ান ব্যবসায়ী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রক সূত্রে জানা গেছে, বৈঠকের মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সহযোগ।

0: সহযোগিতা আরও গভীর করা এবং কৌশলগত ক্ষেত্রে বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বে উৎসাহ বাড়ানো। প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে দেশবাসী সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে আজ ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা, কিন্তু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 30 মে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন। সে কথা জানিয়ে রাজ্যের পক্ষ থেকে শীর্ষ আদালতে এই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: শুরু হচ্ছে নাটক একা এবং একা। রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাটক একা এবং একা।

0: কিছুক্ষণ আগেও আকাশে দু একটা তারা ছিল, এখন আর নেই কেন? মেঘ করেছে হয়তো, তাই অন্ধকার রাতের সঙ্গে ঘন কালো মেঘ মিলেমিশে পৃথিবীটাকে যেন ভারী করে তুলেছে। হ্যাঁ, কি যেন ভাবছিলাম, অন্ধকার রাত মেঘ, না না না, আমি তো প্রলয়ের কথা ভাবছিলাম। প্রলয় আজ চলে যাচ্ছে, আমার সঙ্গে থাকতে ওর আর ভালো লাগছে না। নিশ্চয়ই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, আর একটু পরেই ও চলে যাবে, তারপর থেকে আমি একা চিরকালের জন্যে। আর প্রলয়ও একা থাকবে, কিন্তু কিন্তু কেমন করে আমি প্রলয়কে ছেড়ে একা থাকব? আমি যে দুটো বালিশ পাশাপাশি না রেখে বিছানা করতে পারি না, আমি যে দুজনের মতো রান্না করতে অভ্যস্ত হয়ে গেছি, আমি যে দু কাপ কফি রোজ হাতে করে সকাল সন্ধ্যে প্রলয়ের কাছে গিয়ে, ওহ, আমি যে প্রলয়কে ছাড়া আমার অস্তিত্বের কথা ভাবতেই পারি না। তুমি পারো প্রলয়, তুমি পারবে, পারবে আমাকে ছাড়া তোমার অস্তিত্বের কথা ভাবতে? না না, এ হতে পারে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রলয়। কে কে ওখানে আলো জ্বালালো? কে?
1: আমি।
0: ও, তুমি তুমি চলে যাচ্ছ?
1: হ্যাঁ,
0: সত্যি সত্যি তুমি চলে যাচ্ছ?
1: হ্যাঁ।
0: ও আচ্ছা, এখন কটা বেজেছে?
1: ঠিক 7টা।
0: রোজ তুমি ঠিক এই সময় কফি খেতে, তাই না? আচ্ছা, আজ তোমার মাথা ধরেনি?
1: হ্যাঁ, ধরেছে।
0: এক কাপ কফি করে দেব?
1: না,
0: এ সময় কফি না খেলে তোমার তোমার নিশ্চয়ই মাথা ধরবে।
1: প্রথম প্রথম হয়তো ধরবে, তারপর তারপর একদিন থেকে আর ধরবে না।
0: হ্যাঁ, খুব প্রিয়জন মারা গেলে প্রথম প্রথম যেমন কষ্ট হয়, তারপর একদিন থেকে আর হয় না, ঠিক সেই রকম না?
1: হয়তো তাই। এই টাকাটা রাখো।
0: কত টাকা
1: দরকার হবে? নিশ্চয়ই 400 টাকা।
0: অত টাকা দিয়ে আমি কি করব?
1: বেঁচে থাকতে গেলে টাকার দরকার হয়।
0: টাকা টাকা।

0: দরকার, টাকা, প্রেম, ভালোবাসা, সুখ, এসবের দরকার হয় না বুঝি?
1: সেসবের পাঠ তো তুমি তুমি চুকিয়েই দিয়েছ।
0: রাগ করছো প্রলয়? আচ্ছা, টাকাটা তুমি প্রত্যেক মাসেই পাঠাবে না?
1: হ্যাঁ, প্রত্যেক মাসেই।
0: কেন পাঠাবে?
1: আইনে আছে, ডিভোর্স করলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, টাকা দিতে হয়।
0: সে তো সন্তান থাকলে, কিন্তু আমি তো মা হতে পারিনি। আর অবশ্য মা হলে তোমার সন্তানের জন্য তুমি
1: ট্রিনা ট্রিনা ট্রিনা আমি তোমাকে টাকাটা পাঠাবো কেন জানো?
0: জানি আমি ভালো নেই, এটা তুমি সহ্যই করতে পারবে না, তাই
1: ঠিক ঠিক বলেছ। তোমার কষ্ট, তোমার
0: আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না?
1: হ্যাঁ হবে।
0: তুমি এত নির্মম কেন প্রলয়?
1: তুমি জিজ্ঞেস করছো আমাকে? তুমি তো শিখিয়েছ আমাকে কিভাবে নির্মম হতে হয়, শেখাওনি? রাতের পর রাত আমি ঘুমাইনি, তোমার ওই নির্মম অহংকার, তোমার ওই তোমার ওই আকাশ্য উচ্চাকাঙ্ক্ষা আমার ভালোবাসাকে, আমার প্রেমকে একটু একটু করে মেরেছে। তোমাকে ভালোবাসি অথচ ভালোবাসতে পারি না, তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকবার কথা ভাবতে পারি না, অথচ অথচ থাকতেই হবে।
0: ঠিক বলেছ, ভালোবাসি অথচ ভালোবাসতে পারছি না, দুজনে দুজনকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবো না, অথচ কেউ কাউকে সহ্য করতে পারছি না। আচ্ছা কেন এমন হলো বলো তো?
1: জানি না জানি না, আমি জানি না। প্লিজ ত্রিনা, তুমি আমাকে তুমি যেতে দাও।
0: আচ্ছা কেন যাবে?
1: তোমাকে মুক্তি দিতে চাই তাই।
0: না, নিজে মুক্ত হতে চাও?
1: ট্রিনা, এখন হয়তো বৃষ্টি নামলো, আমি বরং তার আগে
0: চলে যেতে চাও?
1: হ্যাঁ।
0: জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছো? তোমার সেই মেরুন কালারের প্যান্টটা, অলিভ গ্রিন রঙের জামা, গ্রে কালারের স্যুট, আর ওই সেই যে আমার হাতে বোনা তোমার প্রিয় ইয়েলো কালারের সেই যে হাই কলারের সোয়েটারটা, ইলেকট্রিক রেজার, আফটার শেভ লোশন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি, ওই সোয়েটারটা ছাড়া আর সবই নিয়েছি।
0: আমি জানতাম সোয়েটারটা তুমি কিছুতেই নেবে না।
1: ত্রিনা ত্রিনা ত্রিনা, এই প্রথম তুমি কাঁদলে, এতদিনের মধ্যে এই প্রথম তোমার চোখে আমি জল দেখলাম। তো বড্ড বেশি দেরি হয়ে গেছে ত্রিনা, আমাদের ভালোবাসার মধ্যে তো আর কোথাও বিশ্বাস নেই, দুজনের ইগো, অহংকার।

0: আমাদের কত বছর হলো বিয়ে হয়েছে?
1: 2 বছর।
0: আমাকে কবে কোথায় কেমন করে তুমি দেখেছিলে তোমার মনে পড়ে?
1: হ্যাঁ পড়ে।
0: হে শোনো শোনো, তুমি আর কিছুক্ষণ আমার কাছে বসো না, আজ চলেই তো যাবে। তাছাড়া আজকের দিনেই তো আমাদের বিয়ে হয়েছিল।
1: তৃণা,
0: হ্যাঁ প্রলয়, আমার খুব ইচ্ছে করছে তুমি আমার পাশে বসে আমার সঙ্গে আর কিছুক্ষণ গল্প করো। দেখো দেখো, ফাঁসির আসামিকেও তো বিচারক জিজ্ঞেস করে তার কোনো শেষ ইচ্ছে আছে কিনা। ধরো না সেরকম একটা ছোট্ট ইচ্ছের কথা তোমাকে জানাচ্ছি।
1: তোমাকে তোমাকে আমি কিছুতেই বুঝতে পারলাম না, চিনতেই পারলাম না। বলো
0: না, এখানে নয়, আমাদের শোবার ঘরে চলো। চল না, এসো এসো। এই এইখানে বসো, যেখানে বসে বিয়ের রাত্রে তুমি একবার বলেছিলে, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। তুমি বসো, আমি কফি করে নিয়ে আসি।
1: আমার সব সব কিছু যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে, সব কিরকম। তুই না
0: কোনো কথা শুনবো না, তুমি কফি না খেয়ে যেতে পারবে না কিন্তু।

0: তোমার কফি কফি খাওনি তুমি, অথচ দেখো হিমালয়ের মতো মাথাটা ভারী লাগছিল আমার।
1: একটা কথা জিজ্ঞেস করব, ঠিক উত্তর দেবে?
0: বলো।
1: আচ্ছা শ্রীনা, কি এমন হলো যার জন্য আমরা এত দূরে সরে গেলাম? সমস্যাটা কোথায়? দায়িত্বটা কার, তোমার না আমার?
0: হ্যাঁ, আমরা কেন আলাদা হতে যাচ্ছি তার কারণটা আমাদের জানা দরকার, নইলে দেখো চিরটা কাল ধরে আমরা বোকার মতো এই কারণ খুঁজতে খুঁজতে একদিন হারিয়ে যাব। তাছাড়া কারণটা জানা থাকলে যন্ত্রণাও মনে হয় অতটা নির্মম হয় না।
1: লেট আস বি রিয়েলিস্টিক ত্রিনা। ধরা যাক এটা একটা কোর্ট, আমি বিবাহ বিচ্ছেদের মামলা এনেছি সেইখানে। ত্রিনা, লেটস কনফেস ওয়ান্স, অ্যাট লিস্ট ওয়ান্স, একবার এসো আমরা নিজেদের মনটাকে খুলে ধরি নিজেদের কাছে, দেখি কোন কোন গভীরে কোন কাঁটাগুলো এরম করে আমাদের যন্ত্রণায় রক্তাক্ত করে দিচ্ছে। একবার, দিস ইজ এ কোর্ট।
2: অর্ডার, অর্ডার, অর্ডার!
3: বিবাহ বিচ্ছেদ মামলা, ত্রিনা সেন বনাম প্রলয় সেন।
2: অর্ডার, অর্ডার!
3: মিসেস ত্রিনা সেন হাজির, মিসেস ত্রিনা সেন হাজির।
0: যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
4: আপনি মিসেস ত্রিনা সেন?
0: হ্যাঁ।
4: আপনার স্বামীর নাম?
0: ডক্টর প্রলয় সেন।
4: ওর পেশা?
0: অধ্যাপনা।
4: আচ্ছা, কত বছর হলো আপনাদের বিয়ে হয়েছে?
0: 2 বছর।
4: আপনি কতদূর পড়াশোনা করেছেন?
0: এমএ পর্যন্ত।
4: আচ্ছা আচ্ছা, শুনেছি বিয়ের আগে আপনি একজন অ্যাথলেট হিসেবে, আই মিন ওয়েস্ট বেঙ্গলে সুনাম অর্জন করেছিলেন।
0: 1976 সালে অ্যাথলেটিক্সে আমি বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলাম।
4: আর বিয়ের পর?
0: না, অসুবিধা ছিল।
4: অসুবিধে মানে?
0: ওটা আমার ব্যক্তিগত ব্যাপার,
4: সরি। আচ্ছা আচ্ছা, আপনি তো জানেন আপনার স্বামী অধ্যাপক প্রলয় সেন বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন।
0: জানি।
4: আপনি কি এই ডিভোর্স মেনে নিতে প্রস্তুত?
0: হ্যাঁ।
4: কেন বলুন তো?
0: প্রশ্ন করুন, আমি জবাব দেব।
4: আমি প্রশ্নই করছি আপনাকে।
0: না, মানে আমি বলছিলাম যে যে যে কারণে বিবাহ বিচ্ছেদ হয় সেই কারণগুলো ভেঙে ভেঙে প্রশ্ন করুন, নইলে ঠিক এক কথায় গুছিয়ে বলা আমার পক্ষে কষ্টকর হবে।
4: ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মিসেস সেন, আপনার স্বামী কি কখনো মাঝে মাঝে আপনার উপর কোনো দৈহিক নির্যাতন চালাতেন?
0: কি বলছেন আপনি, আমার স্বামীর মতো ঠান্ডা, সংযত এবং মার্জিত পুরুষ খুব কমই হয়।
4: তিনি কি মদ্যপান কিংবা মাদক জাতীয় কোনো দ্রব্য?
0: না, আই মিন সিগারেট বা কফি ছাড়া কোনো নেশাই ওনার নেই।
4: আচ্ছা, আপনার স্বামী কি অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত?
0: দেখুন, আমার স্বামীর মধ্যে অশালীনতা কিংবা কোনো কুৎসিত বিকৃতি নেই।
4: তাহলে আপনার স্বামী নিশ্চয়ই আপনাকে দৈহিক সুখদানে অক্ষম? কি হলো বলুন, উত্তর দিন।

0: না, সে বিষয়ে আমার কোনো অভিযোগ নেই।
1: প্রেসিডেন্ট।
2: আচ্ছা মিসেস সেন, আপনার স্বামী কি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন অথবা কোনো সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটি?
0: না, তিনি সম্পূর্ণ সুস্থ।
2: তাহলে তাহলে স্বামীর বিরুদ্ধে আপনার অভিযোগটা কি?
0: জানি না।
2: জানেন না, অথচ বিবাহ বিচ্ছেদ মেনে নিতে আপনি রাজি?
0: হ্যাঁ।
2: স্ট্রেঞ্জ। আচ্ছা আপনি এখন আসুন।
3: যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
2: আপনি মিস্টার প্রলয় সেন?
3: আগে হ্যাঁ।
2: আপনার বৃত্তি?
3: অধ্যাপনা।
2: ওয়েল মিস্টার সেন, আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স করতে চাইছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনার বিরুদ্ধে আপনার স্ত্রীর কোনো অভিযোগ তো নেই, বরঞ্চ আজকের যুগে স্বামীকে কোনো স্ত্রী যে এতখানি শ্রদ্ধা করতে পারে বা ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না। এনিওয়ে, আপনার নিশ্চয়ই আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে?
3: প্রশ্ন করুন।
2: আচ্ছা মিস্টার সেন, আপনার স্ত্রী তো একজন খ্যাতনামা অ্যাথলেট, ন্যাচারালি পরিচিতির মহলটা বেশ বড়, তা তিনি কি অন্য কোনো পুরুষের সঙ্গে?
3: প্লিজ স্টপ, কোনো ভদ্রলোকের স্ত্রী সম্পর্কে আপনি এই ধরনের মন্তব্য করতে পারেন না।
2: আমাকে এই ধরনের প্রশ্ন করতেই হবে মিস্টার সেন? দিস ইজ কোর্ট, নট ইউর ক্লাস রুম।
3: I know perfectly well that this is a court and not a classroom, but at the same time I can very well expect that from a decent man.
1: Order, order.
3: I'm sorry. আপনি প্রশ্ন করুন।
2: আচ্ছা, আপনার স্ত্রী কি কখনো আপনার সঙ্গে দুর্বিনীত আচরণ করতেন?
3: না, বিনা অদ্ভুত শান্ত প্রকৃতির মেয়ে।
2: বাই দা বাই, আপনার স্ত্রী কি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন কিংবা সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটি?
3: না, এককালে সেরা অ্যাথলেট ছিল, ও শরীরে মনেও কখনো কোনো অসুস্থতা আমি দেখিনি।
2: আচ্ছা ব্যাপারটা কি বলুন তো মিস্টার সেন, যে যে কারণে জেনারেলি ডিভোর্স হয়ে থাকে তার এমন একটি কারণের ভগ্নাংশ আপনার দাম্পত্য জীবনে নেই, অথচ
0: অথচ দেখো আমরা ডিভোর্স করতে যাচ্ছিলাম, কিরম খুব বোকার মতো হতো না ব্যাপারটা বলো প্রলয়? আচ্ছা কোর্ট শুদ্ধ লোক আমাদের বিদ্রুপ করতো না?
3: ডেফিনেটলি করতো, এবং কোনো কারণ ছাড়াই যে আমরা পরস্পরের থেকে আলাদা হতে চলেছি, এত লোকে আমাদের বিদ্রুপ করবে, বোকা ভাববে, ভাববে অনেক কিছু ভাবতে পারে। আশ্চর্য ত্রিনা, নিজেকে নিয়ে ভাবতে বসলে যেন কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে যায়, জীবনের একটা মুহূর্ত কেমন অগোছাল হয়ে গেল। তোমায় ভালো লাগলো, ভালোবাসলাম, ভালো লাগার মুহূর্তটাও বড় অগোছালেই ছিল, নইলে নইলে হয়তো বাঁধা ধরা ছকে। আর সবাই যেমন করে তেমনিভাবে প্রেম করতাম, একটু একটু করে ধীরে ধীরে তোমায় বুঝতে চেষ্টা করতাম।
0: আমি কিন্তু ভেবেছিলাম সব পরে গুছিয়ে নেব, সংসার, তুমি, আমি, আমার মূল্যবোধ, ইচ্ছে, সব সব, কিন্তু
3: হলো না ত্রিনা। আসলে বিধির মূল্যবোধগুলো বড় বেশি নিয়মতান্ত্রিক হয়, তাই বিধির রাজ্যটায় সহজে কোনো ভাঙন হয় না, কিন্তু আমাদের সমস্ত ব্যাপারটাই তো একটা ব্যতিক্রমের মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে। আমাদের আলাপ ভেবে দেখো, তারপর আমাদের বিয়ে, সবই কীরকম একটা ব্যতিক্রম। প্রথম আলাপের পরেই বিয়ে, এ ব্যাপারটা তো চট করে লোকে মানতে চায় না। আবার দেখো আমরা যে ভাঙছি সেটারও তেমন কোনো কারণ নেই, সেটাও কেমন যেন একটা অদ্ভুত ব্যতিক্রম।
0: দেখো প্রলয়, এত জটিল মনস্তত্ত্ব তো আমার জানা নেই, তবে খুব অবাক লাগে যে মানুষটা পুরনো মূল্যবোধ ভেঙে এত সহজ একটা ব্যতিক্রমের আকাশ ছুঁতে পেরেছিল, বিয়ের পর সেই মানুষটাই কি করে পুরনো সংস্কারের শিকার হয়ে গেল।
3: সংস্কার? কার? আমার? আমার মধ্যে তুমি সংস্কারে কি দেখলে?
0: তুমি নিজে বোঝো না?
3: না,
0: বিয়ের পর থেকে কত যে ইচ্ছে, কত যে আকাঙ্ক্ষা মোমবাতির মতো গলে গলে পড়েছে, মনের মধ্যে আত্মহত্যা করেছে, তার হিসাব তো তুমি রাখতে চাওনি প্রলয়।
3: কিন্তু কি কি কি তোমার ইচ্ছে, কি তোমার আকাঙ্ক্ষা, সেইটি তো আমি জানতে চাই, যার কাছে আমাদের দুজনের অস্তিত্ব, আমাদের ভালোবাসা হেরে যাচ্ছে।
0: তুমি বুঝতে পারো না?
3: না, আমি বুঝতে পারি না। তোমার অস্তিত্বের চাইতে তোমার উচ্চাকাঙ্ক্ষার থেকে আমার ধারণা আমাদের দুজনের এই যৌথ সম্পর্ক।

0: দাম অনেক বেশি, আর সেই জন্য তোমার সমস্ত কথা আমার কাছে রহস্যময় মনে হয়, জটিল মনে হয়।
1: আমার ফটো অ্যালবামটা নিয়ে এসো।
0: কেন, ফটোর অ্যালবাম দিয়ে কি হবে?
1: তোমার প্রশ্নের জবাব দেবে আমার ওই কয়েকটা ফটো, যাতে আমার ইচ্ছেগুলো ধরা আছে।
0: তোমার ফটো?
1: হ্যাঁ, ফটো
0: আনছি।
1: এই দেখো, এই ছবিটা কার বলতে পারো?
0: তোমার
1: কি অবস্থায় দেখছো?
0: হাই জাম্পের রেকর্ড ভাঙার আগের মুহূর্তে।
1: কোথায়?
0: ইডেন গার্ডেন্সে। এই ছবিটা তুলেছিল আমার বন্ধু, কলকাতার নামী ফটোগ্রাফার অসিত সোম। তুমি সেবার বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলে। হ্যাঁ, কিন্তু ত্রিনা, এর সঙ্গে এই ছবির সঙ্গে
1: তারপরের কথা তোমার মনে পড়ে না? না,
0: তারপরে অসিতকে সঙ্গে নিয়ে তোমার সাথে আলাপ করতে গিয়েছিলাম।
2: ইভেন্ট লং জাম্প লেডিস, প্রথম বাংলার টিনা চৌধুরী, দ্বিতীয় তামিলনাড়ু অনিতা সুব্রামানিয়াম। ইভেন্ট হাই জাম্প লেডিস, প্রথম বাংলার টিনা চৌধুরী, মহিলা বিভাগে 100 মিটার রেস টিনা চৌধুরী, মীরা ভক্ত বৎসলম, অনিমা ঘুরিয়ে, তানিয়া গোরে। আপনারা সবাই স্টার্টিং পয়েন্টে দাঁড়ান।
3: প্রলয় না
0: রে, হর্ষিত তুই এখানে?
4: বাহ বাহ, কাগজের ফটোগ্রাফারের চাকরি এখানে তো আসতেই হবে।
3: কিন্তু তুই পড়াশুনো ছেড়ে মাঠে?
0: আরে, এক ছাত্র, খুব ইচ্ছে এখানে আসি, ছুটির দিন ভাবলাম চলেই আসি, এসে গেলাম। তো এই মেয়েটি তো দারুণ, বাংলার মেয়েরা যে এতখানি এগিয়ে গেছে জানতাম না।
4: আরে, শুধু খেলাধুলোই নয়, পড়াশুনোতেও অসম্ভব মেধাবী।
0: আচ্ছা,
4: ন্যাশনাল স্কলারশিপ পাও মেয়ে, এই তো এবারই তো এমএ পাস করলো।
0: দারুণ তো,
4: আলাপ করবি?
0: আমি আলাপ মানে,
4: আরে আরে, আয় না আয় না, বিস্মার্ট অধ্যাপনা করে বড় সেকেলে রয়ে গেলি, চল প্যাভেলিয়নে চল, আয় আয় আয় প্রলয়, আয় আলাপ করিয়ে দি তৃণা চৌধুরী আর আমার ছোটবেলাকার এক এবং অকৃত্রিম বন্ধু ডক্টর প্রলয় সেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
1: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।
1: কফি খাবেন?
0: কফি খেতে পারি, আমার দুটো নেশা, কফি আর সিগারেট।
1: সিগারেট ছাড়লে ভালো করতেন, কারণ ওটা তো ইনজুরিয়াস টু হেলথ।
0: সেই জন্যই হয়তো খাই।
1: স্ত্রী নিষেধ করেন না?
4: না টিনা, এখনো স্ত্রী ভাগ্য রেখা ওর হাতে ওঠেনি। আচ্ছা প্রলয়, তোরা কথা বল, আমি একটু আসছি।
0: কিন্তু অসি,
4: নার্ভাস হওয়ার কোনো ব্যাপারই নেই।
1: আপনি কি খুব নার্ভাস?
0: নার্ভাস আমি না, মানে
1: খেলাধুলায় নিশ্চয়ই তেমন ইন্টারেস্ট নেই।
0: কি করে বুঝলেন?
1: ওই মাস্টার মানুষরা সাধারণত বই টই নিয়ে সবসময় কাটিয়ে দেয়, এর বাইরে যে একটা জগৎ আছে সেটা সম্পর্কে তাদের কোনো।
0: ঠিকই বলেছেন, সেই জগৎটা সম্পর্কে হয়তো কোনোদিনই কিছু জানতেই পারতাম না যদি না আজ এই স্পোর্টস দেখতে আসতাম।
1: মানে
0: মানে অদ্ভুত লাগছিল আপনাকে, হাজার হাজার দর্শক অবাক করে একের পর এক ওই হাই জাম্প লং জাম্প 100 মিটার 200 মিটার, একজন নারীকেই যখন বারবার বিজয়িনী বলে ঘোষণা করা হচ্ছিল, তখন ওই পুরুষ মানুষদের অনেক দুরন্তপনাকে অনেক পেছনে রেখে এক উচ্ছল নারী যেন ব্যঙ্গ করবার, তাচ্ছিল্য করবার অহংকার কিরকম ফেটে পড়ছিল। আর জানি না কেন হঠাৎ সেই দেখে আমার ভেতরটাই কিরকম গর্বে ভরে উঠছিল।
1: বাবু
0: সরি, আমি বোধহয় একটু লেকচার দিয়ে ফেললাম।
1: বড় সুন্দর কথা বলেন তো আপনি।
0: তার থেকে অনেক বেশি সুন্দর আপনার ওই অহংকার, আপনার ভিক্টরি।
1: আপনি বাড়িয়ে বলছেন, অবশ্য কাউকে ভালো লাগলে লোকে তার গুণগুলো একটু বেশি করে দেখে।
0: না মানে আমি ঠিক,
1: আপনি তো কোনো অপরাধ করেননি, মানুষ মানুষকে ভালোবাসতেই পারে আর একজনের একজনকে ভালো লাগতেই পারে।
0: ভালোবাসা মানে, তৃণা দেবী আমি

0: কি হলো?
1: আপনি সত্যি ভীষণ নার্ভাস। আচ্ছা আপনি ইউনিভার্সিটিতে ছাত্র পড়ান কি করে বলুন তো। আরে এই যে অসিন্দা, এই দেখো তোমার এই বন্ধুর কপালে যদি আমার মতো একটি ছাত্রী জুটতো না, তাহলে ওনার রীতিমতো মুশকিল হয়ে
2: যেত। কি ব্যাপার, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো তুমি এত হাসছো কেন? এই দেখো কি রে প্রলয়, ব্যাপারটা কি?
0: আমি যাচ্ছি অসিন।
2: আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে কি?
1: এই এই আপনি আমার উপর রাগ করলেন। আসলে আসলে দেখুন, আমি কিন্তু জাস্ট আপনার সাথে একটু ঠাট্টা করছিলাম। আর আমার মনে হয়েছিল ওই ঠাট্টা করার অধিকারটুকু আমি পেয়েছিলাম, তাই।
2: প্রলয় তুই ত্রিনাকে মিস আন্ডারস্ট্যান্ড করিস না, মানে ত্রিনা বরাবরই ওই রকমই। আসলে মামরা মেয়েকে ওর বাবাই মায়ের আদর দিয়ে দিয়ে।
0: আই এম সরি, আসলে অধ্যাপকদের ভেতরে একটা বড় বেশি অহংকারী মানুষ থাকে, সেই জায়গাটা বোধহয় খোঁচা লেগে গিয়েছিল আমার। আপনি আমায় মার্জনা করবেন ত্রিনা দেবী।
1: ছি ছি, এ কি বলছেন আপনি? আমি তো জানি অধ্যাপকরা একটু বেশি সেন্সিটিভ হয়। দোষ আসলে আমারই।
2: দোষ কারণ নয়, দোষ ঈশ্বররূপী এই অসিত শ্রমের।
0: তার মানে?
2: তার মানে, তার মানে একটা কিছু ঘটতে যাচ্ছে। না না না না, উঠবি না প্রলয়, উঠবি না। জাস্ট স্ন্যাপ প্লিজ। ওকে,
0: এটা কি হলো? কি হলো অসিত?
2: হবে আবার কি? প্রমাণপত্র।
1: ব্ল্যাকমেইল করবে?
2: নিশ্চয়ই, অবশ্য। তোমরা যদি কেউ কাউকে বিট্রে করো তাহলে।
1: বড় মারামারি হচ্ছে অসিত দা, কি হচ্ছে কি? আহ,

0: আসতে পারি?
1: কে? আরে আপনি, কি ব্যাপার?
0: এলাম কেন, আসতে নেই?
1: না তা নয়, মানে আমি ঠিক ভাবতে পারিনি আপনি আসবেন।
0: আপনার ক্লাস হয়ে গেছে?
1: হ্যাঁ।
0: চলুন।
1: কোথায়?
0: কেন, আমার সঙ্গে যেতে আপনার আপত্তি আছে?
1: কি যে বলেন, আপত্তি একেবারে না।
0: চলুন তাহলে।
1: এসপ্ল্যানেডে কোথায় যাবেন?
0: আসলে জানেন, মাঠে যাব ভাবছিলাম প্র্যাকটিস করতে, কিন্তু একা যেতে একদম ভালো লাগলো না। তাই
1: কেন ভালো লাগলো না কেন?
0: আচ্ছা, অধ্যাপনা করতে করতে কি মানুষ একেবারে রোবট বনে যায়? দেখবেন, আবার আমার উপর রেগে উঠবেন না জানো।
1: আমি কিছু বুঝতে পারছি না।
0: কিছু বুঝতে পারছেন না? আচ্ছা, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না? না, কিসের টানে হঠাৎ আমি ছুটে এলাম?
1: মিস চৌধুরী, আপনি খুব স্মার্ট।
0: তুলনায় আপনি কিছুটা কম, নইলে মিস চৌধুরী না বলে আপনি আমাকে তৃণা বলতেন।
1: বেশ, বললাম তৃণা।
0: এই প্রথম আমি একটা স্বপ্ন দেখলাম। জানেন, আসলে কোনো মানুষকে নিয়ে গভীরভাবে ভাবতে বসলে ভাবনাটাই বোধহয় মানুষটাকে ভালোবেসে ফেলে। যেমন
1: তৃণা, ওটা অনুচ্চারিতই থাক,

0: অসিত, তুই এত রাতে?
1: হ্যাঁ, জরুরি কথা আছে তোর সঙ্গে।
0: আয় আয় আয় আয় বস। কি ব্যাপার?
1: ব্যাপার মানে, আচ্ছা প্রলয়, তুই কিছু ভেবেছিস?
0: কি ব্যাপারে?
1: কি ব্যাপারে মানে, তোর ভাবনার ব্যাপার এখন কতগুলো?
0: আরে বাবা, রহস্য ছেড়ে ব্যাপারটা কি বল না।
1: না, আমি আমি বুঝলাম যে ওই তৃণা সম্পর্কে কিছু ভেবেছিস। রে, চুপ করে আছিস কেন?
0: ভেবেছি মানে,
1: ভেবেছিস? বাবা, তুই তো আচ্ছা জামরেল খেলোয়াড়।
0: খেলোয়াড়? আমি
1: জীবনের খেলা এত তাড়াতাড়ি গোল করতে আমি আর এ পর্যন্ত কাউকে

0: দেখিনি।
1: কি সব বাজে বকছিস, তুই সুস্থ আছিস তো?
0: এত সুস্থতা জীবনে আমি কোনোদিন বোধ করিনি প্রলয়। না, সে কথা নয়, কথাটা হচ্ছে মানে আসলে ওই তৃণা, মানে
1: তৃণার কি হয়েছে?
0: তৃণাকে নিয়ে মানে একটা ব্যাপার
1: কি হয়েছে বলবি তো?
0: ধীরে রজনী ধীরে,
1: হাসছো দেখো, তৃণার কি হয়েছে বল।
0: তৃণা, তৃণা তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না।
1: সত্যি তৃণা এই কথা বলেছে?
0: বলেছে, বাংলা সেরা অ্যাথলেট তৃণা চৌধুরী অবশেষে প্রলয় সেনের কাছে হেরে গেল।
1: ও হেরে গেল কিনা জানি না, তবে কি জানিস অসিত, ওর বড় অহংকার, আর আমার অহংকার যে ওর অহংকারটাকে আমি জয় করতে পেরেছি।
0: যাকে আমি চলি। ও ও হ্যাঁ, আরেকটা খবর, অবশ্যই অবশ্যই সুখবর।
1: কি ব্যাপার?
0: তৃণা পাঞ্জাবে আন্তর্রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় তিনটে ইভেন্টসে পুরনো সব রেকর্ড ম্লান করে দিয়ে বাংলার মুখ রক্ষা করে আজই ফিরেছে।
1: আচ্ছা,
0: এই কেমন লাগছে?
1: ভালো
0: ভালো, শুধু ভালো।
1: কি বলবো,
0: কনগ্রাচুলেট করতে যাবি না?
1: যাওয়া উচিত না, কি বলিস?
0: কি বলিস, আমি বলবো? বাহ বাহ, বেশ বেশ বেশ, তা বিয়ের পরও কি আমার সাজেশনস মতো চলবি? চলি
1: আয়।
2: আপনি মানে
1: ভূত দেখার মতো চমকে উঠলে?
2: না মানে আমি ভাবতেই পারছি না যে আপনি আমাদের বাড়িতে এসেছেন।
1: আমি কি এতটাই অহংকারী?
2: না একেবারে কমও নন। বাবা, সেদিন যে চটে গিয়েছিলেন। আসুন ভেতরে আসুন,
1: চল। খুব অবাক লাগছে না?
2: ভীষণ ভালোও লাগছে। এক মিনিট, আমি আপনার জন্য চা, না কফি করে নিয়ে আসি।
1: আমি কিন্তু খাওয়া দাওয়া সেরেই এসেছি, ইউনিভার্সিটি যাওয়ার পথে ভাবলাম একটু তোমাকে কংগ্রাচুলেট করে যাই। তা পাঞ্জাব থেকে ফিরে কেমন লাগছে?
2: স্বীকৃতির জাকজমক কান্না ভালো লাগে বলুন।
1: ঠিক, আচ্ছা তুমি হঠাৎ খেলাধুলোতে এত ইন্টারেস্টেড হলে কি করে তৃণা?
2: সে এক ইতিহাস।
1: এরকম
2: আমাদের পাড়ায় তরুণদা, প্রখ্যাত অ্যাথলেট তরুণ ভৌমিক থাকতেন। মা মারা যাবার পর থেকে কেমন একটা চরম নিঃসঙ্গতায় ভুগতাম। সেই মুহূর্তেই তরুণদার সঙ্গে আলাপ হলো। তরুণদার সঙ্গে রোজ বিকেলে মাঠে যেতাম, তিনি খেলা দেখাতেন, খেলা শেখাতেন। তারপর একদিন কবে যে অ্যাথলেট হয়ে গেলাম নিজেই জানি না।
1: সত্যি মানুষের জীবনে কখন যে কিভাবে কি আসে, কি ঘটে, কিরম ভাবে মানুষের জীবন বাঁক নেয় সে নিজেই জানে না।
2: আপনি আমাকে আশীর্বাদ করুন তরুণদা।
3: আমার আশীর্বাদ তোমার উপর চিরকালই থাকবে তৃণা। তবে তৃণা, আমার বড় ভয় যদি তোমার বিয়ের পর।
2: আমি কথা দিচ্ছি তরুণদা, শুধু বিয়ে কেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আমাকে আটকে রাখতে পারে। আপনি আমাকে আশীর্বাদ করুন, বিয়ের পরেও যেন আমি আপনার স্বপ্নকে সফল করে তুলতে পারি।
3: হ্যাঁ তৃণা, এশিয়ান গেমসে তোমাকে যেতেই হবে। আমি প্রার্থনা করি তোমার বিবাহিত জীবন যেন সুখের হয়।

0: দেখো, আমাদের বিয়ে তো প্রায় 1 মাস হতে চলেছে।
1: হ্যাঁ
0: আমি বলছিলাম কি যে
1: বলো।
0: এবার মানে কাল থেকে মাঠে যাব।
1: মাঠে কেন?
0: বাহ, প্র্যাকটিস করতে হবে না?
1: ও হ্যাঁ, ঠিকই তো, কাল একটা কনফারেন্স ছিল আমার, তুমি সঙ্গে যাবে সবাইকে বলে রেখেছিলাম।
0: ও আচ্ছা,
1: তুমি যেন দুঃখিত হলে মনে হচ্ছে।
0: না মানে কে বললো দুঃখিত হয়েছি? ওটা তোমার দুর্বলতা। এই জানো, আজ তরুণদা এসেছিলেন,
1: তাই নাকি? কি বললেন?
0: উনি খুব চেষ্টা করছেন এশিয়ান গেমসে যাতে আমি যোগদান করতে পারি তার জন্য।

0: তাই বললেন যে মাঝে মাঝে প্র্যাকটিস করতে।
1: ও, কিন্তু আমি যে দুটো বই কমপ্লিট করে ফেলেছি, আমি ভেবেছিলাম তুমি সেই পাণ্ডুলিপি দুটো সুন্দর করে কপি করে দেবে। আসলে তুমি সাহায্য না করলে আমি আমি বড় অসহায় বোধ করি।
0: হ্যাঁ, তা তো ঠিকই, ইয়ে মানে আমি তো সাহায্য করবই, তাছাড়া তোমাকে তো বড় হতেই হবে।
1: আর একটা কথা বলি, কি জানো, ওইসব কোচ টোচ এদের সঙ্গে মেলামেশাটা কিন্তু খুব,
0: প্রলয়
1: কিছু মনে করো না তৃণা, মানে অনেকদিন ধরে এই অনুভবটা, এই ভাবনাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তাই মুখ ফসকা হঠাৎ বেরিয়ে গেল। আই এম সরি তৃণা।
2: আরে তৃণা, কি ব্যাপার? বাবা, বিয়ে করার পর একেবারে ডুমুরের ফুল হয়ে উঠেছে যে, তা কথাটি কোথায়?
0: আমার কর্তা কি যে সে লোক যে সবসময় তার দেখা পাবে? আমার কর্তা গেছেন এক বিতর্ক সভার বিচারক হয়ে।
2: আরে বাবা, বলো তুমি কেমন আছো, বলো।
0: ভালো।
2: ভালো, ভালোটা খুব জোরের সঙ্গে বললে না তো তৃণা। তৃণা, একটা কথা আমি জিজ্ঞেস করব।
0: বলো।
2: মানে আমি আমি দেখছি দীর্ঘ 3 মাস তুমি ক্লাবে আসছো না, প্র্যাকটিস করছো না, কেন?
0: সংসার অতি বিষম বস্তু বুঝলে, তাছাড়া সময় কোথায় বলো? ওর সঙ্গে কনফারেন্সে যাওয়া, সুন্দর হাতের লেখায় ওর লেখা কপি করে দেওয়া, রান্না করা, কফি করা, পড়ার টেবিল গোছানো, কত কাজ এখন আমার।
2: কিন্তু তাই বলে নিজের প্রতিভাকে এইভাবে লুকিয়ে রাখবে?
0: ভুলে যাচ্ছি অসিদ্ধা, নিজের কথা, নিজের অস্তিত্ব এখন আর কিছু মনেই পড়ে না।
2: না না না, প্রলয়ের এটা খুবই অন্যায়। ওর উচিত তোমাকে ইন্সপায়ার করা। আচ্ছা, আমি প্রলয়কে বলবো।
0: না না না অসিদ্ধা, ওকে বড় হতে দাও। হ্যাঁ, মেয়েরা তো তাই চায়, তাদের তো স্বামীর পরিচয়, নিজের পরিচয়।
2: ও, অল্প গাছ অ্যাটিটিউড।
0: আমাদের সমাজের অনুশাসনগুলো বড় বেশি ক্রুড, আমরা না পাচ্ছি প্রগ্রেসিভ হতে, না পাচ্ছি কনজারভেটিভ।
2: তৃণা, মানে আমি আমি কি জীবনে একটা কোনো মারাত্মক ভুল করে ফেললাম?
0: না অসিদ্ধা, মানুষ নিজেই নিজের ভাগ্য বিধাতা। তবে তোমাকে একটা কথা বলি জানো, যদি কোনোদিন কাউকে বিয়ে করো, তবে তার ভালো লাগার ক্ষেত্রটাকে একটু মর্যাদা দিও অসিদ্ধা।
2: তৃণা,
0: আমি যাচ্ছি অসিদ্ধা, ওর আবার আসবার সময় হয়ে গেল, আমার হাতের কফি না খেলে ওর ভালো লাগে না, আমি যাই। তরুণদা, আরে কি ভাগ্য আমার, আসুন আসুন।
3: তোমার কর্তা বাড়িতে আছেন?
0: হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ক্লাসটুকু ছাড়া সবসময় তো ওই পড়ার টেবিলেই মুখ গুজে থাকেন।
3: আমি তোমার জন্য একটা সারপ্রাইজিং নিউজ নিয়ে এসেছি।
0: কি ব্যাপার বলুন তো?
3: বাংলা থেকে এশিয়ান গেমসে 3টে ইভেন্টসে, লং জাম্প, হাই জাম্প, 100 মিটার রেসে তোমার নাম প্রপোজড হয়েছে।
0: সত্যি সত্যি তরুণদা?
3: সত্যি বলে সত্যি, দারুণ সত্যি।
0: উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি আসলে আপনাকে বোঝাতে পারবো না। উফ তরুণদা, উফ, আমি যে কতদিন প্র্যাকটিস করিনি, এখন আমি কি যে করি।
3: হ্যাঁ, এখনো তো মাস চারেক দেরি আছে, এই কদিন প্র্যাকটিস করলে তোমার কাছে ব্যাপারটা মোটেই কঠিন হবে না।
0: আপনি সাহস দিচ্ছেন তো তরুণদা?
3: নিশ্চয়ই, যে সাহস দিয়ে তোমাকে 12 বছর বয়সে অ্যাথলেটিক্সে পাঠিয়েছিলাম, যে সাহস পেয়ে তুমি বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলে, আমি তোমাকে এই 50 বছর বয়সে ঠিক সেই সাহসই দিচ্ছি তৃণা। তা তোমার কর্তার কাছ থেকে তো একটা পারমিশন নিতে হয়, এখন তো তুমি সেই তৃণা চৌধুরী নয়, মিসেস তৃণা সেন।
0: আপনি একবার সেই আগের মতোই আছেন তরুণদা, বয়স বাড়লেও আপনার মনটা একটুও বাড়েনি। আপনি যখন বলছেন আমি ওকে ডাকছি, উনি পারমিশন নিশ্চয়ই দেবেন, কারণ আমার সাফল্য তো ওরও একটা সম্পদ। আপনি বসুন, আমি ওকে ডাকছি। এই শোনো না, আমার সঙ্গে এসো।
1: কোথায়?
0: এসো না, আরে এসোই না,
1: চলো
0: আলাপ করিয়ে দিই। তরুণদা, আমাদের অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি।
3: নমস্কার।
1: নমস্কার।
3: আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল।
1: হ্যাঁ,
3: মাফ করবেন,

0: আপনার পড়ার ব্যাঘাত ঘটালাম বোধ হয়।
1: না না, ওটা কোনো ব্যাপারই না। আপনি আপনি বলুন। এই ত্রিনা, আমাদের জন্য দু কাপ কফি করে নিয়ে আসুন।
2: আপনারা কথা বলুন তরুণদা, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি।
1: বলুন তরুণবাবু।
0: দেখুন, আমি একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে এসেছি।
1: হ্যাঁ।
0: আপনার অনুমতির ওপর ত্রিনার একটা বিরাট সাফল্য নির্ভর করছে।
1: কিরকম?
0: বাংলা থেকে এশিয়ান গেমসে পার্টিসিপেট করবার জন্য একমাত্র ত্রিনার নামই প্রপোজড হয়েছে। আই এম শিওর ত্রিনা বাংলার মুখ উজ্জ্বল করবেই। এখন আপনি যদি অনুমতি দেন তবেই।
1: তরুণবাবু, ব্যাপারটা নিশ্চয়ই আমার কাছে গৌরবের এবং ত্রিনার কাছে আরও অনেক অনেক বেশি গৌরবের। কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, একটা সমস্যা তো থেকেই যায়।
0: দেখুন, আপনি সমস্যা বলতে ঠিক কি বোঝাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না।
1: দেখুন তরুণবাবু, মেয়েরা আজকাল অনেক কিছু করছে, পড়াশুনো, চাকরি বাকরি, খেলাধুলো, যা এককালে ভাবাই যেত না, অনেক অনেক অ্যাডভান্সড ওরা আজকাল। কিন্তু তা সত্ত্বেও কোথাও তো একটা সংস্কার থেকেই যায়। যেমন ধরুন, বিয়ের পরে আমি স্বামী হিসেবে আমার স্ত্রীকে ভালোবাসি, সেই অধিকার থেকে, স্বামিত্বের অধিকার থেকে আমি তো চাইবো যে আমার স্ত্রী কোথাও আমারই ব্যক্তিগত সম্পর্কের একজন হয়ে থাকুক। মানে আমার স্ত্রী খোলা অল্প জামা কাপড় পরে হাজার দর্শকের এই চকচকে চোখের সামনে গিয়ে দাঁড়াবে, এটা তো আমি চাইবো না। আর তাছাড়া কি জানেন, আমি যতটা বুঝি, মানে ত্রিনাকে আমি যতটা বুঝি, এই সংসারের দায়িত্ব ব্যাপারটা, বিশেষ করে বাঙালি মেয়েদের কাছে ওই দায়িত্বটা এত কঠিন এবং এতই একমাত্র কর্তব্য হয়ে দাঁড়ায়, সেখানে ইচ্ছে থাকলেও তো উপায় থাকে না, তাই না?
0: কিন্তু ত্রিনা বোধহয় খানিকটা আলাদা। সাধারণ আর পাঁচজন বাঙালির মেয়েদের মধ্যে ও একটা এক্সেপশন। ওর মধ্যে ট্যালেন্টের একটা আগুন এখনো যেন টকবক করে ফুটছে।
1: না না, আমি আমি আপনার কথা মানছি, শি ইজ রিয়েলি ভেরি ট্যালেন্টেড। তো সত্যি কথা বলতে কি, বিয়ের পরে স্বামীকে ঘিরে সব মেয়েরই, ত্রিনারও একটা স্বপ্ন তো কোথাও গড়ে ওঠে, সেখানে কোনো গোলমাল হলে সব কিছু নষ্ট হয়ে যায়।
2: তোমাদের কফি?
0: আজ আর কফি খাবো না ত্রিনা। দুধ চিনি দিলেও কফির স্বাদটা আমার কাছে আজ তেতোই লাগবে। জিমন্যাস্টিক করতে করতে যেদিন আমার 14 বছরের একমাত্র মেয়ে রিঙ্কু পড়ে গিয়ে আমার চোখের সামনে, যেদিন সেই সেই ফুটফুটে আমার বড় আদরের কচি প্রাণটা ছটফট করতে করতে শেষ হয়ে গিয়েছিল, সেদিন কিন্তু আমি এতটুকু কাঁদিনি ত্রিনা। সেদিন থেকে জেদ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। আমার আমার আর এক মেয়ে চাই, যাকে আমি আমার স্বপ্নের দরজায় পৌঁছে দিতে পারবো। এমন সময় পেয়েছিলাম তোমাকে, সবটুকু স্নেহ আশীর্বাদ উজাড় করে স্বপ্নের দরজায় প্রায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমি আমি পারলাম না ত্রিনা, আমি আমি হেরে গেলাম, আমি আমি হেরে গেলাম ত্রিনা।
2: তরুণদা,

0: Trina, Trina,
1: এ কি আলো নিবি? এরকম অসময় শুয়ে আছো যে, শরীর খারাপ?
2: না, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে।
1: তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ নিয়ে এসেছি, অ্যান্ড আই এম কোয়াইট শিওর তুমি তুমি খুব খুশি হবে। অহংকারে তোমার বুকটা একবার, একটা যা খবর এনেছি না।
2: কি খবর?
1: চোখ বন্ধ করো, বন্ধ করো, এই নাও।
2: ও, তোমার বই বেরোলো?
1: বই বেরোলো আমার, মাই ফার্স্ট পাবলিকেশন। বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে না পণ্ডিত মহলে একটা দারুণ সাড়া পড়ে গেছে, কারণ বাংলায় সোশিওলজির ওপর ইতিহাসের বই তো এই প্রথম। ইতিহাসে আমার নামটা লেখা থাকবে। পাতা উল্টাও, কি লেখা আছে পড়ো।
2: ট্রিনার উদ্দেশ্যে,
1: পাতা উল্টাও, প্রথম পাতার শেষ প্যারাগ্রাফটা পড়ো।
2: এই বই লেখার ব্যাপারে যার নাম প্রথমেই মনে আসে সে হলো ত্রিনা, যার কাছ থেকে আমি শুধু অকুণ্ঠ

0: সহযোগিতাই পাইনি, পেয়েছি ভালোবাসা এবং খুব ভালো হয়েছে প্রলয়।
1: ভালো হয়েছে,
0: আমি খুব খুশি হয়েছি।
1: কিন্তু তোমাকে তোমাকে কিরকম ম্লান দেখাচ্ছে।
0: কই না তো,
1: হ্যাঁ ত্রিনা, তুমি কি আমার কৃতিত্বে খুশি হওনি?
0: এ তুমি কি বলছো প্রলয়? তোমার কৃতিত্বে আমি খুশি না হয়ে পারি?
1: ভেরি গুড, তাহলে চটপট তৈরি হয়ে নাও।
0: কেন, কোথায় যাব?
1: সেই সিনেমাটা অনেকদিন প্ল্যান করছিলাম, চলো।
0: তোমার আনন্দের সঙ্গী হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু আজকে আর আমার কিচ্ছু ভালো লাগবে না।
1: তার মানে আমার সঙ্গে যেতে তোমার ভালো লাগবে না?
0: তরুণদা,
1: হুম,
0: তরুণদা আজ মারা গেছে প্রলয়।
1: ও, মারা গেছেন?
0: প্রলয়, আমি আজ তরুণদার মৃতদেহের উপর এক গুচ্ছ রজনীগন্ধা রেখে এই মাত্র ফিরে এলাম।
1: টু ব্যাড। হঠাৎ কি হলো?
0: স্ট্রোক।
1: স্ট্রোক?
0: আজকের কাগজ দেখোনি?
1: না, সকালে আজ কাগজ দেখা হয়নি।
0: কাল থেকে এশিয়ান গেমস শুরু হয়েছে। যে তিনটে ইভেন্টে আমার যাওয়ার কথা ছিল, সেই তিনটে ইভেন্টই যারা বিজয়িনী হয়েছে তারা বাংলা কেন ভারতেরই কেউ নয়। তাছাড়া তারা কেউ আমার রেকর্ড ছুঁতেই পারেনি। তরুণদা মনে হয় এই ব্যাপারটা মেনে নিতে পারেননি, বোধহয় সেই জন্যই।
1: দেখো ত্রিনা, তরুণবাবু মারা গেছেন, ইটস ভেরি স্যাড, তবে স্ট্রোকে মৃত্যু হয়েছে, সেটা ওর শারীরিক ব্যাপার, একটা অর্গানিক ডিফেক্ট, একটা ফিজিক্যাল। তার মৃত্যুর সঙ্গে তুমি নিজেকে এরকমভাবে জড়িয়ে কেন কষ্ট পাচ্ছ? দেখো, সেন্টিমেন্টস খুব ভালো জিনিস, ইউ ক্যান ভেরি ওয়েল বিকাম সেন্টিমেন্টাল, বাট ডোন্ট বি এক্সেন্ট্রিক।
0: এক্সেন্ট্রিক?
1: হ্যাঁ।
0: তুমি কি বলতে চাইছো যে আমি পাগলামো করছি? বিয়ের পর থেকে বড় হবার নেশা তোমাকে এমন করে পেয়ে বসেছে যে সেটা পাগলামি হয়ে আমারই জীবনটাকে ভেঙে তছ নছ করে দিচ্ছে, জানো? হ্যাঁ, এ পাপেট, হ্যাঁ, এ সেন্ট। না না না প্রলয়, শুধু পেটের খিদে আর শরীরের খিদে মেটানো ওই মানুষের সব নয়, মানুষের মনের খিদেও একটা থাকে, আমারও ছিল। তুমি তুমি তা তো কখনো ভাবনি।
1: শোনো ত্রিনা, তুমি তুমি কি বলতে চাইছো, মানে তরুণবাবুর মৃত্যুর জন্য তুমি কি আমাকে দায়ী করছো?
0: ইয়েস, আমি আমি তোমাকেই দায়ী করছি। ইয়েস, ইউ ইউ ইউ ইউ আর রেসপন্সিবল ফর হিজ ডেথ।
1: ডোন্ট বি অ্যাবসার্ড ত্রিনা, তুমি মাত্র ছাড়াচ্ছো, তুমি ভুলে যাচ্ছো তুমি আমার স্ত্রী।
0: স্ত্রী? ভালোবাসার কতটুকু সম্মান তুমি আমাকে দিয়েছো বলতে পারো?
1: হ্যাঁ, যা তোমার প্রাপ্য তাই দিয়েছি।
0: তোমার আজ বই বেরিয়েছে, তুমি আজ খুশি, তোমার সাফল্যের আনন্দে তোমার তোমার তোমার প্রাণ ভরে উঠেছে। এমন সাফল্য আজকে আমারও হতে পারত, আজকে কাগজে আমারও ছবিটা বেরোতে পারত, সেটা কখনো ভেবে দেখেছো?
1: তার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা সব নিজে করলেই পারতে, তোমাকে আমি বেঁধে রেখেছিলাম। তুমি ইচ্ছে করলে এশিয়ান গেমসে যেতে পারতে। কত মেয়ে, কত মেয়েই তো হাজবেন্ডের পারমিশন না নিয়ে কোনো তোয়াক্কা না করে।
0: সেই ধরনের মেয়ে নয় প্রলয়। প্রলয়, তুমি একটা ভুল চাপা দেবার জন্য আর কত কত ভুল করবে বলতে পারো? প্লিজ প্লিজ ডোন্ট এক্সপোজ ইয়োরসেলফ সো ক্রুডলি।
1: অলরাইট অলরাইট অলরাইট, ঠিক আছে, আমি আমি স্বীকার করছি। রিনা, সেদিন আমি তোমাকে কেন যেতে দিইনি জানো? আমি চাইনি, আমি আমি চাইনি আমার স্ত্রী, আমি যাকে ভালোবাসি, সেই ত্রিনা একটা হালকা ছোট্ট পোশাক পরে হাজার হাজার মানুষের ওই লোলুপ চোখের সামনে আমার ভীষণ খারাপ লাগতো। আমি আমি জানি তুমি আমাকে মিন মনে করবে, তুমি ভাববে আমি কনজারভেটিভ, সেলফিশ, সেলফ সেন্টার্ড তুমি, কিন্তু কিন্তু বুকের মধ্যে কোথাও তো একটা ব্যথা লাগে, আমার লাগতো।
0: এই দিন থেকেই আমার ইচ্ছের মৃত্যু শুরু হয়েছে প্রলয়।
1: কিন্তু ট্রিনা, এ কথা তুমি আমাকে বলতে পারতে, আমাকে আমাকে বোঝাতে পারতে, তোমার আকাঙ্ক্ষা তোমার ইচ্ছের মর্যাদা দিতে আমি আমি নিশ্চয়ই চেষ্টা করতাম। না হয় ছেলে মানুষের মতোই আমি একটা অদ্ভুত কিছু চেয়েছিলাম, না হয়
0: বিয়ের পরেই যে আমি তোমার একটা প্রাইভেট প্রপার্টি হয়ে যাব, এই ভাবনাটা আসলে আমার সেই অপর

0: এত বয়সে কাজ করেনি প্রলয়, যদি করতো তবে,
1: যদি করতো তবে কি হতো? আমাকে তুমি বিয়ে করতে নাই তো, আর বেশি কথা কি, আমি চলে যাচ্ছি, আমি গেলেই তো তুমি মুক্ত, তখন যা ইচ্ছে করো, যা খুশি করো।
0: একটা পাখিকে 2 বছর খাঁচায় আটকে রেখে যদি তুমি ছেড়ে যাও, দেখবে সে উঠতে ভুলে গেছে।
1: কিন্তু আমি, তুমি তুমি কি চাও শ্রীনা?
0: আচ্ছা তুমি তো অধ্যাপক, সারাদিন তুমি কি করো বলো?
1: কেন, পড়াই, গবেষণার কাজ করি, প্রবন্ধ নিবন্ধ লিখি, বই লিখি।
0: কেন কেন এসব করো?
1: ভালো লাগে,
0: মাঝে মাঝে আমাকে যত ভালো না লাগে তার থেকেও ভালো লাগে, তাই না?
1: হ্যাঁ, কাজ কাজ তো ভালোই লাগে, মানে
0: আমি কি করি?
1: কেন, সংসার করো।
0: কখনো প্রশ্ন করেছো আমার ভালো লাগার কোনো বিষয় আছে কি না?
1: না, কারণ আমার মনে হয়েছিল আমাকে ঘিরেই, আমাকে নিয়ে তোমার জীবনের সব কিছু, আনন্দ, গর্ব, তোমার ভালো লাগা।
0: চমৎকার, তোমরা তোমরা অত্যন্ত স্বার্থপর এবং লোভী। স্ত্রীকে শুধু তোমরা ভোগ্য পণ্যের সামগ্রী ছাড়া আর কিছুই ভাবতে শেখো না।
1: কি যা বলছো,
0: এই মানসিকতা নিয়ে কি করে তুমি ছাত্র পড়া বলো তো?
1: ত্রিনা, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ।
0: ডোন্ট শাউট। যে গর্বে তোমার একদিন বুক ভরে উঠেছিল এবং যার জন্য তোমার আমাকে ভালো লেগেছিল, সেই গর্বে আর এখন তুমি গর্বিত হতে পারো না? না, তুমি পারো না, তার কারণ তুমি চাও না। তোমার দম্ভ, তোমার দম্ভ আমার কাছে হেরে যাক।
1: কি কথা বলছো?
0: প্রলয়, একজন মেয়ে মানুষ একজন পুরুষ মানুষকে ছাড়িয়ে পেছনে ফেলে সাফল্যের চূড়ায় গিয়ে পৌঁছুক, অন্তত আমাদের মধ্যবিত্ত ঘরে সেটা কখনো সম্ভব নয়। কেন জানো? তোমরা চিরকাল মেয়ে মানুষকে পোষা কুকুরের মতো করে রাখবার আদিম মানসিকতা বহন করে চলেছো এবং আজও।
1: মিথ্যা কথা, ইটস এ লাই, ইটস এ ড্যামড ড্যামড ড্যামড লাই।
0: বলো না প্রলয়, উত্তেজিত হয় না, তুমি বলো তো আমার ভূমিকা তোমার কাছে কি? বলতে লজ্জা করছে না? আচ্ছা আমি বলছি, তোমার কাছে আমার ভূমিকা 3 রকমের। তোমাকে সেবা করা, যা সাধারণত একজন নার্সের ভূমিকা। তোমার জন্য পরিপাটি করে রান্না করা, যা সাধারণত একজন কুকের ভূমিকা। আর আর তোমার জৈবিক তৃপ্তি দেওয়া, যা সাধারণত।
1: প্লিজ স্টপ, ফর গড সেক ডোন্ট বি ভালগার।
0: কথাটা শুনতে ভালো লাগছে না? না, বাস্তব বড় নির্মম প্রলয়, তুমি বলো তো, বলো তো আমার ভালো লাগার কোন ক্ষেত্রে তুমি আমাকে সাহায্য করেছো, উৎসাহিত করেছো, বলো বলো, জবাব দাও। অথচ তুমি তুমি যাতে বড় হয়ে ওঠো তার প্রতিটি ক্ষেত্রে, তোমার ভালো লাগার প্রতিটি ক্ষেত্রকে সযত্নে আমি আগলে রাখিনি, বলো।
1: না, কি জানি সব গোলমাল হয়ে যাচ্ছে, হিসেবের খাতা মেলাতে বসলে কোনো হিসেবই তো আর মিলবে না। না, তার চাইতে আর একবার নতুন করে চেষ্টা করলে হয় না?
0: সে তো আমিও চাই প্রলয়, কিন্তু তা বোধহয় আর সম্ভব নয়।
1: কিন্তু কেন ত্রিনা, সব কিছুর ওপরেও তো তোমার আমার যে সম্পর্ক এতদিন ধরে গড়ে উঠেছে, সে সম্পর্ক তো শুধু আনুষ্ঠানিক নয়, নিয়মের ছাঁচে গড়া নয়, সেখানে তো কোথাও হৃদয়ের ছোঁয়া ছিল একটা, সেটাকে উপেক্ষা করতে পারবো? তুমি পারবে?
0: প্রলয়, আমরা কেউই পারবো না। কিন্তু আসলে,
1: কিন্তু কি আসলে কি?
0: আমি আমি আমি যে প্রলয়
1: বলো,
0: আমি যে তোমার সাফল্যে আর খুশি হয়ে উঠতে পারবো না।
1: মানে
0: যখনই তুমি সাফল্য অর্জন করবে তখনই আমার আকাঙ্ক্ষা, আমার আশা আমাকে উন্মাদ করে তুলবে, আমাকে এলোমেলো করে দেবে।
1: হ্যাঁ, কিন্তু তবুও নতুন করে যদি আমরা আমরা আবার দুজনে দুজনের ব্যক্তিত্বকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি।
0: দীর্ঘ 2 বছরের অভিজ্ঞতায় সে বিশ্বাস আমি হারিয়েছি প্রলয়, আমি চাই না, আমি চাই না তোমার সাফল্য থেমে থাকুক। তুমি বড় হও, আরো অনেক বড় হও, কিন্তু আমার কাছে থেকে তুমি তা হতে পারবে না প্রলয়।
1: যেমন তুমি আমার কাছে থেকে বড় হতে পারোনি। বাইরে বোধহয় বৃষ্টি থেমেছে। রিনা, আমি তাহলে যাই।
0: ভালো থেকো। প্রলয় চলে গেল, আমার ইচ্ছের কাছে আমার ভালোবাসা আমার

সুখ সব নষ্ট হয়ে গেল। প্রলয়কে বুঝল না যে আমি আর ইচ্ছে করলেও আকাশে উঠতে পারবো না, আমি উঠতে ভুলে গেছি। দরজা খোলা খাঁচার উঠতে ভুলে যাওয়া একটা পাখির কি নির্মম যন্ত্রণা, সেটুকু তুমি বুঝলে না প্রলয়? আমি এখন আমার দম্ভ নিয়ে, আমার অস্তিত্ব নিয়ে, ইচ্ছে নিয়ে কার সঙ্গে লড়াই করব, কার উপর রাগ দেখাবো? একবার দেখে যাও প্রলয়, তোমার আদরের তৃণাকে কেমন করে অস্তিত্বের ভূতটা গলা টিপে ধরছে, দম বন্ধ হয়ে আসছে। আমি আর পারছি না প্রলয়, আমি আর একা থাকতে পারছি না।

0: সমীর দাশগুপ্ত রচিত একা এবং একা নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে অসিত গৌরীশঙ্কর পাণ্ডা, তরুণ অসিত কুমার মুখোপাধ্যায়, বিচারক পশুপতি বসু, পিয়ন সুধাময় চক্রবর্তী, উকিল কানু ভট্টাচার্য, ত্রিনা শর্মিষ্ঠা দাশগুপ্ত এবং প্রলয়ের ভূমিকায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। বাংলা ছবির জনপ্রিয় পরিচালক অনিক দত্ত অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আজ হিন্দুস্থান পার্কের ফ্ল্যাটের ছাদ থেকে তিনি নিচে পড়ে যান বলে জানা গেছে। এরপরই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি 4 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে আজ ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। এদিকে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 1 জুন ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রিসভার সম্প্রসারণ, রাজ্য বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনের মতো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী মাসের গোড়া থেকে মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকায় আজও শতাধিক অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীর ভিড়। সীমান্ত পেরোনোর জন্য আসা এই সমস্ত অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে 3টি অস্থায়ী হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধাপে ধাপে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা আবিষ্কার করেছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। গড়িয়াহাটের

0: বহুতল আবাসনের ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে মৃত্যু হল বাংলা ছবির প্রখ্যাত পরিচালক অনিক দত্তের। পুলিশ সূত্রের দাবি, বুধবার গড়িয়াহাটে তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অনিক দত্তের মৃত্যুতে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের সঙ্গে গড়িয়াহাট থানা একযোগে তদন্ত শুরু করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডা সফরের দ্বিতীয় দিনে টরন্টোতে শীর্ষস্থানীয় কানাডিয়ান ব্যবসায়ী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষই 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 50 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে এবং চলতি বছরের শেষের মধ্যে সিইপিএ আলোচনার সমাপ্তি ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁসের ঘটনায় সিবিআই আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত মনোজ শিরুরে লাতুরের চিকিৎসক এবং তেজস হর্ষদ কুমার শাহ পদার্থবিজ্ঞান শিক্ষক বলে জানা গেছে। এখনও পর্যন্ত দিল্লি, জয়পুর, গুড়গাঁও, নাসিক, পুনে, লাতুর এবং অহল্যানগর থেকে মোট 13 জনকে গ্রেপ্তার করা হলো। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতেনেনি হরিশ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন, ইসলামাবাদকে ধারাবাহিকভাবে সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাওয়া এবং ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে মদদ দিয়ে চলার জন্য মাশুল দিতে হবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে রাষ্ট্রসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি রক্ষা এবং রাষ্ট্রসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করার শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী হরিশ বলেন, পাকিস্তান শুরু থেকেই সন্ত্রাসবাদ এবং ভারত বিরোধী কার্যকলাপকে আশ্রয় ও মদত দিয়ে আসছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in। সূর্যঘর
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
6: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: সময়টা যেমনই হোক না কেন, এইরকম একটা রাজপ্রাসাদ আর সেই রাজপ্রাসাদের বুকে ভালোবাসা, না ভালোবাসার কথা এই মুহূর্তে বলবো না, যেটা বলবো সেটা হচ্ছে ইয়াস দ্য ইভিনিং ড্রাইভ টাইম শো ক্যাফে কলকাতা নিয়ে আজকে দুজনে হাজির। কারা কারা? জাস্ট ওয়েট অ্যান্ড লিসেন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: তোমাকেই ভালো লেগেছে দিয়ে তো আমরা চলে এলাম ক্যাফে কলকাতার আড্ডায়, কিন্তু এই তোমাকেই ভালো লেগেছে বলতে গিয়ে যাদের কথা মনে আসে তাদের নামটা এই মুহূর্তে মাথায় এলে ওই বলতেই হয় যে মিষ্টি আম, লিচু, টক দই,
0: হাউ আনরোম্যান্টিক, সৌরদীপ,
2: নিম্বু পানি,
0: না দিস ইজ নট ডান বাবা, মানে মহুয়া আর সৌরদীপ আজকে তোমাকে এন্টারটেইন করার জন্য রয়েছে। আমি ভাবলাম যে একটা এক্সেল শিট বেরোবে এবং সৌরদীপ ডেফিনেটলি সেখানে কয়েকজন মহিলার নাম তো ডেফিনেটলি বলবে, তুমি লিচুর নাম বললে, হাউ ডেয়ার ইউ।
2: দেখো দেখো, এটা কিন্তু ঘটনা যে আমার সাদা মনে কোনো কালার নেই, আমার মন স্ফটিকের মতো স্বচ্ছ, ফলে আমি আম, লিচু, নিম্বু পানি বা একটু এসি বা একটু ফ্যানের হাওয়া এইসবের মধ্যেই আপাতত কনসেন্ট্রেট করছি। কিন্তু 107 FM রেইনবোতে মহুয়া সৌরদীপ কিন্তু সন্ধে

0: 6:30 অবধি থাকছে আজকের এই ক্যাফে কলকাতার আড্ডায়। আর এই আড্ডায় কিন্তু আজকে আমরা প্রচুর বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, যার মধ্যে অবশ্যই তো তোমাকেই ভালো লেগেছে, এরকম একটা অ্যাঙ্গেল তো থাকবেই।
1: তোমাকে তোমাকে ভালো লাগার একটা কারণ হচ্ছে যে তুমি গালে প্রচুর পরিমাণে টক দই আর শশা লাগাও। আমি যতবারই এই কথাটা বলতে যাই ততবারই মনে পড়ে যায় আমার এক পুরনো অফিসের কথা।
0: কিরকম?
1: আমি একটা সময় আমরা

0: একদম একদম ইমোশন, ঠিক আছে?
1: তো মানে দুধ মাঙ্গোকে তো খির দেন, ডিম মাঙ্গোকে তো চির দেন,
0: একদম একদম একদম পারফেক্টলি। তো এবার আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি এবং আমি যথারীতি আমি ভেবেছি যে আমার খুব ওজন যথারীতি বেড়ে গেছে, আমি টেরেক্স থেকে না জানি এবার বোধহয় পাহাড়ি হয়ে যাব।
1: মানে ওজন কি অ্যাকচুয়ালি ওই 120 গ্রাম বেড়েছিল নাকি এটা মানে
0: প্রচুর বেড়েছিল? সৌরদীপ জং দাস, প্লিজ, মহিলাদের বয়সের থেকেও বেশি মহিলাদের ওজনটা জিজ্ঞেস করতে নেই, বুঝেছো?
1: আচ্ছা আচ্ছা, বলো বলো।
0: এইবার হচ্ছে আমরা তো খেতে বসেছি, এবার বস আমাদের বললেন যে সবাই ঠিকঠাক করে খাচ্ছ তো অফিসে? মানে ওই সময়টায় আমরা জাস্ট বস আমাদের বস থাকতেন না, আমরা খুব আড্ডা দিতাম স্যারের সাথে। তো উনি হঠাৎ করে বললেন, মহুয়া কিছু ঘটেছে তোমার সাথে জীবনে? আমি বললাম কেন কেন, মানে একেবারে তাত্ত্বিক হয়ে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, এবার আমাকে জিজ্ঞাসা করছেন, তখন আমি বললাম যে না সত্যি সেরকম তো কিছু হয়নি, তখন যে পাতে টক দই আর শশা কেন হে? আমি বললাম যে না জানেন তো, আসলে চেয়ারে বসে বসে আর শুধুমাত্র ভয়েস করে করে আমার মনে হচ্ছে বয়সটা বেড়ে যাচ্ছে আর ওজনটাও সাথে সাথে বেড়ে যাচ্ছে। উনি জাস্ট একটা স্মল পজ, ইউ নো সৌরদীপ, আমাদের এই স্মল পজটা কি সাংঘাতিক ব্যাপার। তো উনি একটা স্মল পজ নিলেন এবং তারপর বললেন, চেষ্টা আমিও করেছিলাম, তারপর কি হলো জানো, কুল অ্যান্ড ভেরি ব্যাড টাইপ অফ ডিপ্রেশন। তবে ডিপ্রেশন তোমাকে হতে দেবো না, গান শোনাবো তো, থাকবেন মিকা সিং, একটা অদ্ভুত সুন্দর গান যার ভোল্টেজও কিন্তু আমি আর সৌরদীপ মেপে ফেলেছি 440, actually 440. Enjoy this wonderful soundtrack from the film Sultan. Aro ekbar fire esho mohua ashorodin.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
1: যেখানেই থাকো না গুরু, যেখানেই থাকো না কেন, হাতে ঘড়ি থাকলো কি থাকলো না, মোবাইলটা তো থাকেই, আর ঘড়ি বলছে ইয়েস 4:17।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: একদম গরমে যে ওই ঠান্ডা ঠান্ডা কুল কুল খাবার নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই খাবারের কথা বলতে গিয়ে মহুয়া একটু আগে যেটা বলছিল যে ওই খাওয়ার সময় খেতে বসে সামনে এসে ওই যে একটা করে অনেকে বলেন না, যেমন ধরো বিয়ে বাড়িতে যেটা হয় আর কি, যে বেশ মন প্রাণ দিয়ে তুমি খাচ্ছ বসে, এবং সেই সময় সামনে ওই কর্মকর্তা এসে কেউ কি খাবারটা ঠিক আছে তো, একদম নিজের বাড়ি মনে করে খাবেন, কোনো লজ্জা করবেন না। এই সময় একটা যে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ঘটে বুঝলে মহুয়া, সেটা হচ্ছে যে ধরো তুমি পাশাপাশি বসে খাচ্ছ বেশ বন্ধু বান্ধব মিলে, এবং নানা কারণে তোমার হয়তো খাবারটা ঠিক পছন্দ হচ্ছে না, মানে তোমরা এরকম একটা ডিসকাশন চালাচ্ছ, মাটনটা একটু সিদ্ধ হয়নি না, মানে ওই পকোড়াটা একটু নুনটা বেশি হয়ে গেছে, বা মাছের ওই সর্ষের ঝাঁঝটা না কেমন একটা নাকে লাগছে। কিন্তু যেই কোনো ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন যে কি খাবারটা ঠিকঠাক আছে তো, হ্যাঁ কাকু একদম দুর্দান্ত, মানে এরকম খাবার তো মানে সেই মাস্টার শেফের পরে আমি আর দেখিনি, ভাবা যায় না, মানে মুহূর্তের মধ্যে কিন্তু ওই যে টোনটা পাল্টে যাওয়া, ঠিক যেভাবে ধরো মাঝে মধ্যে গরমকালে ওই এক ঘন্টার নোটিশে প্রখর গরম থেকে বৃষ্টি নেমে যায়, ঠিক ওরকমভাবে টুক করে আর কি চেঞ্জ করে চলে যেতে হয় প্রশংসা স্তুতি বাক্য।
1: এই স্তুতি বাক্যর মধ্যে আমার একটা মানে বহুদিন পুরনো একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা সিন মনে পড়ে গেল, সেখানে কালী ব্যানার্জি, কালী ব্যানার্জি এবং সন্তোষ দত্ত দুজনে রয়েছেন, এবং তারপরে উনি দইয়ের ভাতটা মুখের কাছে তুলে এনে বলছেন, বলুন তো এক চুমুকে বলে দেবো যেটা কোথা থেকে এনেছেন এই দইটা। হ্যাঁ, তো তো সন্তোষ দত্ত বলছেন যে কোথা থেকে এনেছি, মোল্লার চক। তখন মানে সন্তোষ দত্ত বলছেন, হ্যাঁ ওই মোল্লার চকেই তো আমার বউয়ের মানে দুগাছি সোনার চুড়ি চলে গেল, মানে মেয়ের বিয়ে দেওয়া, এই যে কন্যা দায়গ্রস্ত পিতা, যে এই যে ফ্রেমটা রবীন্দ্রনাথ করে দিয়ে গিয়েছিলেন নিরুপমাকে নিয়ে, যখন আমরা গল্প শুনি তখন এই যে মানে কোনো রকমের টাকাটুকু নিয়ে যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে, এবং নিরুপমা তাতে যে কোনো মতেই খুশি হচ্ছে না, এই যে একটা প্রচ্ছন্ন ভাব, সেটা কিন্তু তখনও ছিল আজও আছে।
2: মহুয়া সৌরদীপ রয়েছে 107 FM রেইনবোতে, একটা ছোট্ট ভালো খবর, না ভালো ঠিক না কিন্তু ভালোর দিকে যাওয়ার মতো খবর দিয়ে দিই, যেমন ধরো যে
1: ভালো খবর অলওয়েজ 5 গ্রাম হয় জানো তো,
2: ও তাই
1: একটু ভারী হয়
2: না, আমি এখন এই মুহূর্তে ওইদিকে যাচ্ছি না, আমরা একটু ওই বৃষ্টির কথাতেই যাচ্ছি, যে মৌসুম ভবনের কিন্তু ফোরকাস্ট যেটা ছিল যে এবারের বর্ষা নির্ধারিত সময়ের আগেই ঢুকতে চলেছে কেরলে, মানে সারা দেশে যেটা হয় বর্ষা প্রথম কেরলে ঢোকে তারপর সারা দেশে ছড়িয়ে পড়ে, তো ওই ডেট যেটা ফিক্স করা হয়েছিল যে 26 মে, কিন্তু জেনারেলি বর্ষা ঢোকার তারিখ হচ্ছে 1 জুন, কিন্তু এবারে মৌসুম ভবনের পূর্বাভাস ছিল 26 মে ঢুকতে চলেছে, কিন্তু 26 মে পেরিয়ে আজকে 27 হয়ে গেছে, এখনো কিন্তু বর্ষার দেখা নাই রে, বর্ষার দেখা নাই, মানে কেরালের কোথাও আর কি বর্ষা টর্ষার কোনো চিহ্ন মাত্র চোখে পড়েনি, তাতে যদিও চিন্তার কোনো কারণ নেই, কারণ বুঝতেই পারছো বর্ষা তো আর প্লেন নয় যে ঠিক টাইমেই ছাড়বে, মানে প্লেনও ডিলে করে ছাড়ে, ফলে এটা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই, আজ হয়তো 2-3 দিনের মধ্যেই বর্ষা চলে আসবে, উফ যেন আসে।
1: হ্যাঁ, এবং যখন আসবে তখন আমরাও সমীদের সাথে বলবো ডুবা ডুবা মন রেহতা হ্যায়, রাইট,
2: মানে একাটু জলে কি
1: একেবারে সমীদ এন্ড মোনালি ঠাকুর।

ডুবা ডুবা রেহতা হ্যায় ইয়ে মন, এটা তো ঘটনাই। এবং আর কিছুক্ষণ পরে যদি বৃষ্টি নেমে যায় তখন যে আর কি ডুবে যাবে সেটাই এখন স্টুডিওতে বসে মহুয়া সৌরদীপ ভাবছিল। কারণ 107 FM রেইনবোর আড্ডা কিন্তু 6:30 অবধি টানা চলবে। যেমন থাকবে গান, যেমন থাকবে গল্প, আর এক্ষুনি কিন্তু মহুয়া একটা ছড়া কাটিং এর ক্লু রেডি করে একেবারে ওত পেতে বসে আছে। মানে জন টিরোর যেভাবে ফিল্ডিং করতেন মহুয়া ঠিক সেরকমভাবে রেডি হয়ে বসে আছে। কিন্তু তার আগে একটা ছোট্ট ওয়েদার আপডেট দিয়ে দিই। ওই আর কি, মানে মুখে ফুল চন্দন কাবাব তন্দুরি কী কী পড়বে সেটা তো তুমিই বলবে, কিন্তু আপাতত একটু সিরিয়াসভাবেই বলি। কারণ পুরুলিয়া থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, পুরুলিয়ার বন্ধুর জন্য একটা ছোট্ট ওয়েদার আপডেট রয়েছে যে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার কোনো কোনো অংশে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবারও বলছি, পুরুলিয়া থেকে যে বন্ধু আমাদের সঙ্গে রয়েছে তোমার জন্য স্পেসিফিক্যালি একটা ওয়েদার আপডেট রয়েছে যে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়া অফিস কিন্তু কমল।

0: সতর্কতা জারি করেছে, তাই প্লিজ এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলার সময় তোমরা একটু সাবধানে থেকো, এবং অতি অবশ্যই বজ্রপাতের সময়, বাজ পড়ার সময় কিন্তু চেষ্টা করো যতটা সম্ভব শেল্টারে থাকতে, কারণ বাজ থেকে কিন্তু বিপদের সম্ভাবনা বাড়ছে। আমরা কখনোই চাই না যে এরকম কোনো বিপদ হঠাৎ করে চলে আসুক, তাই প্লিজ সতর্ক থেকো আর অবশ্যই আমাদের এই আড্ডায় থেকো।
1: ইয়েস, আর তোমার গ্রে ম্যাটারকে, মানে ওই যেটা মানে মাথার মধ্যে থাকে সেই গ্রে ম্যাটারটাকে আমরা খানিকটা কিন্তু একটু নিরাপদ রাখতে চাইছি, কারণ যেটা তুমি মোটামুটি সবাইকে বলতে চাইছিলে সেটা হচ্ছে কি না, দুকলি ছড়া। আর সেই ছড়াটা বলার জন্যই তো পুরো স্পেসটাই তৈরি করে দিয়েছে 107 FM রেইনবো ফ্যামিলি। তো এই ছড়া কাটিং এর দুটো লাইন তোমাকে বরঞ্চ বলে দিই। প্রথমে আজকে এই ছড়া কাটিংটা লেখার কারণ কিন্তু সৌরদীপ।
0: এই মানে আজকে হচ্ছে মানে এখানে নয়, কিন্তু এই 7 সমুদ্র 13টা নদী এবং 5টা পাহাড় পেরিয়ে যদি আমরা আমেরিকায় চলে যাই, তাহলে আজকে আমেরিকায় হচ্ছে ন্যাশনাল সানস্ক্রিন ডে। কিন্তু আমরা মনে করি জ্যোতিরা হ্যায় মেরা
1: হ্যায়,
0: ফলে আমরাও এখানে বসে একটু সানস্ক্রিন নিয়ে আলোচনা করছিলাম। এবং আমি বলছিলাম যে আমি বহুদিন অব্দি জানতাম যে সানস্ক্রিনটা আসলে সানস্ক্রিম, কিন্তু আমাকে মুহু একটা কড়া ধমক দিয়ে বলেছে যে এই রকম ধরনের বালখিল্যতা এখানে চলতে পারে না, কারণ ওটা সানস্ক্রিন নট ক্রিম। কিন্তু বলতে বলতেই ওই যেমন হয় আর কি, মানে সকলেই কবি নয়, কেউ কেউ তো কবি, তাই লিখেই ফেলেছে নাকি তুলাইন।
1: ও ইয়েস, অফ কোর্স, আসলে আমি তো স্বভাব কবি, সেই কারণে যেখানে বসি সেখানেই দুকলি লিখে ফেলি।
0: দেওয়াল খাতা আর পেন নিয়ে চলো একদম
1: একদম। এবং দেওয়াল লিখনের জন্য আমাকে তো মাঝে মাঝে বকাও খেতে হয়, ওই জন্য আমি ডিস্টেম্পার নিয়ে ঘুরি,
0: যেখানে দেওয়ালে কবিতা লেখো
1: লিখি আর তারপর ডিস্টেম্পার করে দিই। আমি কখনো নিজেকে ফলস পজিশন ফেলি না, আপনিও ফেলবেন না, তুমিও ফেলো না,
0: বিধিবদ্ধ সতর্কীকরণ
1: একদম, বিধিবদ্ধ সতর্কীকরণ। সুতরাং তোমার জন্য দুটো লাইন,
0: রাইট।
1: রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, সানস্ক্রিম কিন্তু নয়, অলরাইট, সানস্ক্রিন, অলরাইট। রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল। আরো একবার, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল। বাকি দুটো লাইন উইদাউট ফেলিওর আমাদের কাছে পাঠিয়ে দিও।
0: নাম্বার রয়েছে 9903653992, এই নাম্বার কিন্তু খোলা রয়েছে। আমরা চাইবো তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাও, কিন্তু তুমি চাইলে টেক্সট মেসেজও করতে পারো, কিন্তু প্লিজ হোয়াটসঅ্যাপ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাও। নাম্বারটা একবার বলে দিই, 9903653992, এই নাম্বারে মহু আর সৌরদীপ বসে রয়েছে। আর আপাতত একটা ঝাক্কাস গান তোমার জন্য ছেড়ে যাচ্ছি, যে গানটা শুনলে একটু মনেই হয় যে আমরা একটু মানে বাথরুম না থাকলেও মনে মনে মনে মনে সিঙ্গার হয়েই যাই।
1: কারণ এই গানটা শুনলে,
0: ইয়েস,
1: এই গানটা শুনলে আমার একটা কথাই মনে পড়ে।
0: বলো বলো।
1: বলবো?
0: বলি ফেলো।
1: Only and only, মানে অমিত মিশ্রা শিল্পারাও ছাড়াও,
0: হুম,
1: জাস্ট
0: প্রীতম,
1: নো,
0: তাহলে রণবীর কাপুর,
1: ইয়েস।

0: FM 렌보티 인디 팝 플레이리스트 인디 팝 플레이리스트 인디 팝 플레이리스트
1: 어지

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। মহু আর সৌরদীপ্ত রয়েছে তোমার সঙ্গে এই ক্যাফে কলকাতার আড্ডা, এবং থাকতো যেরকমটা প্রমিস করেছি আমরা 6:30 অবধি, যাই হই যাক না কেন, ভূমিকম্প হোক, ঝড় হোক, সুনামি হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু তোমার সঙ্গে এই স্টুডিও থেকে যাচ্ছি না। আর এই ক্যাফে কলকাতার এই যে আড্ডায় আমরা কথা বলছি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে, তার মধ্যে অবশ্যই যেমন গরম রয়েছে তেমন সানস্ক্রিন রয়েছে, মহু একটা হেভি ছড়া কাটিং দিয়েছে, এবং তোমার জন্য একটা ছোট্ট নিউজও রয়েছে। সেই নিউজটা হচ্ছে যে কলকাতা লন্ডন হোক বা না হোক, লন্ডনও কিন্তু প্রায় কলকাতা হওয়ার দিকে এগোচ্ছে সৌজন্যে হিট ওয়েভস।
1: ওহ মাই গড,
0: ইয়েস, আমরা ভাবছি যে আমরা কলকাতায় ধর্মতলা থেকে চাঁদনি চকের মধ্যে একদম হাসফাস করছি গরমে, বেহালা থেকে শ্যামবাজার আমরা একদম গরমে আইরাই অবস্থা, ওদিকে সাহেবরা হয়তো হেভি আরামে আছে, তা কিন্তু নয়। দ্য স্টোরি ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট। সেটা হচ্ছে যে লন্ডনে বা ইউকেতে, মানে ব্রিটেনে এবং পশ্চিম ইউরোপের এক বিস্তীর্ণ অংশ দিয়ে কিন্তু এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ বইছে, অর্থাৎ হিট ওয়েভ বইছে, এবং লন্ডনে কিন্তু এই মুহূর্তে টেম্পারেচার এক্স্যাক্টলি 35 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে, যেটা নাকি সর্বকালীন রেকর্ড।
1: আমি একটা ব্যবসা করব,
0: ওখানে গিয়ে এসি ব্যবসা, তাই তো?
1: না, আমি ওখানে পাখার ব্যবসা করব,
0: পাখার ব্যবসা করব,
1: রাইট? একদম একদম।
0: তো এই কিউ গার্ডেনস বলে একটা জায়গা রয়েছে লন্ডন শহরে, সেখানে কিন্তু 1944 সালের পরে এই প্রথম টেম্পারেচার 32.8 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে। এবং ফ্রান্সেও কিন্তু অবস্থা এমন কিছু আলাদা নয়, কারণ ফ্রান্সে নাকি টেম্পারেচার আরো বেড়ে গিয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ অ্যাবসলিউটলি দ্য সেম অ্যাজ ক্যালকাটা। কলকাতার সম একদম সমান গরমে হাঁসফাঁস অবস্থা কিন্তু ইউরোপের, এবং তার সঙ্গে তীব্র আর্দ্রতায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে যে কোন রকম রোদের মধ্যে বেরোবেন না, বেরোলে একটু ওই আর কি হাওয়া খেতে খেতে বেরোন, এরকম টাইপ।
1: এই যে তুমি এই বিষয়গুলো বলছো, তুমি যত বলছো আমার তো বিজনেস আইডিয়াস মাথায় আসছে।
0: একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ, বা আরো একটা কি যেন বলে ঝড়ে কাক বলে।
1: হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে কি বলতো,
0: আমি মাথায় আসছে, হ্যাঁ, কে বলে বাঙালির দ্বারা ব্যবসা হয় না, মানে মহুয়াকে দেখে লোকে শিখুক বাঙালির দ্বারা কি হতে পারে।
1: আমি তো বেউসাদার হুঁ টোটালি,
0: মানে বেউসাদারটা বলার জন্য হিন্দি বলতে হয়,
1: হ্যাঁ, ওইটু হাত পাখাটাকে অভিনব কায়দায় আমাকে বিক্রিটা করতে হবে। সেটা হচ্ছে একটা ছোট্ট হাত পাখা, এবং তারপরে ওই কারুকার্য করা থাকবে, গামছা কেটে এরকম সুন্দর করে তাতে সেলাই টেলাই করা থাকবে, মানুষজনকে এটুকু দেখিয়ে দিতে পারলেই যে তুমি ইনোভেটিভ কিছু একটা গামছা টাইপ নিয়ে এসছো, এবং সেই সাথে একটা পাখাও তোমার ছোট্ট মতো। দিস ইজ কমপ্লিটলি ইউনিক, অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি বিলংস টু।

0: এটা যদি তুমি মানুষকে বুঝিয়ে দিতে পারো, তবে হ্যাঁ মিঠুন চক্রবর্তী এবং দেব যেমন প্রজাপতি টুতে পান্তার ব্যবসা করেছিলেন, আমরা কিন্তু তেমনটি করতে পারবো না।
1: এটা কিন্তু ঘটনা যে লন্ডনে এই মুহূর্তে কিন্তু ঝালমুড়ির একটা ব্যবসা চলছে, এবং লন্ডনে নাকি একজন ঝালমুড়ি বিক্রেতার বিভিন্ন ভিডিও আমি দেখেওছি, সেটা বিভিন্ন ইনস্টাগ্রাম ফিডে এসেছে।
0: ছাড়ো না, কি দরকার আছে।
1: তার পাশাপাশি তুমি যেমন ধরো চাটাই কুঁজো হাত পাকা তো বললে, তার সঙ্গে আর কি ওই খড়ের চাল দেওয়া বাড়ি, এরকম বিভিন্ন রকমের বিজনেস তুমি খুলতেই পারো।
0: আমি আমি তো আমি তো ঝাটা ইঁদুর কল আমি সব ভেবে রেখে দিয়েছি কোথায় কোথায় কি কি বিক্রি করতে। আচ্ছা
1: ইঁদুর কলটা
0: ইউনিক ছিল না?
1: আচ্ছা মশার মশার ধূপ
0: কি দরকার? হ্যাঁ তা থেকে বরঞ্চ আমি আরেকবার রিপিট করে দিই, সেটা তো মানুষ শুনতে বেশি উৎসাহী না?
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, রাইট। দ্য ছড়া কাটিং এর প্রথম কিউটা হচ্ছে এইটা, কবি মহুয়া লিখেছেন,
0: মহাচন্দ্র লিখেছেন,
1: মহাকবি মহুয়া চন্দ্র লিখেছেন। এটা শুনে কিন্তু আমার কি মনে হলো বলতো, আমরা সেই সাহিত্যের ক্লাসে পড়তাম যে মৈমনসিংহ গীতিকার মহুয়া পালা। আমার ধারণা না, মানে তুমি পড়লে তুমি আনন্দই পেতে, তোমাকে নিয়ে লেখা নয় যদিও, কিন্তু হ্যাঁ মানে কবি মহুয়া চন্দ্র লিখেছেন। রোদের আলোতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, পরের লাইনটা লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে। আরেকবার বলছি হটলাইন খোলা রয়েছে 107 FM রেইনবোর 9903653992 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ করে মহুয়া সৌরদীপকে তুমি লিখে পাঠিয়ে দাও এর সম্ভাব্য পরের লাইনটা, জাক্কাস ক্রিয়েটিভিটির সঙ্গে তোমার যত প্রতিভা আছে সমস্ত প্রতিভা একত্র করে এক লাইন লিখেই ফেলো।
0: ইয়েস, তবে হ্যাঁ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ভরা মে মাসে জুনের গান শোনাতে পারি।

0: অ্যাবসলিউটলি সাথ নিভা যা, তার কারণ আমাদের এই ফ্রিকোয়েন্সিটা 107। ইয়েস, ইউ আর অ্যাকচুয়ালি লিসনিং টু,
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আর তার সঙ্গে একটা বেশ ওয়েদার আপডেট রয়েছে, অনেকগুলো ওয়েদার আপডেট রয়েছে তোমার জন্য যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং অবশ্যই পুরুলিয়া থেকে। যেমনটা বলছিলাম যে পুরুলিয়া জেলার জন্য একটা পূর্বাভাস রয়েছে, পুরুলিয়া জেলার কোনো কোনো অংশে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই একই সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার জন্য। ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার জন্য কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে চলেছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে, যার জন্য রেড ওয়ার্নিং, লাল সতর্কতা জারি করা হয়েছে। তাই ঝাড়গ্রাম এবং বাঁকুড়া থেকে যারা আমাদের এই 107 FM রেইনবোর আড্ডায় রয়েছো, ক্যাফে কলকাতার আড্ডায় রয়েছো, তোমরা প্লিজ একটু সতর্ক থেকো এবং অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় কিন্তু যতটা সম্ভব ইনডোরে থাকার চেষ্টা করো। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু ঝাড়গ্রাম, বাঁকুড়া, আরও একবার বলছি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া থেকে যারা আমাদের সঙ্গে রয়েছে ওই মুহূর্তে, তোমাদের জন্য কিন্তু রেড ওয়ার্নিং জারি করা হয়েছে, আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
0: এই যে তুমি বললে একটু জল খাবে,
2: মানে একটু পরে তো যা বৃষ্টি নামবে আর একটু দাঁড়িয়ে পড়লেই হবে আর কি, ছাতা।
0: গ্রেট ম্যান থিংস আর লাইক, জানো তো, তুমি আর আমি একই রকম ভাবি, মানে বৃষ্টি যখন শুরু হবে তখন জাস্ট মুখটা খুলে দাঁড়িয়ে পড়বো।
2: শুধু তোমার মতো কাব্যিক প্রতিভাটাই আমার নেই জানো তো, এটা একটা কাক্ষেপের জায়গা রয়ে গেল
0: জাগে।
2: কিন্তু ছড়া কাটিং তো দেওয়া রয়েছে, একটু একবার ছড়াটা বলে দিলাম,
0: না তার আগে তো কবির সেই কথাটাকে রিপিট করতে হবে। এই যে তুমি বললে না যে আমি তোমার মতো ছড়াটা লিখতে পারি না, কবি একটা সময় বলে গেছেন,
2: কি বলেছেন,
0: সব পেলে নষ্ট জীবন। তো যাই হোক না কেন, এই মুহূর্তে আরো একবার তোমাকে মনে করিয়ে দিই, কি মনে করাবো, ইয়েস প্লিজ,
2: রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, এবং কবির যে কি বলে ওটাকে, সেক্রেটারি বা কবির তোপসে আর কি, সৌরচন্দ্র তোমাকে বলছে যে 9903653992 এই নাম্বারে তুমি লিখে পাঠিয়ে দাও তোমার ক্রিয়েটিভিটি মাখানো পরের লাইন, অর্থাৎ রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, পরের লাইনটা কি হতে পারে।
0: ইয়েস, এইটা তো তুমি লিখে পাঠাবে, কিন্তু তার সাথে মনে করিয়ে দিই যে যারা শুধুমাত্র মনে করেন যে রবীন্দ্র ভারতী সেখানে শুধুমাত্র নাচ, গান, নাটক এবং যে সমস্ত কলা বিভাগের পড়াশুনো বা পঠন পাঠন রয়েছে সেগুলো হয়, নো স্যার, এবার কিন্তু চিকিৎসা বিজ্ঞানেও নতুন করে এখানে পঠন পাঠন শুরু করার চেষ্টা আর্জি জানানো হয়েছে কিন্তু বিশ্ব।

0: ভারতী থেকে, ইয়েস, এবং সেখানে বিশ্বভারতী মেডিকেল কলেজ ও হাসপাতাল নাম দেওয়া হবে, এরকম একটা অর্গানাইজেশন তৈরি করা হবে, এমনটাই কিন্তু ভাবা হচ্ছে।
1: অলরেডি কিন্তু এটা নিয়ে বিভিন্ন জায়গায় দরবার করা হয়েছে, কারণ শান্তিনিকেতন বা বোলপুর অংশে কিন্তু সত্যি কোনো মেডিকেল কলেজ নেই, এবং যার যে কারণে বারবার স্বয়ং রবীন্দ্রনাথকেও কিন্তু চিকিৎসার জন্য কলকাতায় আসতে হতো। তাই এর একটা বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, বিশ্বভারতীর আশ্রমিকদের দীর্ঘদিনের দাবি যে সেখানে একটা মেডিকেল কলেজ তৈরি করা হোক, যেখানে এইমসের আছে পঠন পাঠন যেমন হবে, তেমন কিন্তু স্থানীয় বাসিন্দাদের চিকিৎসার ব্যবস্থাটাও করা যাবে। এবং সেই সুখবরটা কিন্তু অবশেষে সত্যি হওয়ার দিকে এগোতে চলেছে। এখন অবধি সবুজ সংকেত কিছু আসেনি, কিন্তু লেখালেখির কাজকর্ম চলছে, চিঠি জমাটির কাজকর্ম চলছে, যাতে সেখানে একটা মেডিকেল কলেজ তৈরি করা যায়।
0: তবে হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর থাকছে। তবে হ্যাঁ, তোমার জন্য আমার আর সৌরদীপের তরফ থেকে যেটা থাকবে, প্লিজ এনজয় দিস সং। আরো একবার ফিরে আসবো 5টা বেজে 2 মিনিটে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু হওয়া এই প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। নবান্নের সমস্ত জেলাশাসকদের প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 30 মে মধ্যে এই যাচাই প্রক্রিয়া শেষ করার সময়সীমাও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। মহিলাদের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের রূপায়ণ নিয়ে রাজ্য সরকার আজ বৈঠকে বসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে এই বৈঠকে নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত রয়েছেন।

0: বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। আজ হিন্দুস্থান পার্কের বাড়ির ছাদ থেকে তিনি নিচে পড়ে যান বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গেছেন ফোরেন্সিক দল, তারা নমুনা সংগ্রহ করছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকায় আজও শতাধিক অবৈধ বাংলাদেশি ভিড় করেছেন। সীমান্ত পেরোনোর জন্য আসা এই সমস্ত অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে তিনটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলা আজকের মতো মুলতবি হয়ে গেছে। 22 জুলাই মামলার পরবর্তী শুনানি। কলকাতা পৌরসভার 12 নম্বর বোরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুশান্ত ঘোষ। অন্যদিকে কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরূপ চক্রবর্তী পৌরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। পুলিশের হাতে ধৃত বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাটক্ষেত থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে পুলিশ। মোট 4টি ব্যাগ এবং 1টি বস্তাতে এই টাকা রাখা ছিল। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আসলে আমরা ঘাস প্রশেন এবং সেই সাথে সাথে অল্প আলোতে খোঁজার একটা ব্যর্থ প্রচেষ্টা করছিলাম। ইউ আর লিসনিং টু 107 FM রেইনবো, যেখানে মহুয়ার সৌরদীপ রয়েছে।
2: না, অল্প আলোতে এই মুহূর্তে খোঁজা খুবই সমস্যার, কারণ চারপাশে যেরকম ঠাঠা রোদ আর কি। এখন যদিও রোদটা বেশ পড়ে এসছে, বিকেল 5টা বেজে গিয়েছে, কিন্তু
1: আমাদের কিন্তু ফোনে একটা অ্যালার্টও এসেছিল যে মানে আমাদের এই বিকেলবেলা 5টার সময় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুগল বাবা বলেছে।
2: হ্যাঁ, অলরেডি কিন্তু আমরা হাওয়া অফিসের ফোরকাস্ট শুনিয়ে দিয়েছি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য। কিন্তু আমাদের এই শহর কলকাতায় যে কি হতে চলেছে আর কিছুক্ষণ পরে বা ইত্যাদি ইত্যাদি, সেসব আমরা এখনো জানি না। কারণ গত কয়েকদিন ধরে যে পরিমাণ গরমে আমাদের হাঁসফাঁস অবস্থা গেছে, একটু বৃষ্টি হলে বোধহয় ভালোই হয় আর কি। তার পাশাপাশি যেমন মহুয়া দিয়েছে একখানা কবিতার বা ছড়ার প্রথম লাইন, এবং সেই ছড়ার দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইনটা তোমায় বলার জন্য আমরা 9903659992 এই নাম্বার খুলে বসে রয়েছি। সেইখানে কিন্তু ইতিমধ্যেই প্রচুর মেসেজ চলে এসেছে, মানে কবি প্রতিভা কিন্তু একেবারে গরম দুধের মতো উপচে উপচে পড়ছে, মানে উথলে উথলে পড়ছে। এবং বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ লাইন আমরা পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, দেখা গেছে লাইনগুলো বেশ সুন্দর, শুধু ছন্দটা একটু যেন ওই মানে লাইনগুলো বেশ সেন্ট্রাল এভিনিউ ধরে যাচ্ছে, কিন্তু ছন্দটা গিয়ে বাইপাসের দিকে চলে গেল।
1: কবিকে ছাড় দিতে হয়,
2: কিন্তু এখন তো ছন্দের দিনকাল নেই, এখন আধুনিক কবিতার দিন। বুদ্ধদেব বসু যদি ছন্দে না লিখে থাকেন তাহলে আমাদের কি যায় আসে।
1: এক্স্যাক্টলি।
2: হ্যাঁ, তো প্রথম মেসেজ বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখেছে, গুড আফটারনুন, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি,

0: শুনি, কিন্তু আমাদের একজন রেগুলার লিসনার সে লিখে পাঠিয়েছে, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখেছেন, তোমাদের সঙ্গে আছি, শুনছি সূর্যের তাপে ঝলসে বেগুন পোড়া হয়ে গেল।
1: আহারে
0: শর্মিষ্ঠা, একটু এদিক ওদিক তাকিয়ে দেখো, সর্ষের তেল আর নুন,
1: তাহলে আমরা তোমার বাড়ি পৌঁছে যাব।
0: মানে ওইদিকে আর এক্স্যাক্টলি মানে প্রাণ হাতে চলে আসবে। এর পরের মেসেজ ঢাকুরিয়া থেকে সৌভিক পাঠিয়েছে। আচ্ছা, এটা কিন্তু ভালো মেসেজ। রোদের তাপে জ্বলে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, ঘামের স্রোতে মানুষ বলছে এবার একটু বৃষ্টি দেখাও তোমার খেল।
1: ওফ, আমাদের যদিও বলা আছে দ্বিপাশীয় ভাবে প্রতিসম, মানে উই আর দা হোমো স্যাপিয়েন্স, কিন্তু তার মানে এই নয় যে তুমি ফিতে টেপ নিয়ে সেগুলো মাপতে বসবে ভাই।
0: মানে আমি পরের মেসেজ চলে যাই, নো মোর ক্রিটিসিজমস। মহুয়া দিদি ভাই ও সৌরদীপ দা, আমাদের আপনাদের দুজনকে বিকেলের এক রাশ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা, এবার ছড়ায়
1: বিকেলের শুভেচ্ছার সাথে না দাদা, একটু মুড়ি, একটু সিঙ্গারা, একটু চানাচুর,
0: একটু
1: বেগুনি, যে যেমনটি চায় তাকে না সেরকমটি একটু পাঠিয়ে দেবেন, জানো তো, আমরা পাঠালেই খুশি হই। মানে
0: ওটাই হচ্ছে
1: বললে
0: আমরা বুঝতে পারি,
1: গুড, হ্যাঁ, এটা ফ্যাক্টর কাজ করে,
0: আমরা খাওবাদী, আমরা হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্ট,
1: একদম আমরা খাওবাদী। চলো,
0: তো রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, রোদ, আচ্ছা এটা আবার, আচ্ছা রিপিট আছে, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটা ফেল, রোদের তাপে দৌড়চ্ছি ঠান্ডা পেতে যেন সুপার ফাস্ট মেল, দই লস্যি আইসক্রিম আর লেবু জল ওআরএস, রৌদ্র তাপে সবই যেন করছে খেল খেল।
1: আমি এটাকে যে কি দেব আমি জানি না, কে লিখেছেন
0: এটা? লিখেছে, সরি নামটাই পড়া হলো না, এটা লিখেছেন দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। দীপক কুমার তুং এর কাব্য প্রতিভা কিন্তু অনেকটা বৈকুণ্ঠ মল্লিক,
1: একদম বৈকুণ্ঠ মল্লিকের মতো, সুতরাং তাকে এরকম দিতেই হচ্ছে। দেখুন ফেলুদা কিন্তু কখনো হাততালি বাজাননি, কিন্তু আমরা বৈকুণ্ঠ মল্লিক এবং সেই সাথে তুং ফ্যামিলির জন্য কিন্তু আমরা হাততালি বাজাচ্ছি, কারণ উনি যখন লেখেন ফ্যামিলিও নিশ্চয়ই শোনে। যাই হোক,
0: অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, আচ্ছা, রোদের আলোতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, পানা পুকুরে কত ডুব দিয়েছি মনে পড়ছে স্মৃতি উদ্বেল।
1: ও, সেই জন্যই অর্জুন বোধহয় আমার পেজেতেও খানিকটা বোধহয় কিছু লিখে এসেছো, আমার এখনো পড়া হয়নি। এই মুহূর্তে আমরা খানিকটা এটাকে রেখে দেবো, এরপরে আমরা নিশ্চয়ই আরো আরো পড়বো, কিন্তু তার জন্য একটুখানি ওয়েট করতে হচ্ছে এক্স্যাক্টলি তোমরা কি লিখেছো। কিন্তু তার আগে একটা খবর জানিয়ে দিই যেটা বেশ ভীষণ খারাপ, তার কারণ হচ্ছে এখন কিন্তু অনেকেই আইপিএল থেকে সরে গিয়ে জাস্ট নিজের নজরটা রেখে দিয়েছেন হকের মতো, সেটা হচ্ছে ফুটবল। হ্যাঁ, আর এই ফুটবল নিয়ে, একদম ফুটবল নিয়ে যখন কথা বলতে হয় সেখানে মেসির কথা বলতে হয় না, মেসি কোন রকম মেসিং কাজ আমরা সেই নিয়ে কথা বলবো না, আমরা যেটা ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওনার চোট লেগেছে, ইয়েস, এবং বিশ্বকাপে অনিশ্চিত হয়ে গেছেন লিওনেল মেসি। তার কারণ হচ্ছে যে যতদূর আপডেট পাওয়া যাচ্ছে, ইয়েস, চলা মানে রবিবার দিন MLS যখন ম্যাচ চলাকালীন সময় প্রায় 73 মিনিট যখন, তখন সেখানে একটা তার চোট লাগে, পা চেপে ধরে তিনি মাঠ ছেড়ে দেন, এবং যতদূর জানা যাচ্ছে যে তার ফিরে আসাটা শুধুমাত্র তার ওই রিকভারি মানে হ্যামস্ট্রিংয়ে লেগেছে, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের পেশিতে তার টান লেগেছে, এবং যেটা আমরা ওয়েট করে আছি যে তার রিকভারি যত তাড়াতাড়ি হবে তিনি মাঠেও তাড়াতাড়ি ফিরবেন, তার বল ড্রিবলটা দেখতে পাবো নি, এরকমটা কি করে হয় বলো দেখি।
0: ব্রাজিল এবং আর্জেন্টিনা ফ্যানেদের জন্য তাই এখন কিন্তু ওই একটাই চাহিদা, ব্রাজিল ফ্যানেরা ভাবছে নেইমার কি স্কোয়াডে থাকবে এবং আর্জেন্টিনা ফ্যানেরা ভাবছে মেসি কি স্কোয়াডে থাকবে। কিন্তু হ্যাঁ, মানে ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তারা কিন্তু এখন অবধি কোনো কনফার্মেশন দেননি যে খেলবে বা খেলবে না, ফলে আমাদের তো একটু তাকিয়ে থাকতেই হবে খবরের দিকে, যে যদি সুখবরটা চলে আসে।
1: যতক্ষণ সুখবর আসছে ততক্ষণ পর্যন্ত আমি আর সৌরদীপ বরঞ্চ একটুখানি কোমর নাচিনি। হ্যাঁ, সৌরদীপের কোনো সমস্যা নেই, আমার একটু ওই ডিস্কটা স্লিপ হয়ে গেছিল, প্লিজ এনজয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: Yes, 107 FM রেইনবো, আর সেখানে ছড়ার ছড়াছড়ি। ইয়াস, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল। এরপর যেটা করব সেটা হচ্ছে 9903653992 তে তো আমরা রয়েছি, সেই সাথে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল যেটা সেটা হচ্ছে 107 FM রেইনবো কলকাতা। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মহুয়া এবং সৌরদীপ থাকবে ওই পেজ থেকেই, মানে আমাদের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে। প্লিজ জয়েন করো, আর যারা এখনও পর্যন্ত আমাদের পেজটা ইনস্টাতে ফলো করনি তারা ফলো করে দিও, এবং সেই সাথে আমাদের DM করে নিতেই পারো। তবে হ্যাঁ, সাগর পাহাড় যেখানে মিলছে সেই সমস্ত জায়গার কয়েকটা ঠিকানার মধ্যে আমি অন্তত ওয়ারকালার নাম বলতে পারবো, এবং সেই সাথে রাধানগরের নাম বলতে পারবো। এক্স্যাক্টলি কোথায় সেই জায়গাটা বরঞ্চ একটু ছোট্ট করে বলে দিই, তার কারণ অতি উৎসাহের সঙ্গে সৌরদীপ কিছু একটা বলার জন্য ওয়েট করে আছে।
2: না, আমি একটা ওই ছোট্ট হেলথ আপডেট দিতে চাইছিলাম, তার কারণ যেহেতু আমরা আজকে কথা বলছি গরম নিয়ে, এবং গরমের কথা উঠলেই ওই কি মানে মিষ্টি আম, লিচু, সবেদা থেকে শুরু করে এবং ডাক্তাররা যেটা বলছেন যে এই গরমে যেহেতু চারপাশে

0: টেম্পারেচারটা একটু বেশি হাই, ফলে ফ্রিজের বাইরে যে জিনিসপত্রগুলো রাখা থাকছে সেখানে কিন্তু খুব সহজেই পচন ধরে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
1: আমি সকালবেলার ব্রেড কিনে বিকেল বেলায় দেখেছি সেখানে ফাঙ্গি হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এবং এখান থেকে কিন্তু নানা ধরনের পেটের সমস্যা ছড়াচ্ছে, অর্থাৎ স্টমাক ফ্লু যাকে বলে, ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস, এই ধরনের সমস্ত রোগ ছড়াচ্ছে এবং যার ফলে ওই আর কি সকালে উঠে একটু পেটে
1: আমরা এখানে কথা বলতে আসিনি। আমরা যেটা করবো সেটা হচ্ছে গাড়ির প্রবলেম, যদি আপনার গাড়ির প্রবলেম না থাকে তাহলে যেটা করতে পারে,
0: বাসের প্রবলেম বা মেট্রোর প্রবলেম,
1: তবে হ্যাঁ পায়ের প্রবলেম হতে পারে,
0: যারা
1: হন্টন দিতে ভীষণ রকম ভালোবাসেন তাদের বলবো যে না, আমি যে ডেস্টিনেশনের কথা বলবো সেটা ঠিক এইখান দিয়ে আপনি হেঁটে চলে যেতে পারবেন না। হ্যাঁ, সেটা হচ্ছে কেরালা। অ্যাকচুয়ালি হচ্ছে কেরালা নিরিবিলি একটা সৈকতের কথা বলছিলাম, সেখানে মালায়ালম ভাষাতে এই জায়গাটাকে বলা হয় ভাল্লাকালাম, ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে বলকল, মানে হচ্ছে যে গাছের যে ছালটা থাকে দ্যাট ইজ নোন অ্যাজ, এবং সেইখানে পাহাড়, নীলচে সবুজ সাগর, নীলচে সবুজ নারকেলের গাছের শাড়ি, এবং সেই সাথে অনেক কিছু, মানে একটা ক্যালেন্ডার যা যা ছবির দরকার পড়ে, এবং তোমার এই যে সুন্দর করে একটা সেলফি তোলার ব্যাপার, তুমি যেখানে দাঁড়াবে, তুমি ভাল্লাকামের যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই তোমার একটা জাস্ট যাহাঁ পে হাম খড়ে হো জাতে হ্যাঁ ওয়াহি সে সেলফি শুরু হো জাতা হ্যায়, তো ওই ব্যাপারটা কিন্তু ঘটবে। আর যেটা করতে পারো, এখান থেকে যাবে কী করে, সেটা হচ্ছে কেরালা একটা বড় শহর, সেটা হচ্ছে তিরুবনন্তপুরম। কলকাতা থেকে এখানে বিমানবন্দরে যেতে পারো, কিংবা তুমি ট্রেনে করেও চলে যেতে পারো। সেখানে কী কী দেখবে বরঞ্চ সেটা আমি তোমাকে বলে দিই। সেটা হচ্ছে যে ওখানে সি যে শোরগুলো রয়েছে সেগুলো ভীষণ রকম সুন্দর দেখতে, এবং সেই সাথে সাথে আরও অনেক জায়গা রয়েছে যেগুলো তুমি ইয়েস এক্সপ্লোর করবে ওখানে পৌঁছানোর পর।
0: এইরকম একটা কেরল ট্রিপ যদি করে ফেলতে পারো, ওই যে বললাম বর্ষাও আসছে, কেরল দিয়েই তো বর্ষা শুরু হবে, এবং বর্ষাকালের কেরলের কিন্তু বিউটি একটা আলাদা রয়েছে। আর তার পাশাপাশি আমাদের এই হটলাইন কিন্তু এখনও চালু রয়েছে, 9903653992, এই নাম্বারে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদের বলে দাও যে তোমার ভেতরে সুপ্ত কাব্য প্রতিভা কী কী রয়েছে। প্রথম লাইনে আমরা বলে দিয়েছি, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, পরের লাইনে কী থাকবে চটপট বলে দাও।
1: আর যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলে টাকাটা দাও, তখন তুমি জাস্ট মুখের ওপরে এই গানটা ছুঁড়ে দিও।

0: ইয়েস ইয়েস ইয়েস, মন তো তোকে দিতেই হবে। কিন্তু একটু আগে যেটা সৌরদীপ মহুয়াকে বলছিল যে দেখো, মন দেওয়াটা কিন্তু এখন সোজা, কিন্তু ফোন দেওয়াটা হতে সবচেয়ে কঠিন। মন তো দেওয়াই যায়, ফোনটা কি দেওয়া যেতে পারে?
1: অ্যাবসলুটলি নয়। এবং যদি দিতেও হয় তাহলে সেখানে কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড,
0: একটা প্যাটার্ন, একটা লক। এক্স্যাক্টলি, কারণ এখন কিন্তু মনের থেকে ফোন বেশি দামি।
1: সেফ নয়,
0: না না, মনের থেকে এখন ফোন বেশি দামি। তাই আর যে মহু, আর যে সৌরদীপ মনের কথা, ফোনের কথা এবং আরো নানা রকমের ভালোবাসার কথা, প্রেমের কথা তো নিয়ে রয়েছে এই 107 FM রেইনবোর ক্যাফে কলকাতার আড্ডায়। এবং হটলাইন নাম্বার কিন্তু খোলা রয়েছে 9903659292। এই নাম্বারে তোমার ছড়ার প্রতিভা শোনার জন্য একটা ছোট্ট মেসেজ পড়ে দিয়ে তারপর একটা ব্রেকে যাব, এবং তারপরে কিন্তু একটা মানে পরপর তিনটে সুপারহিট গান থাকবে, এবং আমরা চলে যাব সোজা ইনস্টাগ্রামে। যেটা পাঠিয়েছে ছড়া, মাধাইদা, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। ছড়া স্পেশালিস্ট মহুয়া দিদি ও সৌরদীপ দা, এই গরমে ঠান্ডা বাতাস ও ঠান্ডা লস্যির তৃপ্তি দহন জ্বালা জুড়োতে যাব দার্জিলিং ধরে, দার্জিলিং মেল।
1: এর জন্য এইটা এইটা জাস্ট। আচ্ছা সৌরদীপ, এদিন আমরা লস্যি দিতে পারি বলো? এতক্ষণ ধরে হাততালি বাজাচ্ছে,
0: একটু লস্যি, একটু নিম্বু পানি।
1: এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইয়েস, তোমাদের জন্য তিনটে পরপর গান থাকছে। আর যেটা থাকবে সেটা হচ্ছে আমরা কিন্তু ওই সময়টায় ইনস্টা হ্যান্ডেলে লাইভ থাকবো। যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল অর্থাৎ 107 FM রেইনবো কলকাতাকে এখনো পর্যন্ত ফলো করোনি, তারা প্লিজ ফলো করে নিও এবং আমাদের সাথে ইয়েস চিট চ্যাট ব্যাপারটাতে কিন্তু চলে আসতেই পারো। তার আগে তোমার জন্য হ্যাঁ একটা ইনফরমেশন থাকবে, এবং সেই ইনফরমেশনটা শেয়ার করার পরেই আমরা চলে যাব ইয়েস আমাদের ইনস্টা হ্যান্ডেলে লাইভ।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: হরে ঘর সূর্যঘর। FM রেনবোতে তিন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: ব্যাক টু ব্যাক তিনটে গানের পর কিন্তু মহুয়া সরোদী বাবা চলে এসছে ক্যাফে কলকাতার আড্ডায়। এতক্ষণ আমরা ছিলাম ইনস্টাগ্রাম লাইভে, আমরা কথা বলছিলাম তোমাদের সঙ্গে সরাসরি, কিন্তু এবার আবার ব্যাক টু অন এয়ার। এবং কেকের এই গানগুলো শুনলেই যেটা মনে হয় যে কিছু কিছু গান থাকে না যেগুলো এক্সক্লুসিভলি কোনো একজন সিঙ্গারের কথা ভেবে বানানো হয়। কেকের গাওয়া গানগুলোর মধ্যে কিন্তু এরকম বেশ কয়েকটা গান আছে যেগুলো জাস্ট আর অন্য কোনো ভয়েসে কল্পনাও করা যায় না। এই গানটা মানে ছবিটার কথা হয় তো অনেকেই ভুলে গেছে, যেমন আমিও নিজেও হয়তো ধাঁ করে জিজ্ঞেস করলে বলতে পারবো না যে ছবিটার নাম কি ছিল। ক্রুক ছবিটা ছিল ইমরান হাশমির ক্রুক, কিন্তু সেই ক্রুক ছবির গানগুলো কিন্তু এখনও অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত জনপ্রিয় হয়ে রয়েছে। এবং তার পাশাপাশি ছড়া কাটিং এর জন্য কিন্তু মহুয়া রেডি হয়ে রয়েছে।
4: ছড়া কাটিং এর সঙ্গে আরেকটা জিনিস বলবো,
3: আর বলো বলো বলো,
4: সেটা হচ্ছে তুমি যেহেতু ইমরান হাশমির কথা বললে, সেখানে কিন্তু আমার একটা কথা মানে খুব বলতে ইচ্ছে করছে যে একটা সময় বলে ফেলো, হ্যাঁ ইচ্ছে যখন হয়েছে তখন ইচ্ছে নদী বইয়ে দেওয়া উচিত। তবে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে একটা সময়, ইভেন তুমিও নিশ্চয়ই এটাকে অ্যাগ্রি করবে, একটা সময় বলা হতো যে ইমরান হাশমি মানেই হচ্ছে যে কোনো একটা এক্সটিক ইরোটিক এরকম একটা ব্যাপার স্যাপার ঘটবে এবং গানগুলো জাস্ট সাংঘাতিক রকমের জনপ্রিয় হবে। কিন্তু এখন যে সমস্ত সিনেমাগুলো তিনি করছেন, যেমন

0: ধরো তস্করী কিংবা ধরো হক, এই সিনেমাগুলোতে তিনি প্রমাণ করে দিচ্ছেন হি ইজ রিয়েলি আ ক্যারেক্টার আর্টিস্ট, এবং ক্যারেক্টার আর্টিস্টের সাথে সাথে প্রোটাগনিস্টও বলতে পারো, কারণ ওই ক্যারেক্টারগুলো মানে অন্তত আমি বলবো যে যখন তস্করীর কথা বলা হচ্ছে সেখানে ওইভাবে একটা মানে পুরো চুরিটাকে কীভাবে মানে জাস্ট নিজের চোখের সামনে উনি যেন বুনে ফেললেন, এটা না যারা দেখেছো ওটিটিতে প্লিজ গো অ্যান্ড ওয়াচ তস্করী প্লিজ।
1: না এখন কিন্তু তস্করীর কথা তুমি বলছো, কিন্তু ইমরান কিন্তু এরকম ক্যারেক্টার রোল আগেও তিনি প্লে করেছেন, যেমন সাংহাই, যদিও সেটা খুব একটা মেইন স্ট্রিম ওই অর্থে ছিল না, দিবাকর ব্যানার্জির ছবি ছিল, কিন্তু অবভিয়াসলি এখন ইমরান হাশমি বললেই প্রথম যে নিউজটা চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে আওয়ার আপন টু কিন্তু আসতে চলেছে।
0: ও মাই গড,
1: ইয়েস, মানে আওয়ার আপন কিন্তু আমাদের স্কুলবেলার ছবি, এবং সেই ছবি দেখে আমরা যে কি পরিমাণ মানে উদ্বেলিত হয়ে গিয়েছিলাম, এবং সেই ছবি এবং তার সঙ্গে সেই আইকনিক সাউন্ড ট্র্যাক কিন্তু আবার না অত তো প্রতিভা আমার নেই, আমি ওই
0: বলতেই পারি
1: এক্স্যাক্টলি। আর তার সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশন দিয়েই দিই, নিউজ একটা তো দেওয়া উচিত এই মুহূর্তে। যেমন ধরো এই আমরা বিভিন্ন ধরনের অভ্যেস করি, যেগুলো যে অভ্যেসগুলোকে আমরা সু অভ্যেস বলি আর কি, মানে ভালো থাকার জন্য হ্যাবিটস, গুড হ্যাবিটস। ডাক্তাররা বলছে যে এরকমই একটি সু অভ্যেস হতে পারে যদি আমরা নিয়মিত প্রত্যেক দিন রাত্রে শোবার আগে আমাদের নিজেদের দাঁতে ফ্লসিং করি। এই ফ্লসিং শব্দটা শুনতে খুব এক্সোটিক শোনাচ্ছে, কিন্তু আসলে এটা কিছুই না, একটা সুতোর মতো কিছু নিয়ে দাঁতগুলোর মাঝে যে ফাঁকটা থাকে সেইটা একটু ক্লিন করা।
0: এইটা থেকে আমার মনে পড়ে গেল,
1: হ্যাঁ বলো,
0: এইটা থেকে আমার মনে পড়ে গেল একটা ফিল্ম ছিল, ফিল্মটার নাম ছিল ইয়েস প্রিটি ওম্যান, এবং সেখানে ওফ বাবা, আমি না আমি না শুধু ভদ্রমহিলাকে দেখেছি আর মনে হয়েছে যে এই ভদ্রমহিলাকে এত সুন্দর কি করে দেখতে, তিনি হচ্ছেন জুলিয়া রবার্টস, এবং তিনি ওখানে যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন তার ক্যারেক্টারের মধ্যেই ছিল ওই ফ্লসিং।
1: ফ্লসিং তার মানে কোথা থেকে জুলিয়া রবার্টস থেকে ফ্লসিং,
0: ইউ নেভার নো, যখন তুমি কোনো একজন ফিল্ম বাফের পাশে বসে থাকবে এটা কিন্তু ঘটবে,
1: ঘটতেই পারে। কিন্তু হ্যাঁ মানে প্রিটি ওম্যান হোক বা আমার মতো এবং তার সঙ্গে দাঁতের মাঝখানে সুতো দিয়ে বা আরো ভালো হয় যদি ইউনিফ্লস দিয়ে ফ্লসিং করা হয়, তাহলে কিন্তু অনেক ব্যাকটেরিয়ার প্রকোপ থেকে আমাদের মুখ ঠিকঠাক থাকতে পারে, এবং তার প্রভাব কিন্তু গিয়ে পড়তে পারে আমাদের সারা শরীরে, অর্থাৎ আমরা ওভারঅল ভালো থাকার দিকে যেতে পারি। ঘড়ি বলছে এখন কিন্তু 5:49 হয়ে 24 সেকেন্ড, আমরা আর মাত্র আধ ঘন্টা এবং আরও 10 মিনিট রয়েছে তোমার সঙ্গে, এবং মহুয়া সৌরদীপের এই ক্যাফে কলকাতার আড্ডায় কিন্তু গানের কোনো কমতি নেই, আমরা কিন্তু গান পরপর রেডি রেখেছি। এই মুহূর্তে যেমন অরিজিৎ এবং অন্বেষা নিয়ে আসছে সারাটা দিন।

0: ইয়েস, আমরাও সারা জীবন থাকার অবশ্যই চেষ্টা করবো, মানে বলতে গিয়েও না যেরকম যেন সারাটা জীবন।
1: তোমার কনফিডেন্সটা ওখানে কি
0: ভ্যানিশ হয়ে গেল ভাই? 107 এফএম রেইনবোতে আছি সেটুকু ঠিক আছে, কিন্তু কতদিন
1: মানে ভালোবাসার ভালোবাসার সেই ব্যাপারটাই তোমার কাছে নেই। মানে তুমি আমাকে আনরোম্যান্টিক বলছো, কিন্তু তুমি এটাও বলতে পারছো না যে মন তোকে দিলাম এর মতো যে সারা জীবন তোর পাশে থাকবো।
0: না না, সারা জীবন আমি পাশে থাকবো, আমার জীবনটা ঠিক কত স্প্যানের আমি না
1: সেটা
0: তো ভুলে উঠতে পারলাম না।
1: সেটা ভেবে কি হবে?
0: ও তাহলে তো আমি সারা জীবন,
1: কিন্তু যখন যখন প্রেমিকাকে বা প্রেমিককে বলতে হয় তখন ওইটা ভাবে বলতে হয়,
0: ও এরকম করে বলতে হয় মিথ্যে মিথ্যে করে। হাউ রোমান্টিক!
1: তার থেকে আমি বেটার নই কি মনের জায়গায় ফোন?
0: হ্যাঁ ঠিক, এই জন্যই বলি সৌরদীপকে একদম আন্ডার এস্টিমেট করা উচিত না, তাহলে আমাদের ছড়াকাটি।
1: আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ
0: সৌরদীপ।
1: যেমন ধরো রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও হচ্ছে ফেল, মনে হচ্ছে জ্বলন্ত উনুনে আমি একটি আস্ত বেল।
0: বেশ বেশ বেশ, তোমার জন্য
1: অসীম ঘোষ নলপুর থেকে।
0: বেশ বেশ, তোমার জন্য রাখছি ইয়েস জিৎ গাঙ্গুলি অ্যান্ড শ্রেয়া ঘোষাল। আমরা ঠিক 6:02 ফিরবো, দুই মক্কেল। তো আপাতত বেশ করেছি প্রেম করেছি থেকে তোমার জন্য থাকছে গান, বেশ করেছি ঠিক আছে, এই গানটা তোমাকে শুনিয়েছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএসের আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ ও সুবিধাজনক করে তোলা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে আগামীকাল কৃষিক্ষেত্রে খরিফ শস্যের জন্য একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই অনুষ্ঠানে খরিফ শস্য চাষে রাজ্যগুলির অংশগ্রহণ, চাষের সমস্যাসহ বহু বিষয় নিয়ে আলোচনা হবে। আসন্ন খরিফ মরশুমে স্থিতিশীল কৃষিকাজ, উৎপাদন বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো উন্নয়ন ও কৃষকদের সুবিধার প্রতি লক্ষ্য রেখেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে আজ তিনি নিচে পড়ে যান বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: অ্যাবসলিউটলি ঠিক এইভাবেই আমরাও এন্ট্রি নিই। আর আমাদের এই এন্ট্রিটা তোমাদের মনের সাথে সাথে এক্স্যাক্টলি কোথায় হয় বলতো?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ইয়েস ইয়েস ইয়েস, আমরা কিন্তু আবার নিউজ ব্রেকের পরে আমাদের লাস্ট আওয়ার মানে আর শেষ কয়েকটা মিনিট মানে কয়েকটা মিনিট মানে ওই 22 মিনিটের জন্য আমরা আবার চলে এসেছি। আর যে সৌরদীপ আর যে মহুয়া তোমার সঙ্গে 107 FM রেইনবোর এই ক্যাফে কলকাতার আড্ডা নিয়ে, এখন আর কোনো কথা নয়, এখন শুধুমাত্র তোমার মেসেজ পড়া, তোমার অসাধারণ কাব্য প্রতিভার নানা ঝলক।
0: কোথায় পড়ছো সেটা?
2: দুর্দান্ত সমস্ত কাব্য প্রতিভার ঝলক আমরা দেখতে পাচ্ছি। যেমন শাওন লিখেছে বারাসাত থেকে, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, ইয়েস, বর্ষা এখনো কেরলে এলো না, আদৌ কি দেখাবে এবার সে খেল।
0: এই যে তো প্রতিভা, কোথায় যে রাখো, বুকের মা পকেটটা ভারী হয়ে যাচ্ছে, প্লিজ এটাকে সামলে রেখো। তবে হ্যাঁ, এত সুন্দর লেখা তার জন্য তো ইয়ে তো বান্দা অ্যাওয়ার্ড।
2: সুভাষ চক্রবর্তী, সুভাষ দা আবার একখানা ছড়া লিখেছেন উত্তর বাঙালি থেকে, যে রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, এমন দশায় বৃষ্টির আশায় কেটে যায় সকাল বিকেল।
0: ও মাই গড, দিস ইজ রিয়েলি গুড।
2: এর পরের মেসেজে যা এসছে, ও বাবা এটা দারুণ মেসেজ, বিপ্লব পাঁজা লিখেছে বাঁকুড়া থেকে, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, যদি বৃষ্টি হয় আমি দেখাবো খেল।
0: দিস কাইন্ড অফ থিং আমরা আমরা ভাবছি যে আমরা বোধ হয় আরো কোনো ন্যাশনাল বা কোনো একটা এশিয়াডে নিশ্চয়ই আমরা প্রাইজটা ডেফিনেটলি পাবো। খেলটাকে দেখাচ্ছে সেটা তো দেখতে হবে।
2: একটা বেশ হেলথ কনসিয়াস ছড়া এসছে।
0: আচ্ছা,
2: প্রতাপ মুলা লিখেছেন গোপীনাথপুর কুরপাই তমলুক পূর্ব মেদিনীপুর থেকে, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, সুস্থ থাকলে থাকতে খাবারে খাবারে কমাও ঝাল মশলা তেল।
0: ও মাই গড, ইয়েস, এটা তো তোমাকে ইয়েস শোনাতেই হচ্ছে। সমস্ত কিছুর মাঝখানে আমরা আরো যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার জন্য একটা সুন্দর তো গান বেছে রেখে দিয়েছি, সুতরাং সেই গানটাও তো আমাকে শোনাতে হবে, তাই না? ইয়েস, তবে সেই গানটা শোনানোর আগে আমাদের কি বিশেষ কিছু বক্তব্য আছে?
2: আচ্ছা, আরেকটা মেসেজ পড়েই দিই, কারণ বেশ চমৎকার মজার মজার মেসেজ আছে। যেমন ধরো, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, দূর দেশেতে দেব পাড়ি, চড়বো এবার তুফান মেল।
0: ওফ,
2: পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে।
0: এইটাকে বলা হয় প্রতিভা। ইয়েস,
2: হ্যাঁ, একজন লিখেছে রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, প্রেম ভালোবাসা সবই বারে বারে ফেল।
0: ওকে, তবে হ্যাঁ, তোমার জন্য এইটা তো আমি রাখতেই পারি, প্লিজ এনজয়।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
0: যারা এখনো পর্যন্ত এই গানটা নিয়ে ভাবছো যে কোন গানটা শোনাচ্ছি তোমাকে, প্লিজ এর বিটগুলো ধরার চেষ্টা করো। আর যেখানে বিটগুলো ধরা যায় সেখানে শাহরুখ নিজেই বলেছেন, ডন কো পকড়না মুশকিল হি নাহি,
2: নামুমকিন হ্যায়।

0: ডন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি নিয়ে যেমন কথা চলছে, তেমন কিন্তু এই গানটা শুনলেই যেটা মনে হয় যে সেই ছবিতে কাস্টিং নিয়ে এখন যে একটু সমস্যা চলছে, যে রণবীর সিংকে নেওয়া হবে কি হবে না, এরকম একটা সমস্যা তৈরি হয়েছে। আমার কিন্তু বারবার মনে হয়, বুঝলে মহুয়া, আমাদের একটা পিটিশন করা উচিত, মাস পিটিশন করা উচিত, যে ডন মানেই কিন্তু দ্য ওয়ান অ্যান্ড অনলি শাহরুখ খান।
1: মানে এই যে তুমি আমাকে বললে না, এটা এটা এটা হচ্ছে গভীর আত্ম উপলব্ধি থেকে, জানো তো, এই ভেতরটা থেকে।
0: অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে লিখেছে, শুভ সন্ধ্যা ক্যাফে কলকাতা, সন্ধ্যে সত্যি হয়ে এসছে, ফলে শুভ সন্ধ্যা, সরাসরি চলে এলাম আজকের ছড়া কাটিং নিয়ে। রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, মলের ঠান্ডায় জমুক উইন্ডো শপিং, নাই বা থাকলো সেল।
1: ওফ, এটার জন্য আমি যেটা করতে পারি অভিজিৎ, সোদপুর পৌঁছল তো, পৌঁছলো তো এটা, মানে সোদপুর পর্যন্ত পৌঁছলো তো এটা, 6:15 হয়ে গেছে, আর আমাদের কে কি বক্তব্য রেখেছেন?
0: আরও তো মানে বক্তব্য আছে, যেমন মানে প্রচুর প্রচুর মেসেজ এসছে। দর্শন বণিক লিখেছে যাদবপুর থেকে, তপ্ত বৈকালে শুভেচ্ছা জানালাম সৌরদীপ মহুয়াকে, ক্যাফে কলকাতা একদম ফাটাফাটি ও মজাদার হচ্ছে, রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, সূর্যি মামা তো ভালোই দেখাচ্ছে তার তীব্রতার খেল, তাই শরীর ঠান্ডা রাখতে খাও তুমি বন্ধু ডাবের জল আর বেল, আর রোজের খাবার খাও কম দিয়ে মশলা ও তেল, না হলে জীবন হয়ে যাবে হেভেন থেকে হেল। এ তো পুরো এরকম অবস্থাতেই, যেমন স্নেহা লিখেছে কোত্থেকে লিখেছে বলেনি, স্নেহা একটু অ্যাড্রেসটা দিয়ে দিও, পোস্টাল অ্যাড্রেসটা। রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, মনে হচ্ছে মাথাটাই ফাটবে, বা জাস্ট লাইক আ বেল।
1: অলরাইট, এটা শুধুমাত্র

0: আসলে মনটা আমার দুরু দুরু দুরু দুরু দুরু দুরু করে উঠেছে, আসলে দুরুম দুরুম করে একটা মেসেজ চলে এসেছে 107 FM রেইনবোতে 9903653922 গণেশ একটা মেসেজ পাঠিয়েছে। আচ্ছা গণেশ, তুমি যখন লেখো তখন আশেপাশে বাংলার মাস্টারমশাই থাকেন না, তো বুক ধরে বসে পড়বেন ভাই। যাই হোক, কি যেন লিখেছে সৌরদীপ একটু পড়ে শোনাও প্লিজ।
1: হ্যাঁ, গণেশ লিখেছে
0: যেমনটি লিখেছে অ্যাকসেন্টে পড়বে কিন্তু,
1: না সেটা সেটা পড়া একটু মুশকিল, কারণ এমন কিছু শব্দ রয়েছে যার হয়তো উচ্চারণ হয় না।
0: আচ্ছা,
1: তাই আমি সেটাকে তার নিয়ারেস্ট পসিবল শব্দ ধরেই লিখছি বা বলছি। রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সান ক্রিমটাও ফেল, সবুজ আম লাল হলদে, এ কোন মহিমা খেল। তাই তো, মানে এই যে
0: এবারে যেটা লিখেছে সেই অ্যাকসেন্টটা পড়ো এবারে।
1: না মানে সেটা কি ঠিক হবে?
0: নিশ্চয়ই, তার কারণ হচ্ছে গণেশকে দেখো, আমি যেরকম পিয়ালিকে বলতাম, এই সরি পায়েল ব্যানার্জিকে, পায়েল ব্যানার্জিকে বলতাম যে তুমি কিন্তু যখন লিখবে তখন দুটো লাইনে লিখবে, ও আমাকে মোটামুটি 12-13 লাইনের একটা করে লিমেরিক লিখে পাঠিয়ে দিত, ঠিক আছে। এবার আমি তখন ওকে বলতাম না এরকম করলে হবে না, তো তারপরে যখন আমি বলতে বলতে আমাকে 2-3 বার বলতে হয়েছে, তারপরে কিন্তু ও এখন জাস্ট দুটো লাইন পাঠায়। সুতরাং গণেশকে বললে হয়তো গণেশ
1: মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে একটা ইউনিক লিখেছেন, শুভ অপরাহ্ন, এখন সায়াহ্ন হয়ে

0: যদিও রোদের তাপেতে ঝলসে যাচ্ছি, সানস্ক্রিনটাও ফেল, পড়াশুনো করে সূর্য ডিগ্রি ডিগ্রি বাড়িয়েই চলেছে, আমরা পান করছি ডাবের জল আর সুস্বাদু মকটেল।
1: বাবা কেমন যেন জিভটা জড়িয়ে জড়িয়ে গেল গো, একটুখানি যদি সত্যি এই সমস্ত কিছু করা যেতে পারত।
0: ইয়েস, তার পাশাপাশি একটা ছোট্ট ওয়েদার আপডেট রয়েছে। এগেইন আজকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা যা মোটামুটি শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হতে চলেছে, ফলে যে বন্ধু রয়েছে আমাদের সঙ্গে যে জেলা থেকে দক্ষিণবঙ্গে যারা রয়েছে শুনছো এই মুহূর্তে ক্যাফে কলকাতার আড্ডায়, তারা একটু সাবধানে থেকো। এই মুহূর্তে ফোরকাস্ট রয়েছে ওয়েস্ট বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো অংশে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে ভারী বৃষ্টি এবং তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে চলেছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান থেকে যে বন্ধুরা রয়েছে আমাদের সঙ্গে, এগেইন তোমাদের জন্য যে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলার কোনো কোনো অংশে প্রচণ্ড মানে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে চলেছে। তোমরা প্লিজ একটু সতর্ক থেকো, বজ্রবিদ্যুতের সময়ে দয়া করে খানিকটা ইনডোর থাকার চেষ্টা করো, গাছের তলায় দাঁড়িও না, ফাঁকা মাঠে কদাচ থেকো না, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা বাড়বে। অরেঞ্জ ওয়ার্নিং, কমলা সতর্কতা জারি করা হয়েছে। ক্যাফে কলকাতার আড্ডা কিন্তু আমাদের এবার প্রায় শেষ লগ্নে চলে এসেছে, আমাদের যেতে ইচ্ছে করছে না কিন্তু বুঝলে মানে কিছু করার নেই।
1: তবে হ্যাঁ, এই চলে যাওয়ার আগে তোমাকে কিন্তু মনে করিয়ে দিই যে ইয়েস, এর পরে যখন তুমি আমাদের শুনবে তখন তোমাদের মনের কথাটা যেমন 9903653992 তে লিখে দাও, ঠিক তেমনই যে সমস্ত কথাগুলো বলা হয়ে ওঠে না সেই সমস্ত কথাগুলো প্লিজ মনের মধ্যে জমিয়ে রেখো না। আমরা জানি না আমাদের আশপাশ থেকে কেমন করে মানুষগুলো যেন উধাও হয়ে যাচ্ছে, সুতরাং এই উধাও হয়ে যাওয়ার মিছিলে তুমি সামিল হয়ো না প্লিজ। সুতরাং তোমার কথাগুলো প্লিজ লিখে আমাদের পাঠিয়ে দিও, কিভাবে পাঠাবে, মনের যে কোনো রকমের কথা, খুব মনে হয় যেগুলো একেবারে আলগোছা পড়ে আছে, যার উপর প্রচুর ধুলো পড়েছে, যে কথাগুলো খুব একটা কেজো কথা নয়, প্লিজ সেই কথাগুলো আমাদের লেখো 9903653992 তে।
0: আর আমরা যেটা ভাবি মাঝে মধ্যেই যে আমাদের হয়তো জীবনে বন্ধুদের নানা রকমের অভাব থাকে বা কথা শোনার লোক নেই, কিন্তু বিশ্বাস করো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এমন কেউ না কেউ থাকে যার সঙ্গে আমরা সব কথা সত্যি কিন্তু চাইলে শেয়ার করতে পারি, এবং আমরা হয়তো জানি না সে সেই মুহূর্তে রয়েছে বলে, কিন্তু আমরা যদি একটু রিচ আউট করি, আমরা যদি একটু সন্ধান করি, বা আমরা যদি একটু তাকে জোর করে বলি যে এই শোন একটু কথা বলার আছে, আমার ধারণা সে কিন্তু ঠিক তোমার কথা শুনবে। আর তা না হলে তো 107 FM রেইনবোর আড্ডায় আমরা তো রইলামই তোমার কথা শোনার জন্য।
1: এই কথা শোনার মাঝখানে তোমাকে মনে করিয়ে দিই, যদি তোমার কোনো গল্প থাকে, ভালোবাসার গল্প থাকে, তাহলে সেই গল্পটাও আমাদের লিখে জানিয়ে দিতে পারো। সেটা কী করে পাঠাবে, 9903653992 তে হ্যাশট্যাগ লাভ শর্টস, এবং সেখানে দুটো এবং তার থেকে বেশি 3টে ক্যারেক্টার বা চরিত্রতে তোমার গল্পটাকে একটা পকেট করে আমাদের পাঠিয়ে দিও, মাত্র 1500 শব্দের মধ্যে। আপাতত তোমার জন্য রাখছি একটা এমন গান যা আমার এবং সৌরদীপের তো পছন্দই, আমার মনে হয় তোমারও ভীষণ ভালো লাগবে। এই গান রাখলাম তোমার জন্য আপাতত, মহুয়া সৌরদীপ বলবে রাজপথে আমরা হাঁটছি, তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে।
0: টাটা, গুড বাই, কথা হবে, দেখা হবে আবার কখনো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থায় পিডিএসের আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডিংয়ের জন্য সহায়তার প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাদের ধারণা উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে তিনি বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upsconline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধে 6টা পর্যন্ত তাদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয়ে বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। সুপ্রিম কোর্ট আজ তাপপ্রবাহের কারণে বাড়ির সকল সদস্যকে অনলাইনে মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে এবং তারা এ বিষয়ে কোনো নির্দেশিকা জারি করতে পারে না বলেও জানিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

जमा हो चकाचक, फिर लो पान चबाए। आहा।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। রাজ্যে সরকার বদলের পর থেকে দুর্নীতি ও হিংসার দায়ে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা। ভোট পরবর্তী হিংসায় মারধর, বাড়ি ভাঙচুর ও জোর করে টাকা নেওয়ার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার কাশেমপুর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস ও উপপ্রধানের স্বামী কলকাতা পুলিশের কর্মী গোপাল কাঞ্জিলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই প্রকল্পে উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার মায়াপুর যাচ্ছেন। সকালে আকাশপথে পৌঁছে সেখানে ইসকন মন্দির পরিদর্শনের পর সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার নব্বই দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্নে আজ আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণী পড়ুয়া মৃত্যুর ঘটনায় এই মুহূর্তে নেতাজিনগর থানার উত্তাল পরিস্থিতি। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে গতকাল গ্রেপ্তার হওয়া তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। সেখানে বিক্ষোভ পরিস্থিতি চলছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষায় ক্ষমতায়নের একমাত্র পথ। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএসের আওতায়, রেশন পরিবহন এবং হ্যান্ডলিংয়ের জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএসের দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপিত হয়। কেরালামে প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের বাসভবনে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির অভিযানের প্রতিবাদে সিপিআইএমের বিক্ষোভের ঘটনায় কেরালাম পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। এর আগে ইডি আধিকারিকরা তিরুবনন্তপুরম ও কান্নুরে পিনারায় বিজয়নের বাসভবন সহ কেরালামের বিভিন্ন স্থানে অভিযান চালান। তার জামাই ও প্রাক্তন মন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াসের কোজিকোড়ের বাড়িতেও অভিযান চালানো হয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
3: ঘড়িতে সময় 9:03, মানে এখনো ডিনার করতে যথেষ্ট বাকি আছে। সবে মাত্র একটু আগেই হয়তো সন্ধ্যের খাবারটা খাওয়া হয়েছে, স্ন্যাক্সটা খাওয়া হয়েছে, একটু পরে ডিনার হবে। কিন্তু এই সময় মোটামুটি কাজকর্ম সেরে বাড়িতে বসে গুছিয়ে বসে ডান দিকের রেডিওটা, ঠিক আবার পুরনো দিনের রেডিও যাদের বাড়িতে এখনও আছে তারা হয়তো সেখানে রেডিওটা সেট করে বসে আছেন, অথবা যাদের কাছে রেডিও নেই, যারা অ্যাপে শুনছো, তারা হয়তো কানে ইয়ারফোনটা গুঁজে নিয়েছো। কারণ বুধবার রাত 9 বাজলে আমরা নস্টালজিক হয়ে যাই, আমরা সেই মেলোডি লেন দিয়ে হাঁটতে শুরু করি, যার নাম ব্লকবাস্টার বুধবার।
4: অ্যাবসলিউটলি। আর ব্লকবাস্টার বুধবার মানেই আমরা জানি যে আমরা পুরনো গান শুনবো, নতুন গানও শুনবো, সব একসাথে শুনবো। কিন্তু এই যে গানে গানে আমাদের এই 3 ঘন্টা সফর, এই সফরে তোমরা কিন্তু তোমায় পড়েছে মনে কুইজে, 3টে কুইজ থাকবে 3টে ঘন্টায়, এবং তোমাদের গানের রিকোয়েস্টও করতে পারো আমাদেরকে 9903659992 তোমাদের শর্ট লোকেশন আর নাম দিয়ে অবশ্যই আমাদেরকে পাঠিও তোমাদের মেসেজ, আমরা তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করবো, এবং অবশ্যই তোমায় পড়েছে মনে রিকোয়েস্টের আনসারগুলো তোমরা পাঠিও। আপাতত একটা গান
3: অবশ্যই, কিন্তু গানের তো প্রথম ঘন্টাতে আমাদের একটা থিম থাকে, অফকোর্স, যেমন এই ঘন্টা তো থিমটা থাকছে। এবং আমরা জানি যে ভারতীয় সিনেমায় বিভিন্ন রকমভাবে লোকাল ইস্যু থেকে আন্তর্জাতিক ইস্যু বিভিন্নভাবে আমরা ছবিতে চিত্রায়িত হতে দেখেছি, বলিউড হোক, বাংলা ছবি হোক বা অন্যান্য প্রদেশের ছবিতে হোক। যদিও আজকে আমরা যে সমস্ত গানগুলোকে বেছে নিয়েছি তার মধ্যে কিন্তু একটা মিল আছে। মিলটা হচ্ছে যে ভারতীয় ছায়াছবিতে বহুদিন ধরেই আমরা দেখেছি যে নারী শক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে, ফিমেল প্রোটাগনিস্ট ফিল্ম যাকে আমরা বলি, যাকে নারী চরিত্র হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, সেই কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে কিন্তু প্রচুর ছবি হয়েছে, বাংলাতেও হয়েছে, হিন্দিতে তো হয়েইছে। তো সেই রকমই কিছু ছবির গান আজকে আমরা শোনাবো তোমাদের, যে যে ছবিগুলোতে নারী চরিত্রই প্রধান চরিত্র। এবং সেই রকমই প্রথম যে গান সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া থেকে,
4: একটা অসাধারণ সিনেমা মাদার ইন্ডিয়া, আমরা জানি যার একটা নিজস্ব ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস আছে, সে নিয়েও পরে কথা হবে। আপাতত গানটা রইল, ফিরে আসছি গানের উপরে। তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছি বাসু আর দেবী।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই রোম্যান্টিক গানটি গিয়েছেন মান্না দে, গানটিতে লিপ দিয়েছেন অভিনেতা বলরাজ সাহানি। এই গানটি চিত্রিত হয়েছে যশ চোপড়া নির্দেশিত ওয়াক্ত সিনেমায়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: Old is gold, old is gold, old is gold.
3: শুরুটা করেছি আমরা মাদার ইন্ডিয়া দিয়ে, তার একটাই কারণ হচ্ছে যে এই ছবিতে যেভাবে নারীকে পোর্ট্রেট করা হয়েছে, আমার মনে হয় খুব কম ছবি এইরকম আছে যে ছবিতে কিন্তু নারীকে এইভাবে দেখানো হয়েছে। মানে যদি একদম মানে 1957 সালের ছবি মোস্ট প্রবাবলি, তো সেই ছবিতে যেভাবে রাধা মানে নার্গিস জি যেভাবে অভিনয় করেছিলেন, এবং একজন আদর্শ মা যিনি শত লড়াইতেও তিনি একদম মানে নিজের দুই সন্তানকে তিনি মানুষ করেছেন ওইভাবে দেখিয়েছেন, এবং সমস্ত প্রলোভন লোভের মাঝখান থেকে যিনি নিজেকে নিজেকে স্থির রেখেছেন, কিন্তু সেই মাই যখন দেখছেন তার দুই ছেলের মধ্যে এক ছেলে ডেফিনেটলি সে তার মতো মানে আদর্শ মতো সে কৃষক হয়েছে, কিন্তু আর এক ছেলে বিরজু যে তখন বাগি হয়ে যায়, ডাকাত হয়ে যায়, এবং সে যখন গ্রামে আসে সেই যারা তাদের উপর অত্যাচার করেছিল তার উপরে প্রতিবাদ করতে, তাকে হত্যা করতে, তখন কিন্তু একজন আদর্শ নারী হিসেবে তিনি তার সন্তানকে হত্যা করতে কিন্তু দ্বিধাবোধ করেন না। তো এই যে একজন নারী কখনো কখনো তার বাৎসল্য যে তার একটা রূপ আছে সেই রূপের বাইরেও মায়ের উপরেও গিয়ে কিন্তু তিনি একজন নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এই ধরনের ছবিতে আমার মনে হয় যে এই ছবি বোধহয় সব মানে মানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার হিসেবে আমরা ফিমেল ক্যারেক্টার যেটা বলছি তার আদর্শ যদি মানে এক প্রথম দুটো বা তিনটা ছবি বলা হয় তার মধ্যে অফকোর্স একটা হচ্ছে মাদার ইন্ডিয়া।
4: একটা খুব ইন্টারেস্টিং কথা বললে তুমি, আমার মনে পড়ে যাচ্ছে আমি যখন মাদার ইন্ডিয়া প্রথমবার দেখি তখন দেখে যে ভালোটা লেগেছিল, তখন হিন্দি ভাষা হয়তো অতটাও ভালো করে বুঝতাম না অল্প বয়সে, কিন্তু ছবিগুলো দেখে, ছবি দেখে, ভিডিও দেখে, সিনেমাটা দেখে যে ভালো লাগাটা তৈরি হয়েছিল পরে যখন আরো বড় হয়েছি, একটা বিখ্যাত চিত্র ছবি আমরা দেখতে পাই, ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাওয়া যাবে যে নার্গিসের যে চরিত্রটি সেটি কাঁধে একটি লাঙল নিয়ে দুটো হাত বাড়িয়ে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে,
3: পোস্টারটাও
4: তাই ছিল। এবং এই ছবিটার সঙ্গে রিজেম্বলেন্স রয়েছে একটা খুব বিখ্যাত মাইথোলজিক্যাল বা পৌরাণিক ইভেন্টের। যদি আমরা দেখি যে যীশুখ্রিস্টকে যখন ক্রুসিফাই করা হয় তার আগে যীশুখ্রিস্ট যেভাবে নিজের কাঁধে ক্রুসটা নিয়ে যাচ্ছিলেন, সেই ছবিটার সঙ্গে এই ছবিটার, এই পোস্টারের ছবিটার রিজেম্বলেন্স দেখলেই বুঝতে পারা যাবে যে কোন আদর্শ থেকে, কোন জীবন বোধ থেকে এই ছবিটা তৈরি করা হয়েছিল। যে তুমি যেটা এক্ষুনি বললে যে মা তার মমত্বটাকে ত্যাগ করতে বাধ্য হন, সেইটাই বোধহয় এই গোটা ছবির মধ্যের মূল রুট, যে একজন মানুষ সে কতটা স্যাক্রিফাইস করতে পারে, কি কি স্যাক্রিফাইস করতে পারে, এবং শেষ অবধি তার সব থেকে বড় সম্বল ছিল যে দুই সন্তান, তার মধ্যে থেকে একজনকেও সে স্যাক্রিফাইস করতে পারে জাস্ট বিকজ অফ হিউম্যানিটি। এর থেকে বড় মেসেজ বোধহয় আর কোনো ফিল্মে দেওয়া যায় না।
3: সত্যি তাই। তো এই ছবির পাশাপাশি আমরা তো আজকে এই যে একটা ঘন্টা, প্রথম ঘন্টা, সেই প্রথম ঘন্টায় কিন্তু আমরা সেই সমস্ত ছবির গান শোনাবো যাতে ফিমেল ক্যারেক্টার বা নায়িকা প্রধানই ছবি বা ফিমেল ক্যারেক্টার অ্যাজ এ প্রোটাগনিস্ট ক্যারেক্টার, তো সেই রকমই আমরা সেই সমস্ত ছবির গান তোমাদেরকে শোনাবো। পাশাপাশি এটাও বলি 9903659992 এই নাম্বারটা খোলা আছে, যদি কোনো গান শুনতে চাও, তোমাদের যদি এই ধরনের কোনো ছবির কথা মনে পড়ে অবশ্যই ওই 1980 আগের যে সমস্ত ছবিগুলোর কথা বলছি, যেহেতু প্রথম ঘন্টাটা আমাদের নস্টালজিক করে দেওয়ার জন্য সময়, আমাদের ওল্ড ইজ গোল্ড, সেই জন্য আমরা সেই পুরনো দিনের গানেরগুলোই আমরা শুনতে পারি বা গানগুলো তোমাদের শোনাবো। তো সেই সমস্ত গানের মাঝখানে যদি তোমার কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমাদেরকে পাঠাতে পারো। আর হ্যাঁ, 9903659992 তোমায় পড়েছে মনে যে উত্তরটাও যদি তোমাদের জানা থাকে সেটাও কিন্তু আমাদের পাঠাও। পরের যে গানটা শোনাবো এটা হচ্ছে এক বছর আগের ছবি, মানে

দেখেছি, উত্তম কুমার অভিনয় করেছেন, কিন্তু হিন্দিতে এই ছবিটি হয়েছিল, যেখানে সাহেব মানে হচ্ছেন সেই সময়ের মানে অভিজাত, যাকে বলা হয় অভিজাত এবং খানিকটা লম্পট জমিদার, বিবি হচ্ছেন সেই জমিদারের স্ত্রী যিনি অভিনয় করেছিলেন ওয়ান অ্যান্ড অনলি মীনা কুমারী, এবং গুলাম মানে ভূতনাথ চরিত্র, যে ওই জমিদারের কাছে সে একজন হিসেব রক্ষক অ্যাকাউন্টেন্টের কাজ করে, একজন তরুণ ছেলে। তো এই ছবিতেও কিন্তু আমরা দেখেছি যে পুরো ছবিটাই আবর্তিত হয় কিন্তু ছোটি বহু মানে বিবি মানে স্ত্রীকে নিয়ে, সেই অভিজাত জমিদারের স্ত্রীকে ঘিরে, যিনি তার স্বামীকে, তার স্বামী প্রতিদিন মানে তার অন্যান্য কাজের বাইরে তিনি তার ওই আয়াশি যাকে বলে সেগুলোর জন্য তিনি বাইজি বাড়ি যান বা অন্যান্য কিছু করেন, সেগুলোকে তিনি আটকাবার আপ্রাণ চেষ্টা করেন। তিনি এত সুন্দরী বাড়িতে স্ত্রী থাকতেও সেই যে সেই সময় জমিদারদের যে চরিত্র সেটাকে কিন্তু লেখক তুলে ধরেছিলেন এবং সেটাকে পর্দায় রূপ দিয়েছিলেন আব্রার আলভি, এবং ছবিতে অভিনয় করেছিলেন মীনা কুমারী এবং সেই ভূতনাথ যেটি করেছিলেন গুরুদত্ত। অসাধারণ ছবি। এস ডি বর্মনের মিউজিক, না হেমন্ত কুমারের মিউজিক, হেমন্ত কুমার ছিলেন সেই ছবির মিউজিক ডিরেক্টর। শুনি তাহলে গান, অবশ্যই গীতা দত্তের গলায়।

0: Old is gold. ব্লকবাস্টার বুধবারে তোমরা এই মুহূর্তে রয়েছো বাসু এবং দেবের সঙ্গে। ওল্ড ইজ গোল্ডে আমরা এই মুহূর্তে যে গানগুলো বাজাচ্ছি সেই গানগুলোর মূল বক্তব্যই যে এই ফিল্মগুলো, যে এই গানগুলো যে ফিল্মগুলোতে ছিল সেই ফিল্মগুলোর মূল ভাষ্যই হচ্ছে নারী শক্তি, যে নারীরা কিভাবে আমাদের জীবনে, একজন পুরুষের জীবনে হোক বা একটা সামাজিক জীবনে হোক বা একটা দেশের জীবনে হোক, কিভাবে কন্ট্রিবিউট করেছে উন্নতির পথে, কিভাবে কন্ট্রিবিউট করেছে ভালো থাকার জন্য, কিভাবে কন্ট্রিবিউট করেছে কমপ্লিটনেসের জন্য, এই হচ্ছে আমাদের প্রথম ঘন্টার মূল থিম। আমরা একটা গান শুনলাম এই মুহূর্তে সাহেব বিবি গোলাম থেকে গীতা দত্তের গলায়, এবং এরপরে আরও একটা গান আছে।
1: অবশ্যই এবার যে ছবির গান শোনাবো, 1983 সালের ছবি এটা, এবং বলা হয় সবচেয়ে এক্সপেন্সিভ ছবি। ছবির নাম ছিল রাজিয়া সুলতান, যে ছবির নাম ভূমিকা অভিনয় করেছিলেন হেমা মালিনী। আমরা জানি যে একটা সময় বাংলা নয় দিল্লির মসনাদে বসেছিলেন ইলতুৎমিসের কন্যা রাজিয়া সুলতানা, এবং ইতিহাসে আমরা পড়েছি যে সেই সময়ে ভীষণভাবে, যেহেতু পুরুষ শাসিত সমাজে একজন নারী তিনি কি করে সিংহাসনে বসতে পারেন, এ নিয়ে কিন্তু ভীষণ ভীষণ অসন্তুষ্টি ছিল। কিন্তু কিছু করার নেই, যেহেতু রাজিয়া সুলতান একজন যোগ্য শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, এবং সেই সময় আমির ওমরাহরা যথেষ্ট তাকে বাধা দিয়েছেন, ইতিহাসে আমরা সেটা পড়েছি। এবং ছবিতে কামাল আমরোহি যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে যে যে নারী সুলতান রিজিয়া, তার যে অ্যাবিসিনিয়ান যে ক্রীতদাস সেই জামাল উদ্দিন ইয়াকুতের সঙ্গে তার একটা প্রেম তৈরি হয়, এবং সেই সময়ে সেই প্রেম চলছে, পাশাপাশি একজন নারী শাসকের উত্থান এবং পুরুষতান্ত্রিক সমাজের মারাত্মক বাধা, এই সব কিছু নিয়ে কিন্তু একটা সেই যে ইন্টারনাল একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কিন্তু আমরা ছবিতে পেয়েছি। কামাল আমরোহির এই ছবিতে মিউজিক দিয়েছিলেন ওয়ান অ্যান্ড অনলি খৈয়াম সাহাব। একটি মিউজিকে আমরা যে গানটা শোনাবো এবার, সেই গান আমার মনে হয় যারা আজকের রাতে, আমি জানি না আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু আমরা যখন স্টুডিওতে ঢুকছিলাম তখন কয়েক ফোঁটা বৃষ্টি আমাদের গায়ে এসে পড়েছে। যদি আপনার ওখানে বৃষ্টি নামে আর আপনার কানে যদি শুধুমাত্র রেইনবোতে থাকে, এই গান আমার মনে হয় এর থেকে সেরা মুহূর্ত আর কিছুই হতে পারে না।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই রোম্যান্টিক গানটি গিয়েছেন মান্না দে, গানটিতে লিপ দিয়েছেন অভিনেতা বলরাজ সাহানি। এই গানটি চিত্রিত হয়েছে যশ চোপড়া নির্দেশিত ওয়াক্ত সিনেমায়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Old is gold, old is gold, old is gold.
3: যা হওয়ার কথা ছিল না তাই বোধহয় হয়ে যাবে। এই একটা লোক যখন বসে উল্টো দিকে, সেটা যে কোনো সত্যিই হোক, আমাদের FM রেইনবোর যখন গল্প করে তখন গল্প করতে করতে এমন একটা জগতে নিয়ে যায় যে জগৎটা কিন্তু আমরা অনেকেই হয়তো যাই না। এই যে ছবির গানটা বাজলো, রাজিয়া সুলতান ফিল্মের গান, মজরুর সুলতানপুরি, তাই তো, এবং ওমর খৈয়াম সাবের মিউজিকে, এই যে গানটার যে ভিজুয়ালাইজেশনটা আমি তো দেখিনি, সত্যি ছবিটা আমার দেখা হয়নি, অন্যায় হয়েছে ছবিটা দেখা হয়নি, আমি অবশ্যই এবার ছবিটা দেখে নেব। কিন্তু যখন গানটা শুনতে শুনতে গানের প্রত্যেকটা বিট যার মুখস্থ, প্রত্যেকটা সিন যার এক্সপ্লেন করার ক্ষমতা রয়েছে, তার সাথে শো করাটা কিন্তু একটা মজার ব্যাপার। এবং এই যে তোমরা শুনছো এত কিছু যেগুলো তোমরা শুনতে পাচ্ছ না যখন গান চলছে, যে আমরা গল্পগুলোর মধ্যে রয়েছি, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। সে তোমরা যখন দেবদাসের তোমাদের দেখা হবে তোমরা বুঝতে পারবে।
4: না অ্যাকচুয়ালি বিষয়টা কি হয় যে এই গানগুলো তো আমাদের খুব ছোটবেলায় আমরা শুনেছি, মানে আমাদের জন্মের বহু আগের গান, বাট স্টিল এই গানগুলো এখন আমি মনে করি এগুলো হচ্ছে কালজয়ী গান। যে গানগুলো যে কোনো মোমেন্টে তোমার কিন্তু মন খারাপ আছে বা যে কোনো সময় তোমার কোনো কিছু ভালো লাগছে না, সেই সময় কিন্তু এই গানগুলো তোমাকে কিন্তু ভীষণভাবে মোরালি বুস্ট করতে পারে। তোমার মনের কথা যেন এই গানগুলোর মাঝখানে তুমি খুঁজে পাবে, এবং সেই মুহূর্তে আমাদের মন খারাপ হলে, আমরা যখন ডিপ্রেসড হয়ে যাই, আমার মনে হয় এই ধরনের গান কিন্তু আমাদের প্রত্যেকে শোনা উচিত, তাই না? এবারে আমরা মূলত আজকে সেই সমস্ত গান শোনাচ্ছি, সেই সমস্ত ছবির গান শোনাচ্ছি, যে সমস্ত ছায়াছবিতে নায়িকা প্রধান ছবি, অর্থাৎ নায়িকারাই ছিলেন প্রধান চরিত্রে, ফিমেল প্রোটাগনিস্ট ক্যারেক্টার, অর্থাৎ ছবিতে ফিমেল চরিত্রই প্রধান চরিত্র। আমরা হিন্দি ছায়াছবির কথা বলছিলাম, এবার আমরা একটা বাংলা সিনেমায় আসি।
3: বেশ,
4: আশুতোষ মুখোপাধ্যায়ের ছোট গল্প নার্স মিত্র, সেই নার্স মিত্র অবলম্বনে বাংলায় ছায়াছবি হলো, যার নাম হচ্ছে দ্বীপ জেলে যাই। ছবির নাম ভূমিকায় ছিলেন সুচিত্রা সেন। ছবির গল্প আমরা প্রত্যেকে জানি, তবে একবার মানে ওই রিক্যাপ করে দেওয়ার মতো করে একটু বলে দেওয়া আর কি, যে একটি মানসিক হাসপাতাল, সেই মানসিক হাসপাতালে যিনি নার্স, সেই নার্সের কাজ হচ্ছে মানুষের চিকিৎসা করা, যারা মানসিক রোগীরা আসেন তাদের চিকিৎসা করা। এমন সময় অনেক মহান মানুষকে দেখা যায় যে যারা মূলত মানসিক রোগে কখন পড়েন, যারা খুব জোরে প্রেমে ধাক্কা খান বা প্রেমে যারা ভীষণভাবে অবহেলিত হন, বা যেটা বলি মানে সাডেন ব্রেকআপে যারা তারা দিশেহারা হয়ে পড়েন, তাদের মধ্যে মানসিক সমস্যা তৈরি হয়। তো সেই সমস্ত মানুষগুলো যখন মানসিক হাসপাতালে আসেন তখন নার্স মিত্র তাদেরকে সাহায্য করেন। তো সেই সময় তারা মানে যিনি সিনিয়র ডাক্তার ছিলেন তারা মিলে একটা প্ল্যান করেন যে চলো আমরা একটু অন্যরকমভাবে, শুধুমাত্র ওষুধ নয়, তাকে একটা ভালো উপশম, এবং তার যে প্রেমে ধাক্কা খেয়ে যার মানসিক সমস্যা তৈরি হয়েছে তাকে যদি আমরা একটু ভালোবাসা ফিরিয়ে দিতে পারি, এই ভাবনা থেকেই নার্স মিত্র মানে সুচিত্রা সেন তিনি কী করেন, ভালোবাসার অভিনয় করেন। এবং এই ছবিতে মূল চরিত্রে ছিলেন বসন্ত চৌধুরী, কিন্তু দেখা যায় যে বসন্ত চৌধুরীর সঙ্গেও তিনি প্রেমের অভিনয় করেন, এবং সত্যি সত্যি বসন্ত চৌধুরী ভালো হয়ে ওঠেন ছবিতে, এবং তারপরে তিনি নার্স মিত্রের কাছে তিনি প্রপোজ করেন।

কিন্তু নার্স মিত্র তার আগে আরও একজনকে এরকম ভালোবাসার অভিনয় করে থেকে ভালো করেছিলেন, যাকে ভালোবেসে ফেলেছিলেন নার্স মিত্র। কিন্তু তিনি ভালো হয়ে চলে যান, নার্স মিত্রর দিকে ফিরেও তাকাননি। এবং পরবর্তীকালে দেখা যায় এই যে টানা পড়েন, এই যে দ্বন্দ্ব, একটা সময় নার্স মিত্র নিজেই মানসিক রোগী হয়ে যান। আগাগোড়া একটা ছবি, ভীষণ ভীষণ স্ট্রং একটা ক্যারেক্টার, পুরো নায়িকা কেন্দ্রিক ছবিতে মিউজিক দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং ছবির পরিচালক ছিলেন অসিত সেন। অনেক গল্প আছে ছবিকে নিয়ে, কিন্তু সেসব নিয়ে সেসব গল্প বলবো না, কারণ আজকে শুধুমাত্র গান শোনাবো এবং ছোট্ট করে সিনেমাটার গল্প বলার চেষ্টা করছি। এই ছবির সবচেয়ে জনপ্রিয় যে গান সেটা হচ্ছে এই রাত তোমার আমার, কিন্তু না, সে গান আজকে শোনাবো না। আজকে এই ছবির অন্য একটা গান শোনাই।

গোল্ড। এবং দেখতে দেখতে আমাদের ঘড়িতে বাজে প্রায় 9:40। তোমরা জানো এই মুহূর্তে এই ব্লকবাস্টার বুধবারে রয়েছি বাসু এবং দেব, এবং তোমাদের ওল্ডিস গোল্ডে যে গানগুলো শোনাচ্ছি সেই গানগুলো মূলত নারী কেন্দ্রিক ছবির বা ফিমেল প্রোটাগনিস্ট যেসব সিনেমায় সেই সব সিনেমার গান। শেষ যে গানটা শুনলাম

0: দীপ জ্বেলে যাই ছবির একটা খুব ইন্টারেস্টিং গান, খুব একটা পপুলার নয় কিন্তু অসাধারণ একটা মেলোডি,
1: ঠিক
0: এই জন্যই তোমার সাথে বসা। পরের গানটা কি শুনবো?
1: পরের গান আমাদের খুব পরিচিত গান, বহুবার শুনি আমরা যদি কখনো লং ড্রাইভে যাই, ভালোবাসার কথা বলি, এই গানটা আমাদেরকে শুনতেই হয়। রোম্যান্সের শেষ কথা, কিন্তু এর ভেতর কোথাও একটা বিরহ আছে। শুরুর দিকে একটা চূড়ান্ত রোম্যান্স দেখতে পাই, তারপরে একটা বিরহ, তারপরে ফেরত আসা। এই ছবি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল, এই ছবিতেও ছিলেন সুচিত্রা সেন, যদিও সেটা বাংলায় নয়, সেটা হিন্দিতে। গুলজার জি এই ছবির ডিরেক্টর ছিলেন, আর ডি বর্মন এই ছবির মিউজিক ডিরেক্টর। এত ক্লু দিয়ে দেওয়ার পর আমার মনে হয় নতুন করে কিছু বলার নেই। ছবির নাম হচ্ছে আঁধি। একটি নারী চরিত্র প্রধান ছবি, যে ছবিতে মূলত আমরা দেখতে পাই আরতি দেবী। বলা হয় সেই সময় কোনো একজন মানে কোনো একজন ভারতীয় প্রধানমন্ত্রীকে ভেবে সেই চরিত্রটিকে করা হয়েছিল, যদি আদৌ সেটা সত্যি নয়, কিন্তু সেটা অনেকে মিল দেখে ভেবেছিলেন, ওই রকম একটা অ্যাটিটিউড, ওই রকম একজন মানে উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ। এই ছবিতেও আরতি দেবী একজন পলিটিশিয়ান, তিনি তার পলিটিক্সের জন্য সব কিছু করেন, এবং সে তার যে প্রেম হয়েছিল একজন হোটেল ম্যানেজার, যে ছবি যিনি ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার, অসাধারণ অভিনয় করেছিলেন। এই ছবির অধিকাংশ শুটিং হয়েছিল, গানগুলো মূলত শুটিং হয়েছিল কাশ্মীরে, কিন্তু সেসব গল্প অন্যদিন হবে। এই ছবিতেও কিন্তু নারী কেন্দ্রিক ছবি, নারী চরিত্রই প্রধান ছবি, এবং অদ্ভুত আমরা দেখেছিলাম যে মানে পার্সোনালিটি যদি বলা হয়, সুচিত্রা সেনের পার্সোনালিটি কিন্তু এই ছবিতে যেরকম দেখা গিয়েছিল, যেভাবে গুলজারজি চেয়েছিলেন ঠিক সেই রকমই কিন্তু অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। হিন্দি ছবি, কিন্তু ছবির ভিতরে মিউজিক, তার পারফরমেন্স সব কিছু কিন্তু ওই অ্যাট পার। গানটা শুনি তাহলে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই রোম্যান্টিক গানটি গিয়েছেন মান্না দে, গানটিতে লিপ দিয়েছেন অভিনেতা বলরাজ সাহানি। এই গানটি চিত্রিত হয়েছে যশ চোপড়া নির্দেশিত ওয়াক্ত সিনেমায়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Old is gold, old is gold, old is gold.
3: তোমায় পড়েছে মনের আমরা শুনিয়ে দিলাম এবং এটাই আমরা শেষবার শোনালাম। এরপরে যে গানটা বাজাবো তারপরে এসে কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা বলে দেবো। এই মুহূর্তে ব্লকবাস্টার বুধবারে ওল্ড ইজ গোল্ডে আমরা শুনছি সেই সব ছবির গান যেখানে নারী চরিত্রই প্রধান, এবং বাসু এবং দেব যে গল্পগুলো করছে নারী চরিত্রদেরকে নিয়ে, নারী চরিত্রের ভূমিকা নিয়ে, কেন ফিল্মে নারী চরিত্রদেরকে এত ভার করে, এত সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সাহিত্যে বারবার করে তুলে ধরার চেষ্টা হয়েছে। কন্ট্রোভার্সিয়াল কথা তবু এটা সত্যি কথা যে পুরুষতান্ত্রিক সমাজে আমরা মাঝে মধ্যে এটা ভাবতে ভুলে যাই যে নারীরা, নারীদের অবদান আমাদের জীবনে, আমাদের ইতিহাসে, আমাদের সমাজে, আমাদের দেশে কতটা গুরুত্বপূর্ণ। অনেক কিছুর মধ্যে কিন্তু আমরা সেটা ভুলে যাই, আমরা মনে করি আমরা পুরুষরাই সবটা সামলাই, পুরুষরাই সবটা দেখি, এবং বারবার সাহিত্যে, গানে, সিনেমায় সেই ধারণাটা ভেঙেছেন বহু পুরুষ মানুষ। আজকে সেই সব গান, সেই সব ছবি, সেগুলো নিয়ে কথা হচ্ছে।
4: এবারে যে ছবির গান শোনাবো সেটা হচ্ছে, বাংলাতে একটা ছবি হয়েছিল, সেখানেও কিন্তু বাংলা ছায়াছবির যিনি অভিনয় করেছিলেন সেখানেও কিন্তু ছিলেন সুচিত্রা সেন, এবং সুচিত্রা সেন সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত। সেই ছবির নাম ছিল সাত পাকে বাঁধা, হিন্দিতে সেই ছবি হয়েছিল কোরা কাগজ। 1974 সালের এই ছবিতে অভিনয় করেছিলেন জয়া ভাদুরী এবং বিজয় আনন্দ, মানে যে ছবিতে সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সেই চরিত্রগুলি তার অভিনয় করেছিলেন হিন্দিতে জয়া ভাদুরী এবং বিজয় আনন্দ। যদিও বাংলা ছবিতে তেমন গান নেই, মানে সেই অর্থে গান যেটাকে আমরা বলি বাংলা সিনেমার গান বা পরিচিত গান সেই অর্থে নেই, খুব একটা নেই, আছে, গান ছিল কিন্তু পপুলার গান ছিল না, কিন্তু হিন্দিতে কিন্তু ভীষণ ভীষণ পপুলার গান। এবং হিন্দি ছায়াছবি পরিচালনা করেছিলেন অনিল গঙ্গোপাধ্যায় বা অনিল গাঙ্গুলি, কল্যাণজি আনন্দজির মিউজিক ডিরেকশনে এই ছবি। এই ছবিতে আমরা দেখতে পাই যে চরিত্র সেটা হচ্ছে যে অর্চনা এবং সুকেশ, তাদের বিয়ে হয়েছিল, বিয়ের পরে তাদের একটা সংসার হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে অর্চনার মা তিনি ভীষণভাবে সংসারে দখল দিতে শুরু করেন এবং যার ফলে প্রচণ্ড রকমভাবে সমস্যা তৈরি হয়, একটা ফ্যামিলি গণ্ডগোল তৈরি হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ইগো ক্ল্যাশ তৈরি হয় এবং ছাড়াছাড়ি হয়ে যায়, দুজনেই দুজনে আলাদাভাবে মানে নিজেদের কাজ করতে থাকেন। পরবর্তীকালে কোনো একটা দিন হঠাৎ করে তাদের আবারও দেখা হয়ে যায়, সেটা হচ্ছে যে কোনো একটা রেলের ওয়েটিং রুমে, এবং সেখানে তারা নিজেদের কথাগুলো মনে করতে থাকেন, রিক্যাপ বারবার করে সেই ফ্ল্যাশব্যাক সেই দৃশ্যগুলো এবং ভুলগুলো তখন তারা বুঝতে পারেন যে ছোট ছোট ভুলগুলো কি করে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল। এই ছবিও কিন্তু ভীষণ ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল, বাংলাতে তো হয়েই ছিল, হিন্দিটাও কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছিল।
3: ঠিক,
4: তাহলে সেই ছবির গান আমরা শুনব, এবং ভীষণ জনপ্রিয় একটি গান যে গান গিয়েছিলেন কিশোর কুমার। আজকের এই এক ঘন্টায় এখন অব্দি আমরা কিন্তু কিশোর কুমারের গলায় গান শুনিনি,
3: একটা গান নিয়ে হাফ শুনলাম,
4: এবার পুরোটা শুনি।
3: ঠিক,

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবার, বাসু এবং দেবের সঙ্গে। এবং প্রথম ঘন্টায় আমাদের যে তোমায় পড়েছে মনে কুইজটা ছিল, সেই কুইজটার সঠিক উত্তর আমরা বলছি অবশ্যই। তবে তার আগে বলে দিই যে কারা সঠিক উত্তর পাঠিয়েছে। সঠিক উত্তর পাঠিয়েছে শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, অর্চনা সাঁপুইপাড়া থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অরিন্দম দে ডোমজুর থেকে, দেবস্মিতা বিহালা থেকে, সেবয় ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে, সৈফুল্লাহ শিকারী হাওড়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সমর বর দেউলপুর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে এবং অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছ। গানটি হচ্ছে অ্যা মেরি জাহর জাবি।
2: এবং সত্যি এই ছবিতে আমরা যেভাবে বলরাজ সাহানিজিকে দেখেছিলাম, মান্না দে তো অসাধারণ গিয়েও ছিলেন, গানটা সত্যি অসাধারণ গান। কিন্তু আমরা তো আছি আজকের ফিমেল প্রোটাগনিস্ট, যে সমস্ত ছবি ছায়াছবি, সেই সমস্ত নারী কেন্দ্রিক নারী চরিত্র প্রধান চরিত্র সেই রকম ছায়াছবির গান শোনাচ্ছি। এবার যে ছবির গানটা শোনাবো সেটা হচ্ছে, যদিও এইটিজের নয়, এটা একটু পরের দিকের নাইনটিজের গান, এটা 1992 ছবি। এটা ছবির নাম হচ্ছে রুদালি। এবং আমরা জানি ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছবি, ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন ভূপেন হাজারিকা, ডক্টর ভূপেন হাজারিকা, এবং ছবির পরিচালক ছিলেন কল্পনা লাজমি। এই ছবিতে অসাধারণভাবে এক নারী চরিত্রকে দেখানো হয়েছিল, মহাশ্বেতা দেবীর উপন্যাস অবলম্বনে, লেখা অবলম্বনেই কিন্তু এই ছবি তৈরি হয়েছিল রুদালি, যে মূলত রাজস্থানের, যাদের মূল চরিত্র মানে শনিচরি বলে একটি মেয়ে, তার মা ছোটবেলায় তাকে ছেড়ে চলে যায় এবং পরবর্তীকালে সে বড় হয়, কিন্তু তার স্বামী তাকে অত্যাচার করে, অত্যাচারিত স্বামীর হাতে সে থাকতে থাকতে সে একটা সময় না, মানে তার জীবনটা একদম চারিদিক দিয়ে, মানে কি বলবো, মানে কোনো কিছুই ভালো নেই আর কি, সে সবসময় খারাপ অবস্থায়, মানে ভীষণ দুর্বল। এই অবস্থায় যখন তার সঙ্গে পরিচিত হয় ভিকনি নামে একজন নারী চরিত্র, এবং সেই ভিকনি তার মূলত যে কাজ ছিল সেটা হচ্ছে যে যখন কোনো বাড়িতে কেউ মারা যেত তখন ওই রুদালি হিসেবে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তার কাজ ছিল, সেই পেশা ছিল, সে উচ্চস্বরে কাঁদত, মানে কাঁদার জন্য কাউকে কাউকে নিয়ে যাওয়া হতো পয়সা খরচ করে, সেটা একটা প্রফেশন ছিল। এবং সত্যি বলতে কি, একটা সময় আসে যখন এই ভিকনির সঙ্গে শনিচরির ভালো সম্পর্ক তৈরি হয় এবং ভিকনি তাকে বলে যে তুমি এই প্রফেশনে এসো, এবং একটা সময় ভিকনি মারা যায়, তখন শনিচরি জানতে পারে ভিকনি আর কেউ নয়, সেই তার ছেড়ে যাওয়া মা, যে তাকে ছেড়ে চলে গিয়েছিল। এবং এই তখন নিজের মায়ের কথা মনে পড়া, নিজের যাবতীয় দুঃখ কষ্ট সমস্ত কিছু তখন যেন ওই মানে অগ্নুৎপাতের মতো সমস্ত কিছু বেরিয়ে আসে শনিচরি চোখের জল হিসেবে। অসাধারণ মিউজিক করেছিলেন ডক্টর ভূপেন হাজারিকা, যদিও এই মিউজিক তিনি প্রথমে অসমীয়া ভাষায় মনিরাম দেওয়ানে ব্যবহার করেছিলেন বুকু হুম হুম করে বলে, এবং বাংলাতেও আমরা সেই গানের সুর আমরা পেয়েছিলাম চোখ ছল ছল করে ও গোমা, এবং হিন্দিতে দিল হুম হুম করে। আমরা লতাজির গলায় গানটা শুনেছি, কিন্তু আজকে লতাজির গলায় গানটা শুনবো না, আমরা শুনবো আজকে ডক্টর ভূপেন হাজারিকার গলায় গানটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: ফিরে এসেছি গানের পরে এবং আমাদের সেকেন্ড সেগমেন্ট গান ভালোবেসে গানে। এখন আমরা বেশ কিছু ইন্টারেস্টিং গান শুনবো, যেগুলো আর নস্টালজিয়া নয়, এবারে দেবে আমাদেরকে থ্রিল,
3: একদম থ্রিলার। মানে বলিউডে 90s অনেকদিন আগে থেকে কিন্তু থ্রিলার হয়, সাসপেন্স থ্রিলার সিনেমা আমরা দেখেছি, সেটা আমরা গুমনাম বলো বা আরও অনেক পুরনো ছায়াছবি হিন্দিতেও আমরা বাংলায় দেখেছি, থানা থেকে আসছি থেকে শুরু করে অনেক ছবি আমরা দেখেছি। তো সেই রকম থ্রিলার হিন্দিতে 90s কিন্তু প্রচুর প্রচুর হয়েছে।

0: সেই সমস্ত থ্রিলারের মধ্য থেকে বেশ কিছু থ্রিলার মানে সাসপেন্স থ্রিলারের গান তোমাদের জন্য নিয়ে এসছি এই দ্বিতীয় ঘন্টায় শুধুমাত্র 107 এফএম রেইনবোতে। দেবার বাসু তোমাদের সঙ্গে, আর হ্যাঁ 9903653992 তে তোমাদের জন্য দরজাটা খোলা আছে, তোমার রিকোয়েস্টের গান। এবং সেই সঙ্গে এই ঘন্টাতেও তোমায় পড়েছে মনে আমরা তোমাদেরকে শোনাবো, তিনটে ক্লু শোনাবো, এবং সেই ক্লু শুনে তোমাদেরকেও ঠিক আগের ঘন্টার মতো রাইট আনসারটা আমাদেরকে পাঠাতে হবে। কিন্তু আপাতত 100 ডেজ যে ছায়াছবি আমরা দেখেছিলাম, ভীষণ থ্রিল ছিল সেই ছায়াছবিতে, এবং জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত, অসাধারণ ছায়াছবি। গানটা শুনি তাহলে।
1: অ্যাবসলিউটলি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ১৯৭০ এবং আশির দশকের বলিউডের অন্যতম বড় নাম এই নায়ক। আমার আকবর অ্যান্টনি ফিল্মে ইনি আমারের চরিত্রে অভিনয় করেন। ওনার এক সন্তানও এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রিয় অভিনেতা। বলুন তো কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টায় গান ভালোবেসে গান। হ্যাঁ, এবং এই মুহূর্তে আমরা যে এরার গানগুলো শুনছি, সেই এরার গানের মধ্যে আমরা খুঁজে পাবো থ্রিল। আমরা খুঁজে বার করবো যে সেই ফিল্মগুলো, যে ফিল্মগুলোতে এই গানগুলো ছিল, সেই ফিল্মগুলোর গল্প কী, সেই ফিল্মগুলোর ইতিহাস কী, এবং সেই ফিল্মগুলোকে নিয়ে মানুষের মধ্যে কেমন উত্তেজনা ছিল। এমনই একটা ফিল্মের গান আমরা এই মুহূর্তে শুনলাম, যে উত্তেজনা আমি আর চেপে রাখতে পারিনি যাওয়ার আগে।
4: নিজেদের মধ্যে আলোচনা করছিলাম আমরা, কত ভয় পেয়েছিলাম আমরা ছোটবেলায়। তো বিশেষ করে বাসু খুব ভয় পেয়েছিল, আমিও সত্যি, মানে ওরকম আমাদের ওই সময় এরকম একটা ছবি হয়েছিল, এটা আমাদের কাছে এরকম একটা নতুন ছবি। তো যাই হোক, এবার যে ছবিটা আমরা কথা বলবো, যে ছবির কথায় আমরা আসব, সেই ছবিতে কিন্তু সেটাও কিন্তু সাসপেন্স থ্রিলার ছিল। এবং এই ছবির মাধ্যমে কিন্তু অক্ষয় কুমারকে আমরা পেয়েছিলাম খিলাড়ি হিসেবে, ছবির নামও ছিল খিলাড়ি। আয়েশা জুলকা এবং অক্ষয় কুমারের জুটির এই ছায়াছবিতে আমরা, একটা অদ্ভুত থ্রিল ছিল। আমি আমি আমি ডেফিনেটলি তোমাদেরকে ওই কী যেন বলা হয় ওটাকে, যে যে শেষের দিকে আমরা যখন গল্পের শেষটা বলে দিই আর কি, সেটা বলা উচিত নয় আর কি, তো সেই জন্য শেষটা আমরা বলবো না। কিন্তু চার বন্ধু, সেই চার বন্ধু তারা বাইরে বেড়াতে যায়, এবং সেই সময় চার বন্ধুরা নিজেদের মধ্যে প্ল্যান করে যে এদের মধ্যে যে একজনের নাম ছিল শীতল, তো শীতলের বাবার কাছে ফোন করে ওরা নিজেরাই মজা করে, যে শীতলকে আমরা অপহরণ করেছি এবং আমরা মুক্তিপণ চাই। এই বলে তারা শীতলকে একটা জায়গায় রেখে তারা ফোনটা করে, এবং এবং নিজেদের ভেতরই খুব পুরোটাই মজার ছিল। কিন্তু যখন তারা ফেরত আসে, তখন দেখা যায় যে সত্যি সত্যি

আসল খুনিকে খুঁজে বার করার চেষ্টা করে। ছবির এই গল্প মূল, শেষ খুনিটা কে সেটা আর বলবো না, সেটার জন্য সিনেমাটা দেখতে হবে। কিন্তু ছবি কিন্তু অসাধারণ ছিল, ভীষণ জনপ্রিয় ছবি। এবং তারপরে আমরা খিলাড়ি সিরিজের প্রচুর সিনেমা দেখেছি, খিলাড়ি নাম্বার ওয়ান, খতরো কা খিলাড়ি, প্রচুর খিলাড়ি এসছে। কিন্তু খিলাড়ি সিরিজের ফার্স্ট ছবি অক্ষয় কুমারের এটাই ছিল। শুনি তাহলে খিলাড়ি থেকে এই গান।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টা গান ভালোবেসে গান। এই মুহূর্তে তোমরা রয়েছো বাসু এবং দেবের সঙ্গে, আর আমরা এই মুহূর্তে কথা বলছি আমাদের বলিউডে মূলত 90-এর দশকের সেই সব সিনেমার গানগুলো আমরা শোনাচ্ছি, যেই সব সিনেমাগুলো ছিল মূলত থ্রিলার ধর্মী কিংবা একটু সাসপেন্স ধর্মী।
2: অবশ্যই সাসপেন্স থ্রিলার, সাইকো থ্রিলার, সেই ধরনের ছবি আমরা শোনাচ্ছি। এবারে যে ছায়াছবিটার ছবির গান শোনাবো, সেই ছবির সঙ্গে কিন্তু অনেকের ইমোশন জড়িয়ে আছে, অনেকের অনেক গল্প জড়িয়ে আছে। এই ছবি দেখে আমার মনে আছে সেই সময় জেনারেশন তাদের চশমার ফ্রেমটা ঠিক করেছিল, মানে একটা রাউন্ড ফ্রেমের চশমা এই ছবির হিরো যিনি তিনি পড়েছিলেন, এবং সেটা দেখে সেই সময় ট্রেন্ড হয়ে গিয়েছিল ওই ছবির ওই রকম ফ্রেম। ইনফ্যাক্ট আমিও সেই ট্রেন্ডে ছিলাম, আমিও চশমা পরেছিলাম, তখন তো আমার পাওয়ার ছিল না, বাট স্টিল ওই মানে মানে ফটোক্রোমেটিক যে আমরা চশমাগুলো পড়তাম না সূর্যের দিনের বেলার জন্য, সেই সমস্ত চশমা না থাকা সত্ত্বেও আমরা চশমা পড়েছিলাম। এবং আব্বাস মস্তান জুটির এটা হচ্ছে আগের বছরের গানটা আমরা শুনছিলাম যে তোমার খিলাড়ির গান, সেটাও ছিল আব্বাস মস্তান জুটির ছবি, এবং এটা হচ্ছে তার পরের বছরের ছবি, 1993-এর ছবি। ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন আল্লু অন্নু মালিক। কিন্তু এই ছবিতে আমরা একজনকে পেয়েছিলাম না, তাদের ডেবিউ নয়, কিন্তু তাদেরকে নতুনভাবে পেয়েছিলাম এই ছবিতে। ইনফ্যাক্ট তারা নিজেদেরকে চিনিয়েছিলেন এই ছবিতে, একজন হচ্ছেন কাজল, একজন হচ্ছেন শাহরুখ খান। হ্যাঁ, একজনের ডেবিউ অফকোর্স হয়েছিল, তিনি হচ্ছেন শিল্পা শেঠি। এই ছিল ছবির মানে ছবির নায়ক নায়িকা। আমার মনে হয় নতুন করে কিছু বলার নেই, আপাদমস্তক একটা একটা থ্রিলার ছিল ছবিতে, এবং আমরা ছবির শেষে গিয়ে জানতে পেরেছিলাম কেন শাহরুখ খান কেন ওই রকম আচরণ করছিলেন, কেন প্রেমিকাদেরকে তিনি মেরে ফেলতে চাইছেন, কেন কি সেই ঘটনা, সেটা একদম শেষে গিয়ে রিভিল হয়। আব্বাস মস্তান জুটির অন্যতম থ্রিলার, সাসপেন্স থ্রিলার বাজিগার। তাহলে বাজিগারের গান শুনি।
1: এক্স্যাক্টলি
2: কোন গানটা বলো তো? ওই যে সেই দৃশ্য, সেই যে পার্টি চলছে যেখানটায় প্রায় ধরা পড়ে যাচ্ছেন শাহরুখ খান,
1: এই গানটাই ইটসেলফ থ্রিলার,
2: একদমই তাই, ধরা পড়ে যাচ্ছেন কিন্তু তাও ধরা পড়েননি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপর এই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ১৯৭০ এবং আশির দশকের বলিউডের অন্যতম বড় নাম এই নায়ক। আমার আকবর অ্যান্টনি ফিল্মে ইনি আমারের চরিত্রে অভিনয় করেন। ওনার এক সন্তানও এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রিয় অভিনেতা। বলুন তো কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: মাসু এবং দেবের সঙ্গে তোমরা শুনছ ব্লকবাস্টার বুধবার, এবং বাজিগরের গান শুনছিলাম। এবং অবশ্যই বাজিগরকে নিয়ে তো আমাদের সকলের সকলের এই মুহূর্তে যারা বেঁচে রয়েছে, যে বাজিগর, যে ভদ্রলোক বাজিগর, তাকে নিয়ে তো প্রচুর ইমোশন, প্রচুর গল্প রয়েছে। এবং বাজিগর সিনেমাটা ইটসেলফ এমন একটা সিনেমা, আমি মনে করি যে বাজিগর সিনেমা দিয়ে আমি বোধ হয় সিনেমা দেখা বা সিনেমা বোঝা শুরু করেছিলাম।
4: আচ্ছা,
3: সিনেমা বোঝা শুরু করেছিলাম যে আচ্ছা এটার একটা গল্প আছে, এই গল্পটার মানে এই। তার আগে অবধি সিনেমা বলতে তো শুধু কয়েকটা ছবি ভেসে যেত চোখের সামনে, গান হতো, বুঝতে পারতাম না। ল্যাঙ্গুয়েজটা আমার কাছে ভীষণ আননোন ছিল, কারণ হিন্দি ভাষায় আমরা সরগর খুব পরে হই, কারণ আমাদের মাতৃভাষা বাংলা বলে। কিন্তু বাজিগর প্রথম ছবি, যে ছবি থেকে আমি সিনেমা বোঝা, সিনেমা দেখা শুরু করি, 1993। এবং আমি এটা দেখেছি অনেক পরে, যখন দূরদর্শনে দিয়েছে তখন আমি দেখেছি, তখন আমি বুঝেছি।
4: আচ্ছা,
3: এবং হ্যাঁ, যে হেরে যেতে তাকেই তো বাজিগর বলে। আমরা তো সেই রকমই একটা জাত যারা সবসময় হেরেই জিতেছি। যাই হোক, তারপরে পরের গানটা কি শুনবো?
4: পরের গানও কিন্তু এই ছবিতে যেমন আমরা অন্যরকম ভাবে শাহরুখ খানকে পেয়েছিলাম, মানে হিরো, ট্র্যাজিক হিরো, যিনি শেষের দিকে একদম সাইকোলজিক্যাল একটা থ্রিলার, এই ছবিতে আমরা সাসপেন্স ছিল, সাইকোলজি ছিল, সব কিছু ছিল। পরের ছবিটা কিন্তু অবশ্যই সাইকোলজিক্যাল থ্রিলার, ছবির নাম ছিল আঞ্জাম। এই ছবিতেও কিন্তু শাহরুখ খান ছিলেন এবং ছিলেন মাধুরী দীক্ষিত। এই ছবিতে শাহরুখ খান একজন সাইকো লাভার, যিনি একজনকে তিনি একজন বিমান সেবিকাকে তিনি ভালোবাসেন, তার নাম হচ্ছে শিবানী। এবং মোস্ট প্রবাবলি শাহরুখ খানের নাম ছিল বিজয়, বিজয় অগ্নিহোত্রী। তো দুজনে দুজনকে মানে উনি ওনাকে ভালোবাসেন, কিন্তু শিবানী তেমন কোনো ভালোবাসা ছিল না ওনার প্রতি, কিন্তু অদ্ভুতভাবে ভালোবাসতেন শাহরুখ খান, অর্থাৎ বিজয় শিবানীকে ভালোবাসতেন। শিবানীর অন্য একটা জায়গায় প্রেম ছিল, শিবানী তাকে বিয়ে করে, এবং বিয়ে করার পর বিজয় সেটাকে মেনে নিতে পারে না, বিজয় সেই বিয়েটাকে ভেঙে দেয়, এবং তারপরে শিবানীর হাজবেন্ডকে খুন করে, হত্যা করে, এবং শিবানীকে জেলে পাঠায়, পুরো তার জীবনটাকে তছনছ করে দেয়। যেহেতু শিবানী তার জীবনে আসেনি, সেই জন্য বিজয় চেয়েছিল যে শিবানীও যাতে ভালো থাকতে না পারে। একটা অদ্ভুত সাইকোলজিক্যাল থ্রিলার। এবং শেষের দিকে শিবানী যখন জেল থেকে ছাড়া পায়, সে তখন ভাবে যে সেও বিজয়কে, বিজয়ের ক্ষেত্রে সে প্রতিশোধ নেবে। কিন্তু কী হলো ঘটনাটা সেটা বলবো না, সেটা সিনেমা যে দেখতে হবে। এই ছবিতেও কিন্তু আমরা পেয়েছিলাম অন্য রকমের একটা থ্রিল, সেই থ্রিলার আঞ্জাম থেকে এই গান। একটা সময় সুপার ডুপার হিট হয়েছিল, সুপার হিট মোকাবেলা বলে একটা তখন টপ টেনের টেন দশটি গানের একটি প্রোগ্রাম হতো দূরদর্শনে। তো সেই সময় কিন্তু এই সমস্ত গান, কিন্তু সেই সময় সুপার হিট মোকাবেলা আমরা দেখেছি।
3: রাইট রাইট, একদম
4: মনে পড়ছে।
3: হ্যাঁ বাবা, বাবা সাইকেল।
4: ঠিক, তাহলে শুনি সেই গান।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ১৯৭০ এবং আশির দশকের বলিউডের অন্যতম বড় নাম এই নায়ক আমার আকবর অ্যান্টনি ফিল্মে ইনি আমারের চরিত্রে অভিনয় করেন। ওনার এক সন্তানও এই মুহূর্তে বলিউডের অন্যতম প্রিয় অভিনেতা। বলুন তো কার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
3: গান ভালোবেসে গানে তোমাদের শোনাচ্ছি সাইকো থ্রিলার অথবা সাসপেন্স থ্রিলারের গান, মানে সেই সমস্ত সিনেমার গান শুধুমাত্র 107 FM রেইনবোতে, শুধুমাত্র ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টায়। আর এই দ্বিতীয় ঘন্টায় এবারে যে গান শোনাবো, 1994 এর অবশ্যই আরও একটি থ্রিলার, সাসপেন্স থ্রিলার। শেষের দিকে জানা যায় যে আসল ভিলেনকে, শুরুতে বোঝা যায়নি। সেই 94 সালে মূল কাহিনী এবং সঙ্গীত পরিচালক সব কিছুই এ ছবিতে কিন্তু আমরা নতুন করে পেয়েছিলাম তাদেরকে। রাজীব রাইয়ের পরিচালনায়, বিজু শাহের সঙ্গীত পরিচালনায় পেয়েছিলাম অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডনকে। ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সুনীল শেঠিও। ছবির নাম আমার মনে হচ্ছে নতুন করে কিছু বলার নেই, কারণ যারা এই ছবি, যে ক্লুগুলো দিলাম তাতেই বোঝা যাচ্ছে যে কারা ছিলেন সেই ছবিতে এবং ছবির নাম কি। ইয়েস, ছবির নাম ছিল মোহরা। আমার মনে হয় গল্পটা যারা জানেন, যারা ছবিটা দেখেছেন, তারা তো সবই জানেন যে মানে অনেক ঘটনা আছে, তার মাঝখান থেকে যদি জিস্ট করে বলার চেষ্টা করি তাহলে হচ্ছে যে বিশালকে সাংবাদিক রোমা, বিশাল মানে হচ্ছেন সুনীল শেঠি এবং সাংবাদিক রোমা মানে রবীনা ট্যান্ডন, নির্দোষ প্রমাণ করে জেল থেকে মুক্ত করেন। মূলত তিনি নির্দোষী ছিলেন। মুক্তি পাওয়ার পর বিশাল কি করেন, বিখ্যাত ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী জিন্দালের পাল্লায় পড়ে তিনি কি করেন, অপরাধীদের খতম করার চেষ্টা করেন এবং সেই জন্য তিনি গুপ্তঘাতক হিসেবে তাদেরকে একের পর এক মারতে থাকেন। সেই সময় এদিকে এই যে এত সব অপরাধীদেরকে কে মারছে, কে খুন করছে, সেটার জন্য তখন একজন তরুণ অফিসার তিনি কি করেন, তদন্তে নামেন। তিনি হচ্ছেন আমার, অর্থাৎ অক্ষয় কুমার। তারপরে যখন তাদের মধ্যে বন্ধুত্ব হয়, অর্থাৎ আমার এবং বিশাল, তারা যখন বুঝতে পারেন একসঙ্গে যে কে তাদেরকে ব্যবহার করছিলেন, তখনই কিন্তু তারা আসল ঘটনাগুলোকে একের পর এক যখন মেলান, তখন তারা বুঝতে পারেন যে তারা কারোর পুতুল হয়ে কাজ করছিলেন। কে তিনি, না স্পয়লার দেব না। ছবির অন্যতম সুপারহিট গান ছিল তু চিজ ভরি হ্যায় মস্ত মস্ত, না এই গান শোনাবো না, অন্য একটা গান, ভীষণ সুদিং গান শুনি, উদিত নারায়ণ এবং সাধনা সরগমের গলায়।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: ব্লকবাস্টার বুধবার শুনছো বাসু এবং দেবের সঙ্গে। এই মুহূর্তে গান ভালোবেসে গানে আমরা সেসব সিনেমার গান শুনছি যে সিনেমাগুলো মূলত থ্রিলার ধর্মী, সাসপেন্স ধর্মী, এবং যে সিনেমাগুলো দেখে আমি খুব ভয় পেয়েছি।
3: একদমই এই ছবিগুলো না কখনো কখনো এমন হয়েছে যে ধরো শেষটা জানতে পারছি না। এখন যেমন খুব মজা লাগে, কিন্তু সেই সময় মনে হতো না, সত্যি তখন ভয় পেতাম। মানে এখন চারপাশে এত থ্রিল আমরা পেয়েছি, এত সাসপেন্স আমরা দেখে ফেলেছি, তখনকার দিনে ছবিগুলো দেখলে মনে হয় যে আচ্ছা এগুলো দেখেও ভয় পেয়েছিলাম। কিন্তু সত্যি সত্যি তখন কিন্তু আমরা কিন্তু এই ছবিগুলো দেখে ভয় পেতাম, তখন কিন্তু সত্যি সত্যি ওই সিট ছেড়ে উঠতে পারতাম না শেষটুকু না দেখা পর্যন্ত।
2: আমার এখানে একটা জিনিস অ্যাড করতে খুবই ইচ্ছে করছে, যে কথাটা যে হরর জনরার যে ফিল্মগুলো হয়, যেগুলো ভূতের সিনেমা, ভূতের ছবি, ভূতের ছবির যে ভয়টা, সেই ভয়টা কিন্তু ক্ষণস্থায়ী।
3: হ্যাঁ,
2: কিন্তু থ্রিলার ধর্মী ছবির যে ভয় বা যে ইমপ্রেশনটা, সেটা কিন্তু চিরকাল থেকে যায়,
3: থেকে যায়। হ্যাঁ, এবং ওই যে তুমি যে শেষ মুহূর্ত অবধি তুমি ভাবছো কি হবে কি হবে কি হবে, এবং হয়তো তুমি শেষে একদম আবিষ্কার করে ফেলেছো যে খুনি কে, সেটা জানা গেছে, এবং খুনি তখন নায়ককে ধরার জন্য বা খুন করার চেষ্টা করছে, ওই যে দৃশ্যটা প্রতি মুহূর্তে মুহূর্তে চমকে ওঠা, এই দৃশ্যগুলো সত্যি মনে পড়ে গেলে এখনো চমকে উঠি আর কি। তো এবারে যে ছবির কথা বলবো সেটা সত্যি একদমই সেটাকে বলা হবে যে সাসপেন্স থ্রিলার, কারণ ছবির শেষে গিয়ে জানা যায় যে যাকে আমরা বন্ধু মনে করছিলাম তিনি আসলে শত্রু। কিন্তু সবটা বলা যাবে না, কারণ ছবির চরিত্র সাহিল, সাহিল একজন ট্রেন্ডি সেই সময়ের একজন ইয়াং ছেলে, যে পার্টি টাটি সব করে, একদম ইয়াং ছেলে, কিন্তু তার সঙ্গে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো নয়। এই অবস্থায় তার বাবা অর্থাৎ সৎ বাবা, তিনি খুন হয়ে যান, এবং যেহেতু সেই খুনের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত প্রমাণই সাহিলের বিপক্ষে যাচ্ছে, যার ফলে কিন্তু সাহিল অপরাধী বলে প্রমাণিত হয়, সাহিলের জেল হয়ে যায়। তারপরে কিন্তু শুরু হয় আসল খোঁজা, দ্য হিডেন ট্রুথ। সিনেমার পাঞ্চ লাইনেও কিন্তু সেই শব্দটাই লেখা ছিল, দ্য হিডেন ট্রুথ। অবশ্যই তার আগে একটা শব্দ ছিল গুপ্ত। এই ছবিতে আমরা দুজন নায়িকাকে একসঙ্গে পেয়েছিলাম, মনীষা কৈরালা এবং কাজল। আর এই প্রথম আমরা কাজলকে পেয়েছিলাম ধূসর চরিত্রে,
2: রাইট? এবং সেই চরিত্রটা সত্যি মনে রাখার মতন, কারণ শেষ অবধি কাজল যে ইনোসেন্ট অভিনয়টা করে গিয়েছিলেন, এবং শেষ মুহূর্তে মানে ক্লাইম্যাক্স সিনের শেষে যখন আমরা জানতে পারছি যে কাজল কে, বাকিটা সিনেমাটা দেখে নিতে হবে। সত্যি এটা খুব ভালো সিনেমা।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টা প্রায় শেষ এবং আমাদের দ্বিতীয় তোমায় পড়েছে মনে কুইজের সঠিক উত্তর বিনোদ খান্না। অনেকেই অমিতাভ বচ্চন, ঋষি কাপুর লিখেছেন এবং কিছু মানুষ রসিকতা করেই হয়তো টাইগার শ্রফের নাম লিখেছেন। এনিওয়েজ, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো বলে দিই। শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সুভাষ চক্রবর্তী উত্তরবাউলি থেকে, দেবস্মিতা বেহালা থেকে, সেবয় ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, সৈফুল্লাহ শিকারী হাওড়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, দেবদাস মুখার্জি বেহালা থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, সঞ্চিতা দুবে শালকিয়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, আভা হাওড়া থেকে, সত্যম ঘোষ দুর্গাপুর থেকে এবং অভিষেক ঘোষ লেকটাউন থেকে সঠিক উত্তর পাঠিয়েছ।
1: তো এবারে তো একদম শেষ, আমাদের এই ঘন্টার শেষ সিনেমা, মানে সিনেমার গান শোনাবো, অবশ্যই সাসপেন্স থ্রিলার। আমার মনে হয় নতুন কিছু করে কিছু বলার নেই। 1999 সালের ছবি, এই ছবিতে আমরা দেখেছিলাম আমাদের প্রতিবেশী দেশ থেকে, এই যে আমরা এত শুনি অনেক গল্প বলি যে বিভিন্নভাবে সন্ত্রাসবাদীরা আসেন কিভাবে কি করেন, এই ছবির মধ্যে প্রথম দেখিয়েছিলেন জন ম্যাথিউ ম্যাথান। এবং এই ছবিতে আমির খান একটি অসাধারণ চরিত্রে অভিনয় করেছিলেন, অজয় সিং রাঠোর অর্থাৎ এসিপি রাঠোর এই চরিত্রে, এবং দুর্দান্ত একটি চরিত্র অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ গুলফাম হোসেন, একজন সিঙ্গার, গজল সিঙ্গার। এবং আমরা দেখেছি পুরো শেষ অবধি একদম টান টান উত্তেজনা আমরা, কিন্তু এখনকার দিনে যে ধরনের সিনেমা আমরা দেখে অভ্যস্ত। রিসেন্টলি আমরা 4 ঘন্টা সিনেমাও দেখেছি হলে গিয়ে, মানে বহুদিন বাদে গিয়ে হলে গিয়ে আবার সিনেমা দেখছি, সেখানেও 4-4.5 ঘন্টা সিনেমা, তো আমাদের এক বিন্দু কিন্তু আমাদের বোর লাগেনি। কিন্তু সেম এই ছবিতেও কিন্তু আমাদের এক মুহূর্তের জন্য আমরা কিন্তু সিট ছেড়ে উঠিনি। ছবির নাম ছিল সারফারোশ। ছবিতে অনেকগুলো গান ছিল, সবগুলো গানই জনপ্রিয় গান হয়েছিল, সুপারহিট গান হয়েছিল। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সং ছিল জগজিৎ সিংজির গাওয়া একটি গান, সেই গান শুনবো। এবং অবশ্যই সারফারোশের এই গান শুনতে শুনতে এই ঘন্টা থেকে আমরা বিদায় নেব। পরের ঘন্টায় আসছি, ইন্টারেস্টিং, সেখানে কিন্তু দারুণ দারুণ সব গান আছে এবং সেই সঙ্গে তোমায় পড়েছে মনে তো আছেই। তাহলে শুনি সেই গান সারফারোশ থেকে তোমাদের জন্য।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: নব্বইয়ের দশককে পিছনে ফেলে এবার আমরা এগিয়ে এলাম 2000-এর সময়। 2000 সাল, একটা ছোট ইন্টারেস্টিং স্মৃতি রয়েছে আমার। তার আগে অবধি জানতাম না যে আলিশা চিনয় কে।
2: আচ্ছা,
1: এতটাই ছোট ছিলাম তো। ঠিক 2000 সাল আসার আগে একটা সোলো সং বেরিয়েছিল আলিশা চিনয়ের, কাম কাম Y2K, এটা খুব ফেভারিট এবং ফেমাস হয়েছিল সেই সময় গানটা। Y2K মানে কি সেটা তো বাংলা বুঝতে পারছিলাম যে হোয়াট ইজ Y2K। পরে অনেক বয়সে গিয়ে জানতে পারলাম Y2K হচ্ছে ইয়ার 2000,
2: K
1: মানে 2000, Y2K মানে ইয়ার 2000। তো যাই হোক, সেই মিলেনিয়ামের 2000 থেকে 2010 সালের মূলত যে সিনেমা এবং সেই সিনেমার গান নিয়ে আমাদের এই সেগমেন্ট মিলেনিয়াম ম্যাজিক। এবং এখানে একটা অবশ্যই TPM তো রয়েছে, তোমায় পড়েছে মনে, সেটার উত্তর তোমরা দেবে, আশা করি এবার ঠিক দেবে, আগের বারের মতন অমিতাভ বচ্চন টাইগার শ্রফ লিখবে না। এনিওয়েজ, এবার আমরা কি গান শুনব?
2: এই এই ঘন্টায় আমরা সেই 2000-এর যে এরাটা, সেই এরার রোম্যান্টিক ডুয়েট শুনব। মানে প্রচুর গান আছে। ইনফ্যাক্ট 2000 এই যে সালটা, আমরা জানি যে একটা বিশেষ দিনে অনেকেই অনেক কিছু করতে চান, বিশেষ বছরে অনেক কিছু করতে চান, যাতে ওই বছরটাকে সকলে মনে রাখতে পারেন, আমাদের মেমোরিতে চিরকালীন থাকে। সেই রকমই 2000 সালটা ছিল এমন একটা বছর, প্রচুর সুপারহিট ছবি সেই বছর রিলিজ করেছিল। কিন্তু আমরা যেহেতু 2000 থেকে 2008-2009 এই সময়টাকে ধরার চেষ্টা করি, সেই জন্য ওই একটা বছরের সব ছবি নয়, সেটা আমরা আগের সপ্তাহে শুনিয়েছিলাম 2000-এ রিলিজ হওয়া সমস্ত ছবির গান। কিন্তু এবছর মানে এইবারের আমরা শোনাবো 2000 থেকে 2008-এ বিভিন্ন রিলিজ হওয়া ছবির মধ্য থেকে মাত্র কয়েকটা গানই শোনাতে পারবো, সেই সমস্ত রোম্যান্টিক ডুয়েট, সুদিং রোম্যান্টিক ডুয়েট, সেইগুলোই শোনাবো। প্রথম গান অবশ্যই মহাব্বতে সিনেমা থেকে, পরিচিত সিনেমা, আমাদের প্রিয় সিনেমা, সে মহাব্বতে থেকে আমরা লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণজির গলায় শুনবো সেই গান। এবং পাশাপাশি বলে রাখি, তোমাদের রিকোয়েস্টের গান, তোমরা অনেক সময় এমন রিকোয়েস্টে গান পাঠাচ্ছ যে গানগুলো হয়তো শেষ মুহূর্তে আমরা পাচ্ছি, তার ফলে হয়তো শোনানোর সময় থাকছে না, একদম চটপট আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দাও 9903653992 তে তোমাদের পছন্দের গান। তাহলে মিলেনিয়াম ম্যাজিকে শুনবো রোম্যান্টিক ডুয়েট।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ছবির মূল গল্প বন্ধুত্ব, প্রেমের চিঠি এবং ছোটবেলার ভুল বোঝাবুঝির উপর দাঁড়িয়ে রয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, রানী মুখার্জি এবং করিনা কাপুর খান। এই ফিল্মের একটি বিখ্যাত গান আনদেখি আনজানি সি। বলুন তো কোন ফিল্মের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: মিলেনিয়াম ম্যাজিকে দেবার বাসু তোমাদের সঙ্গে শুধুমাত্র 107 FM রেইনবোতে আজকের ব্লকবাস্টার বুধবারের তৃতীয় ঘন্টা। আর এই তৃতীয় ঘন্টায় আমরা গান শোনাচ্ছি মিলেনিয়াম ডুয়েট সং। অফকোর্স সেটা ভালোবাসার গান, সেটা রোম্যান্টিক গান, ডুয়েট রোম্যান্টিক সং, তাই তো?
4: এক্স্যাক্টলি, ডুয়েট রোম্যান্টিক সং। এবং সেটা মিলেনিয়াম বললেই প্রথমেই আমার যাদের কথা মাথায় আসে, সোনু নিগম, উদিত নারায়ণ, কুমার শানু অনেক বেশি 90s এ আমি ধরি।
3: ঠিক ঠিক আছে,
4: সোনু নিগম, উদিত নারায়ণ, অভিজিৎ আর দ্য মোস্ট প্রমিনেন্ট নেমস ইন 90s মিলেনিয়াম। আর সেই সঙ্গে ফিমেল কণ্ঠস্বর যারা রয়েছেন, কবিতা কৃষ্ণমূর্তি, আলকা ইয়াগনিক এবং কিছুটা শ্রেয়া ঘোষাল।
3: শ্রেয়া ঘোষাল শুরু হচ্ছে তখন আর না, একদম শুরুর দিকটা,
4: শুরুর দিকটা,
3: পরবর্তীকালে তো শ্রেয়া ঘোষাল রাজ করেছেন। তো আমরা যেমন যে ছবিটা একটু আগে শুনছিলাম, মানে যে ছবির গান আমরা শুনছিলাম, সেই ছবির মহব্বতে মাল্টিস্টারার ছবি ছিল, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অনেকেরই একটা ইচ্ছে ছিল যে শাহরুখ খান অমিতাভ বচ্চনকে কবে এই দুজন সুপারহিট মানে সুপারস্টারকে, একজন মেগাস্টার লেজেন্ডারি অ্যাক্টর অমিতাভ বচ্চনের সঙ্গে কবে আমরা কিং খানকে একসঙ্গে দেখতে পাবো, এবং সেটা আমরা দেখেওছিলাম মহব্বতেতে। পরবর্তীকালে আরও অনেক মানুষকে নিয়ে আরও একটা মাল্টিস্টারার ছবি হলো, সেখানেও অমিতাভ বচ্চন, সেখানেও শাহরুখ খান, সঙ্গে জুড়লেন ঋত্বিক রোশন,
4: রাইট,
3: এদিকে আবার জয়া বচ্চন, কাজল এবং করিনা কাপুর। এই যে মাল্টি স্টারার ছবি এবং ছবির ডিরেক্টর অফকোর্স করণ জোহর, এবং এই ছবি সুপার হুপার হিট গান আমাদেরকে উপহার দিয়েছিল এবং সমস্ত গানই কিন্তু আমরা আজও শুনি এখনো অবধি। ছবির নাম ছিল কভি খুশি কভি গম। অবশ্যই যদি রোম্যান্টিক ডুয়েটের কথা বলতে হয় তাহলে তো কভি খুশি কভি গমকে বাদ দেওয়া যাবে না।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ছবির মূল গল্প বন্ধুত্ব, প্রেমের চিঠি এবং ছোটবেলার ভুল বোঝাবুঝির উপর দাঁড়িয়ে রয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, রানী মুখার্জি এবং করিনা কাপুর খান। এই ফিল্মের একটি বিখ্যাত গান অনদেখি অনজানি সি। বলুন তো কোন ফিল্মের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: এলহুরিয়া থেকে জয়িতা এবং মাম্পি এই গানটা শুনতে চেয়েছে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: ব্লকবাস্টার বুধবারে তোমরা রয়েছো বাসু আর দেবের সঙ্গে। আর মিলেনিয়াম ম্যাজিকে আমরা যেসব গানগুলো শুনছিলাম সেগুলো হচ্ছে মিলেনিয়ামের সমস্ত ডুয়েট গান। তাছাড়া আমাদের টিপিএম মানে তোমায় পড়েছে মনের তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর যেটা, সেটা ম্যায় প্রেম কি দিবানি হুঁ নয়, মুঝসে দোস্তি কারোগে ইজ দি রাইট অ্যান্সার। অ্যান্ড দি রাইট অ্যান্সার গিভার্স আর বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, শ্রিয়া মুখার্জি টলিগঞ্জ থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, অনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, রাজীব কুমার শিবশঙ্কর বর্মন ঝাড়গ্রাম থেকে, রাখি সাহা বিরাটি থেকে, মোনালি মণ্ডল দশবাগা থেকে, অমিত মণ্ডল গোবরডাঙ্গা থেকে, অভিষেক ঘোষ বালিগঞ্জ থেকে, পিউ বারুইপুর থেকে, দেবশ্রী দেবর্ষী সাউ চন্দনদহ থেকে, রিয়া গড়িয়া থেকে, পায়েল দমদম ক্যান্টনমেন্ট থেকে, বন্দিতা দেব কাঁচড়াপাড়া থেকে, সপ্তক মজুমদার হাওড়া থেকে, সুশান্ত সেনগুপ্ত ঝাড়খণ্ড থেকে এবং ডোরা সঠিক উত্তর পাঠিয়েছে।
3: আমরা তিনটে গান পরপর তোমাদের শুনিয়েছি তিনেকে তিনে, এবং তারপরে আমাদের ঘড়িও বলছে আর মাত্র 10 মিনিট আছে। অবশ্যই যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরকে কংগ্রাচুলেশনস, আর যারা সঠিক উত্তর দিতে পারোনি চেষ্টা করেছো। ইনফ্যাক্ট আমার মনে হলো বাসু এই লট মানে এই যে তৃতীয় ঘন্টায় যারা তোমার তোমায় পড়েছে মনে উত্তর দিয়েছে তার মধ্যে অনেকে নতুন
2: নতুন অনেকেই নতুন অনেকেই নতুন যারা প্রথমবারই হয়তো মেসেজ করেছে।
3: এক্স্যাক্টলি তাই। ঘড়িতে সময় রাত 11:51 আর জাস্ট 9 মিনিট আছে। ঝুমবার আবার ঝুম থেকে এই গানটা শুনবো, অবশ্যই সেটাও কিন্তু ওই রোম্যান্টিক ডুয়েট, সময়টা ওই 2000 থেকে 2009 এর মধ্যে সিনেমা। তারপরে আমরা কিন্তু আরেকটা গান শুনে বাড়ি যাবো,
2: তাই তো? একদম।
3: তাহলে আপাতত তোমাদের জন্য থাকলো এই গানটা।

0: সময় শেষ, বাড়ি যাই এবার। আবারও দেখা হবে অন্য কোনো বুধবারে দেবার বাসুর সাথে।
1: এক্স্যাক্টলি, এবং আজকের ব্লকবাস্টার বুধবার এখানেই আমরা শেষ করছি। টাটা, গুড নাইট।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

গুরুদক্ষিণা ছবির সাউন্ডট্র্যাক থেকে এই গানটি শুনতে শুনতে বন্ধুরা শুরু করলাম আজকের শুনতে কি চাওর আসর। শুনতে কি চাওতে আজকে সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সৌম্য। আর যেমন প্রতিদিন আমরা করি, আপনাদের পছন্দের গানগুলো এক এক করে শোনানোর চেষ্টা করি, তেমন করেই আজকেও শোনাব। আর পুরনো বন্ধুর পাশাপাশি যদি এই মুহূর্তে নতুন কোনো বন্ধু টিউন ইন করে থাকেন 107 FM রেনবোতে, তাহলে তার জন্য বলি 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে জানিয়ে দিতে হবে কোন গান শুনতে ইচ্ছে করছে এই মুহূর্তে। আর সেই সঙ্গে বিশেষ কোনো মানুষকে যদি শোনাতে ইচ্ছে করে, নিশ্চয়ই তার কথাও অবশ্যই অবশ্যই লিখবেন। কেমন? এরপর যে গানটি শুনব আমরা সকলে মিলে, সেই গানটির জন্য অনুরোধ করেছে ঢাকুরিয়া থেকে সৌভিক, শিল্পী কুমার শানু তার পছন্দের। কিন্তু এই গানটি আমরা শুনব 1942 আ লাভ স্টোরি ছবির সাউন্ডট্র্যাক থেকে, কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানুর কণ্ঠে।

অনেকেই দেখছি তোমরা কিন্তু ফোন করছো, ফোন তো ধরতে পারবো না। যা যা রিকোয়েস্ট, যা যা গান শুনতে ইচ্ছে করছে, যাকে শোনাতে ইচ্ছে করছে, সব SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে। ফোন করলে ফোন কিন্তু ধরতে পারবো না। এরপর বারাসাত থেকে আমাদের বন্ধু শঙ্কর চন্দ্র দে শুনতে চেয়েছেন সরফরোশ ছবির একটি গান, শিল্পী জগজিৎ সিং।

এরপরের রিকোয়েস্টটি পেয়েছি যার কাছ থেকে, তার নাম শ্যামল গাঙ্গুলি, ভবানীপুর থেকে লিখছেন আমাদের। টু শুনতে কি চাও, তুমি এসেছিলে পরশু, শিল্পী এস ডি বর্মন, গানটা শোনাবেন প্লিজ। নিশ্চয়ই শোনাব। আর এই মুহূর্তে যারা নতুন করে টিউন ইন করেছেন 107 FM রেনবো, আরেকবার আমাদের নম্বরটা বলি, 9903659992, 9903659992। কিন্তু হ্যাঁ, ফোন কল কিন্তু একদম নয়, SMS আর হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানান কোন গান শুনতে ইচ্ছে করছে বা কোন গান শোনাতে ইচ্ছে করছে। কেমন

এর পরের গানটি শোনাব চোরি চোরি চুপকে চুপকে ছবির সাউন্ড ট্র্যাক থেকে। এই ছবিটিরই টাইটেল ট্র্যাক শুনতে চেয়েছেন হাওড়া থেকে রাকেশ কুঁতি, আলকা ইয়াগনিক, বাবুল সুপ্রিয় এবং তাঁদের সহশিল্পীদের কণ্ঠে।

এরপর পরপর দুটো বাংলা গান শোনাব। প্রথম গানটি তালমার রোমিও জুলিয়েট থেকে। এই গানটি শুনতে চেয়েছে আমাদের বন্ধু সঞ্চারি আলিপুর থেকে। আর তার পরের গানটি শোনাবো আর ডি বর্মন এবং আশা ভোঁসলের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়েছে বিজন বসাক সমুদ্রগড় থেকে।

প্রচুর প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছে, অনেক রকম গানের রিকোয়েস্ট আসছে, নানান স্বাদের গান। আসলে এইটাই আমি অন্তত গান শোনাতে বসে বড্ড এনজয় করি। নানান রকম গান আপনাদের অনুরোধে সুবাদে আমারও শোনা হয়। এই যেমন অনিমেষ দত্ত বেহালা থেকে রিকোয়েস্ট করে

শোনা। এর পরের গানটি শোনাবো যার অনুরোধে তিনি আমাদের মেসেজ পাঠিয়েছেন। লেক টাউন থেকে লিখছেন, চিরদিনই তুমি যে আমার, অমর সঙ্গী ছবির এই গানটি শোনাবেন প্লিজ। মেসেজটি পেয়েছি যার কাছ থেকে, তার নাম রাজা দত্ত। আশা ভোঁসলের কণ্ঠে রইল এই গানটি।

এরপরের যে রিকোয়েস্টটি পেয়েছি সেটি বেশ ইন্টারেস্টিং। ঢাকুরিয়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা মৌলি রিকোয়েস্ট করেছেন উষা মঙ্গেশকরের কণ্ঠে একটি আধুনিক বাংলা গান, সেই গানটি এরপর শোনাবো।

এর পরের গানটি এবং আমাদের আসরের শেষ গানটি শোনাবো তেরে নাম ছবির সাউন্ডট্র্যাক থেকে। ইনফ্যাক্ট তেরে নাম ছবির টাইটেল ট্র্যাক এই গানটি, গেয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক। কিন্তু এই গানটি শুনতে চেয়েছেন যে বন্ধু, তিনি তার নামটি লেখেননি, ফলে তার নামটি বলা হলো না, কোথা থেকে শুনছেন তাও জানা হলো না। কিন্তু গানটি আপনার কাছে পৌঁছে যাক, এইটুকুই চাই। এই গানটি শুনতে শুনতে বিদায় নেব আজকের এই আসর।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 1টা বেজে 1 মিনিট হয়ে 45 সেকেন্ড। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের আসর সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ প্রথমে শোনাব রাগ ঝিনঝটি এবং তারপর রাগ নন্দকোষ। রাগ ঝিনঝটিতে খেয়াল পরিবেশন করবেন শিল্পী দেবর্ষী ভট্টাচার্য এবং তারপর সেতারে রাগ নন্দকোষ বাজিয়ে শোনাবেন শিল্পী অভিষেক মল্লিক।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। প্রথম গানটি কভি অলবিদা না কেহনা ছবির সাউন্ডট্র্যাক থেকে, এবং তারপরের গানটি গুরু ছবির সাউন্ডট্র্যাক থেকে। এছাড়াও লাইফ ইন এ মেট্রো, গ্যাংস্টার, লগে রহো মুন্না ভাই, এই রকম ধরনের আরও কিছু ছবি অনুশীলনের জন্য

এরপরের গানটি গ্যাংস্টার ছবি সাউন্ডট্র্যাক থেকে গেয়েছেন কে কে, তারপর সাজিয়ে রেখেছেন।

গ্যাংস্টার ছবি থেকে আরেকটি গান যখন শুনলাম, ইচ্ছে করছে লাইফ ফেনোমেট্রো থেকে আরেকটা গান সকলে মিলে শুনি। এই গানটি অবশ্য গেয়েছেন সোহম।

স্টুডিওর ঘড়ি বলছে রাত 2:42 হয়ে 22 সেকেন্ড। এরপর আতিফ আসলাম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে কিসমত কানেকশন ছবির সাউন্ড ট্র্যাক থেকে একটি গান শোনায়।

এরপরে যে গানটি শোনাবো বলে ভেবেছি সেই গানটির ছবির নাম তাশান, এবং এই গানটি আমরা শুনব উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে। এবং এই গানটি শুনতে শুনতে এবং এর পরের গানটি শুনতে শুনতে বেঁচে যাবে বিদায়ের ঘণ্টা। বিদায়বেলায় বচনা এ হাসিনো ছবির সাউন্ডট্র্যাক থেকে কে কে এবং শিল্পা রাও এর কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব বন্ধুরা। আর আমার বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে স্টুডিওতে আসবে।

সৌম্যকান্তি বন্দ্যোপাধ্যায়, তাঁর সাজানো গানের আসরে আমরা আপকে লিয়ের পরবর্তী ঘন্টায় বাড়ি দেবো।

রাত 12টা থেকে 3টে পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে সৌম্যদে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন, এখন থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে 107 FM রেনবোতে সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। 3টা থেকে 4টে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আজকে আরেকটি নতুন দিন, আজ 27 মে 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 28 মে 2026 বৃহস্পতিবার। আর একটি নতুন দিন, নতুন রকম করে শুরু করা, নতুন রকমভাবে নতুনভাবে পথ চলা। আপকে লিয়ে হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান প্রতিদিনকার মতো আজকেও আপনারা জানেন। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমা থেকে বিভিন্ন রকমের গান। দ্বিতীয় পর্বের একেবারে প্রথমেই 2015 সালে রিলিজ হওয়া সিনেমা হামারি অধুরি কাহানি, সেই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শিল্পী দীপালি সাথের কণ্ঠে এই গান, গীতিকার সুরকার রশ্মি বিরাগ, জিৎ গাঙ্গুলী।

আমারই আধুরি কাহানি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে দীপালী সাথের কণ্ঠে গান শুনছিলেন। এবার এই শিল্পী সোনু নিগমের একক কণ্ঠে দিল তো বাচ্চা হ্যায় জি সিনেমা সাউন্ডট্র্যাক, গীতিকার সুরকার কুমার প্রীতম।

এবারে 2002 সালে রিলিজ হওয়া সিনেমা, ফিলহাল সিনেমার টাইটেল ট্র্যাক শিল্পী আশা ভোঁসলে, গীতিকার সুরকার গুলজার আনু মালিক।

দিল তো বাচ্চা হ্যায় জি সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আরেকটি গান, নীলেশ মিশ্র প্রীতম গীতিকার সুরকার একক কণ্ঠে মোহিত চৌহান, অভি কুছ দিনও সে।

শিল্পী জুবিনের কণ্ঠে যে গান শুনছিলেন এক্ষুনি লে চালা, গীতিকার সুরকার মনোজ মুন্তাশের জিৎ গাঙ্গুলি। ওই একই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আরেকটি গান দেব নেগির একক কণ্ঠে তুম মেরে।

এবারে আপকে লিয়েতে রাভান সিনেমা সাউন্ডট্র্যাক থেকে একক কণ্ঠে জগজিৎ সিং, সুদর্শন ফকির, জগজিৎ সিং, চিত্রা সিং, গীতিকার, সুরকার।

আজ আফকেলিয়ের তৃতীয়ার্ধ শেষ করছি শিল্পী জগজিৎ সিং এর একক কণ্ঠে। 1985 সালে রিলিজ হওয়া সিনেমা আজ সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান শুনতে শুনতে গীতিকার সুরকার সুদর্শন ফকির, জগজিৎ সিং, চিত্রা সিং।

শেষ হলো আজকের মতো হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে। শিল্পী জগজিৎ সিং এর কণ্ঠে শুনছিলেন ফিরাজ মুঝে। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীর প্রথম নিবেদনে আজকে শুনবেন শিল্পী দিলীপ কুমার পাত্রের পরিবেশনায় খেয়াল রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী দিলীপ কুমার পাত্র, রাগ ভাটিয়ার। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। শিল্পী অয়ন সেনগুপ্ত, পরিবেশনায় সেতার, রাগ গুর্জারিটোরি।

শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। শিল্পী অয়ন সেনগুপ্তের পরিবেশনায় সেতার রাগ গুর্জারিটোরি। এই পরিবেশনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী বনু সৃষ্টি গুপ্তের কণ্ঠে আধুনিক গান। 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌমকান্তির সঙ্গে রয়েছি রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে। প্রথমে হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। আর একটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই আমাদের আবার নতুন করে এগিয়ে চলা। আজ 27 মে 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 28 মে 2026। রাত 12টার পর ক্যালেন্ডারে তারিখ বদল হয়ে গিয়েছে আর নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত। 107 FM রেনবোতে আনন্দধ্বনি। রবি ঠাকুরের বিভিন্ন লেখা, কথা, গান, এসব কিছু নিয়েই আনন্দধ্বনি। বনুবাণী কাব্য

গ্রন্থের অন্তর্গত কিছু রচনা থেকে বিগত কয়েকটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আজকেও সেই বনবাণীর অন্তর্গত বৃক্ষরোপণ উৎসব, মাঙ্গলিক অংশ থেকে প্রাণের পাথেও তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধাসিক্ত বায়ু, হে বালক বৃক্ষ তব উজ্জ্বল কোমল কিশলয়, আলোক করিয়া পান ভাণ্ডারেতে করুক সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ, লয়ে তব কল্যাণ কামনা শ্রাবণ বর্ষণ যজ্ঞে তোমারে করিনু অভ্যর্থনা, থাকো প্রতিবেশী হয়ে আমাদের বন্ধু হয়ে থাকো, মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে, আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখায় আশ্রয় দিও, বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইও বর্ষা গীতিকায় সন্ধ্যা বন্দনার গানে, মোদের নিকুঞ্জ বীথিকায় মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে প্রাণমাত্রিকায় মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে, শত বর্ষ হবে গত রেখে যাব আমাদের প্রীতি শ্যামল লাবণ্যে তব, সে যুগের নূতন অতিথি বসিবে তোমার ছায়ে সেদিন বর্ষণ মহোৎসবে, আমাদের নিমন্ত্রণ পাঠাইও তোমার সৌরভে দিকে দিকে বিশ্বজনে। আজি আনন্দের দিন তোমার পল্লবপুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন, রবীন্দ্রের কণ্ঠ হতে সঙ্গীত তোমার মঙ্গলে মিলিল, মেঘের মন্দ্রে মিলিল কদম্ব পরিমলে। অনুষ্ঠান শুরুতেই শিল্পী দেবব্রত বিশ্বাস।

শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গান, অনুষ্ঠান আনন্দধ্বনি। বনমানি কাব্যগ্রন্থের অন্তর্গত বৃক্ষরোপণ উৎসব রচনার খ্যাতি অংশ। বক্ষের ধন হে ধরণী ধরো ফিরে নিয়ে তব বক্ষে, শুভদিনে রে দীক্ষিত করো আমাদের চিরসক্ষে, অন্তরে পাক কঠিন শক্তি কোমলতা ফুলে পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী তোমার অন্ন সত্রে। এবারে শিল্পী জয়তী চক্রবর্তী এবং মনীষা মুরালী নায়ার।

প্রকৃতির যে পাঁচটি উপাদান, খেতি, অপ, তেজ, মরুত, বোম, এই পাঁচটি উপাদানের অংশকে বৃক্ষরোপণ উৎসব এই লেখাটির অন্তর্গত করেছেন রবি ঠাকুর। অপ অংশে বলছেন, হে মেঘ ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মৃদুর অম্বর তলে আনন্দিত প্রাণে স্পন্দনে।

এবারে তেজ, সৃষ্টির প্রথম বাণী তুমি হে আলোক, এ নবতরুতে তব শুভদৃষ্টি হোক। একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণের আখোষেই কথা। স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি। অনুষ্ঠান আনন্দধ্বনি 5টা থেকে সকাল 6টা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। অনুষ্ঠান একযোগে শুনছেন নিউজ অন AIR অ্যাপসেও। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজকের ভোরাইয়ের উপস্থাপনায় পারমিতা মুখোপাধ্যায়। এবারে শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছিলেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান। রবি ঠাকুরের লেখা বনমানিকা গ্রন্থের বৃক্ষরোপণ উৎসব এই লেখার অন্তর্গত মরুত অংশ।

হে পবন করুণায় গৌণ, আষাঢ়ে বেজেছে তব বংশী, তাপিত নিকুঞ্জের মৌন নিঃশ্বাসে দিলে তুমি ধ্বংসী, এ তরু খেলিবে তব সঙ্গে, সঙ্গীত দিও এরে ভিক্ষা, দিও তব ছন্দের রঙ্গে পল্লব হিল্লোল শিক্ষা।

বোম অংশে। আকাশ তোমার সহাস উদার দৃষ্টি, মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি, তব আহ্বানে এই তো শ্যামল মূর্তি, আলোক অমৃতে খুঁজিছে প্রাণের পূর্তি, দিয়েছ সাহস তাই তব নীল বর্ণে বর্ণ মিলায় আপন হরিত পর্ণে, তরু তরুণেরে করুণায় করধন্য, দেবতার স্নেহ পায় যেন এই বন্য। এবারে শিল্পী জয়তী আচার্য।

শুনছিলেন শিল্পী ইন্দ্রনীশের কণ্ঠে এই গান, অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। রবি ঠাকুরের লেখা চিত্রা কাব্যগ্রন্থের প্রথম রচনা সূচনা। ভক্ত যখন বলেন তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি, তখন ঋষিকেশের থেকে ভক্ত নিজেকে পৃথক করে দেখেন। সুতরাং তার নিজের জীবনের সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে একা ঋষিকেশের পরেই। চিত্রাকাব্যে আমি একদিন বলেছিলাম, আমার অন্তর্যামী আমাকে দিয়ে যা বলাতে চান আমি তাই বলি।

কথাটা এই রকম শুনতে হয়, কিন্তু চিত্রায় আমার যে উপলব্ধি প্রকাশ পেয়েছে সেটি অন্য শ্রেণীর। আমি একটি যুগ্ম সত্তা অনুভব করেছিলাম, যেন যুগ্ম নক্ষত্রের মতো, যুগ্ম নক্ষত্রের মতো যুগ্ম সত্তা। সে আমারই ব্যক্তিত্বের অন্তর্গত, তারই আকর্ষণ প্রবল, তারই সংকল্প পূর্ণ হচ্ছে আমার মধ্য দিয়ে। আমার সুখে দুঃখে, আমার ভালোয় মন্দয়, এই সংকল্প সাধনায় এক আমি যন্ত্র এবং দ্বিতীয় আমি যন্ত্রী হতে পারে, কিন্তু সঙ্গীত যা উদ্ভূত হচ্ছে যন্ত্রেরও স্বকীয় বিশিষ্টতা তার একটি প্রধান অঙ্গ। পদে পদে তার সঙ্গে রফা করে তবেই দুয়ের যোগে সৃষ্টি। এ যেন অর্ধ নারীশ্বরের মতো ভাবখানা। সেই জন্যই বলা হয়েছে, জেলো সুখী মরে প্রদীপ তোমার, করিবারে পূজা কোন দেবতার, রহস্যে ঘেরা অসীম আধার মহামন্দির তলে। এবারে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।